ইমান চক্রবর্তীর পর বাবুল সুপ্রিয়। এবার শুনব সমবেত কণ্ঠে রবীন্দ্রগান।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ড।

প্রভাত বিনা মানে সত্যিই নতুন দিনের গান, আর সেই নতুন দিনের গান 100.1 FM গোল্ডের প্রভাত বিনায় আজ আপনাদের বন্ধু তাপস। আজ আপনাদের গল্প শোনাব, একটি মেয়ে, দুটি মেয়ে কিংবা তিনটি মেয়ের গল্প। বোধহয় জ্ঞান হারাচ্ছেন, কোনো মতে গলার কাছে বেঁধে রাখা পকেট ছুরিটা হ্যাঁচকা টানিয়ে বের করলেন, হাত বাড়িয়ে দিলেন বরফ ভেদ করে, তারপর জ্ঞান হারালেন। শেরপা তাকে বরফের নিচ থেকে উদ্ধার করেন, জ্ঞান ফিরল বটে, কিন্তু পায়ের গোড়ালি তাকে একদমই সঙ্গ দিচ্ছে না। কিন্তু দমে যাওয়ার পাত্রী নন তিনি, তাকে যে এভারেস্টের দর্প চূর্ণ করতেই হবে। অতঃপর বিশ্বের ইতিহাসে নতুন একটি নাম যোগ করলেন তিনি, জুনকো তাবেই, প্রথম নারী ও 36তম এভারেস্ট জয়ী। তার ভাষ্য, পাহাড় আমাকে অনেক শিখিয়েছে, আমি বুঝতে পেরেছি আমার ব্যক্তিগত সমস্যাগুলো কতটা নগণ্য। কথাটি জুনকো তাবেইয়ের, পাহাড়ের সঙ্গে যার আত্মার আত্মীয়তা। এভারেস্ট জয়ী বিশ্বের প্রথম নারী তিনি, প্রথম নারী হিসেবে 7 মহাদেশের 7 সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আরোহণের অনন্য বিশ্ব রেকর্ডও তাঁর দখলে। শুধু কি তাই, মৃত্যুর আগ পর্যন্ত জয় করেছেন বিশ্বের অন্তত 70টি দেশের সর্বোচ্চ চূড়া। কেন বলছি আজ তার কথা, কারণ আজ তার জন্মদিন, 1939 সালের 22শে সেপ্টেম্বর জাপানে জন্মগ্রহণ করেন জুনকো তাবেই, প্রথম নারী ও 36তম এভারেস্ট জয়ী। আজ তাঁর জন্মদিনে তাঁর কথা।

শুনছেন প্রভাত বীণা, তাপসের সঙ্গে। আর আজ বিশ্বের প্রথম নারী এভারেস্ট জয়ী জনকো তাবির জন্মদিনে এই মুহূর্তে রয়েছে তাঁর কথায়। তাবেই ছোটবেলায় ছিলেন খুবই দুর্বল প্রকৃতির। কে জানত যে এ মেয়েটি নিজের মধ্যে নিরন্তর প্রাণ শক্তি লুকিয়ে রেখেছেন। 1975 সালের মে মাসে প্রথমবারের মতো এভারেস্টকে নিয়ে আসেন পায়ের নিচে। সেটি করতে গিয়ে শুধু রক্ষণশীল সমাজের বাধার মুখেই পড়েননি, আক্ষরিক অর্থেই পড়েছিলেন মৃত্যুর মুখে। কিন্তু জুনকো তাবেয়ের অভিধানে যে বাতিল বলে কোনো শব্দ নেই। 1953 সালে স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরকে যে রুট ধরে এভারেস্ট জয় করেছিলেন, সে রাস্তাতেই 1975 সালে যাত্রা শুরু করলেন তাবেই ও তার সঙ্গীরা। দিনটি ছিল 4 মে, ঘড়ির কাঁটায় রাত 12:30। সারাদিনের ক্লান্তির, সারাদিনের পথ হাঁটার সমস্ত কিছুর শেষে অভিযাত্রীরা ঘুমিয়ে আছেন 21,326 ফুটের বরফ শীতল উচ্চতায় ক্যাম্প 2-এ। আচমকা দানবের মতো পাহাড় বেয়ে নেমে এলো তুষারের তল। জুনকো আর তার সঙ্গীরা ডুবে গেলেন বরফের নিচে, শেষ পর্যন্ত বেঁচেও গেলেন। এভারেস্ট জয়টা কেমন ছিল জুনকো তাবিয়ের ভাষায়, আমার সন্তানের বয়স তখন 3 বছরের কিছু বেশি। ওই সময়ে জাপানের সমাজে নারীদের ঘরের বাইরে যাওয়াই নিষেধ। তারা ঘরে রান্না করবে আর স্বামী অতিথিদের চা এগিয়ে দেবে, এই ছিল তাদের কাজ। ভিনদেশের পাহাড় চূড়ায় উঠতে যাব শুনে ফুকুশিমা উপত্যকায় ঢেঢি পড়ে গেল। পাড়া প্রতিবেশীদের নামায় সামলানো গেল, কিন্তু এত ছোট্ট বাচ্চা রেখে কিভাবে যাব? আমার 4 বোন ও স্বামী মাসানুভা তবেই সাহস দিলেন। স্বামী নিজেও পাহাড়

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: আজকের প্রভাত বিনায় আপনাদের সঙ্গে আমি তাপস। এভারেস্ট জয়ী বিশ্বের প্রথম মহিলা জুন কোতাবেয়ী আজ তাঁর জন্মদিনে এই মুহূর্তে তাঁর কথায়। শুধুই কি এভারেস্টে, জুন কোর আরেক মুগ্ধতার নাম সুন্দরবন। বলছেন যে সুন্দরবন আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। আমি পাহাড় চষে বেড়ানো মানুষ, বন বাদার আমাকে খুব বেশি টানে না, কিন্তু সুন্দরবন দেখে মনে হয়েছে এখানে আমাকে বারবার আসতে হবে। একমাত্র এ বনটি দেখে আমার মনে সাধ জেগেছে। শুধু পাহাড় চূড়া জয় না করে বনে বনে ঘুরে বেড়ালেও পারতাম। এ বনের শ্বাসমূল, জোয়ার ভাঁটার খেলা, সূর্য ডোবা, সূর্যোদয় বড়ই রহস্যময়। এ রহস্য এভারেস্ট চূড়ার চেয়েও কম নয়। 2012 সালে তাবেয়ীর শরীরে ক্যান্সার ধরা পড়ে। আজীবন এই অভিযাত্রী, তারপরেও কিন্তু থেমে থাকেননি। 2016 সালের 20 অক্টোবর তার মৃত্যুর আগের দিন পর্যন্ত যুক্ত ছিলেন সমাজ সেবায়, নারীর অধিকার প্রতিষ্ঠায়, আর পর্বত প্রেমীদের জন্য উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবেন জুনকো তাবেয়ী।

আগে বলছিলাম যে শুধু তো এভারেস্ট নয়, 1992 এর মধ্যে সপ্ত শৃঙ্গ জয় করেন জুনকো তাবেই। শেষবার মাউন্ট ফুজিতে উঠেছিলেন 2011 সালে। 70-এর দশকে জাপানে একটি প্রচলিত ধারণা ছিল ঘরের বাইরে কাজ করবেন একমাত্র পুরুষরাই, মহিলারা ঘর সামলাবেন, সংসার সামলাবেন। কিন্তু জুনকো তবেই সেই প্রচলিত ধারণা ভেঙে দিলেন। জীবনের বেশিরভাগ সময়টাই পর্বতারোহণে কাটিয়ে দিয়েছেন জুনকো। 70-টিরও বেশি দেশে উচ্চতম শৃঙ্গগুলি জয় করেছেন। তার দর্শন ছিল জীবনকে একেবারে শেষ পর্যন্ত উপভোগ করো। 1969-এ লেডিস ক্লাইম্বিং ক্লাব তৈরি করেন।

চিরাচরিত প্রথা ভেঙে মহিলাদের বেরিয়ে আসার পথ দেখিয়েছিলেন এই পর্বতারোহী জুনকো তাবেই।

100.1 यार एफएम गोल्ड, एफएम गोल्ड ही आज प्रभात बिनाए आपनादेर बंधु तापस 22 सेप्टेम्बर विश्वेर प्रथम एवरेस्ट जयी नारी जुनको ताबेई तार जन्मदिन आज। तार जन्मदिने एतक्षण शुनेछिलाम तार गल्प तार कथा। आर जुनको ताबेईर कथा बोलते गेले आमरा चले जाई जापाने, किन्तु जखन आमादेर एई देशे फिरे तखन आरो एकजनेर कथा मने पड़े। तिनि भारतेर प्रथम एवरेस्ट जयी नारी। तिनि बचेंद्री पाल, जन्म 1954 24 मे। उल्लेखযোগ্য অর্জন যদি বলি তাহলে 1984 সালে মাউন্ট এভারেস্ট জয় করে ভারতের প্রথম নারী পর্বতারোহী হন। উত্তরাখণ্ডের এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন বাচেন্দ্রী পাল। খুব অল্প বয়স থেকেই তিনি পাহাড়ের প্রতি আকৃষ্ট হন। তার পরিবার চেয়েছিল তিনি শিক্ষকতা বা সাধারণ কোনো পেশায় যুক্ত হন, কিন্তু তার স্বপ্ন ছিল ভিন্ন। সমাজের নানা বাধা ও আর্থিক সংকট থাকা সত্ত্বেও তিনি পর্বতারোহণের প্রশিক্ষণ নিতে থাকেন এবং নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নেন। 1984 সালে ভারতীয় এভারেস্ট অভিযানের জন্য তাকে নির্বাচিত করা হয়। এটি ছিল ভারত সরকারের উদ্যোগে পরিচালিত একটি দুঃসাহসিক অভিযান, যেখানে আরও অনেক অভিজ্ঞ পুরুষ

আরোহী ছিলেন। আপনারা তো জানেন যে অভিযানের প্রধান সমস্যা কী কী হয়, যে প্রচণ্ড ঠান্ডা ও তুষার ঝড়, উচ্চতার কারণে শারীরিক কষ্ট, খাদ্য ও অক্সিজেনের ঘাটতি। কিন্তু তা সত্ত্বেও 23 মে 1984 সালে 30 বছর বয়সে বাচেন্দ্রি পাল এভারেস্টের চূড়ায় পৌঁছান এবং ভারতীয় নারীদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেন। তারপর কি করলেন? এভারেস্ট জয়ের পর তিনি সমাজ সেবা ও পর্বতারোহণ প্রশিক্ষণে মনোনিবেশ করেন। তিনি এভারেস্ট মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন এবং বহু তরুণ পর্বতারোহীকে অনুপ্রাণিত করেছেন। এবং এই মানুষটি ভারতের নারীদের জন্য দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণের পথ খুলে দেন বলতেই পারি। পরবর্তীকালে তিনি মিশন গঙ্গা সহ বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন। 2019 সালে পদ্মভূষণ সম্মাননায় ভূষিত হন। বাচেন্দ্রি পালের এই দুঃসাহসিকতা ও সংকল্প আজও কিন্তু নারী পুরুষ নির্বিশেষে বহু তরুণ পর্বতারোহীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।

বিনা প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা 100.1 FM

ওরে শুন শুন গেরোবা, ঠোপ থেকে বেরোয়া, আকাশটা পেরোয়া, যা রে যা, উড়ে যা, যা রে যা। ওরে শোন শোন গেরোবা।

ঠিক এইটাই, অর্থাৎ ঘর থেকে বেরোতে হবে, আকাশটা পেরোতে হবে, আর তবেই তো হিরো হওয়ার স্বপ্নটা বোধ হয় পূরণ হতে পারে। আর সেই স্বপ্ন পূরণ করেছিলেন যারা, তারা জুনকো তাবেই, জাপান, যিনি বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী নারী, বাচেন্দ্রী পাল, ভারত, ভারতের প্রথম এভারেস্ট জয়ী নারী। একটু আগেই বলছিলাম যে ভারত সরকার পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করেছিলেন বাচেন্দ্রী পালকে। 2018 সালেও উত্তরাখণ্ডে তিনি গঙ্গাবক্ষে এক মাস ব্যাপী একটি রিভার রাফটিং কর্মসূচি পরিচালনা করেছেন। উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলায় তাঁর জন্ম। তার জন্মের ঠিক পাঁচ দিন পরেই প্রথমবার এভারেস্টের মাথায় পা রেখেছিলেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি। মাত্র 12 বছর বয়স থেকেই বাচেন্দ্রী পর্বতারোহণ শুরু করেছিলেন। জাতীয় পর্বতারোহণ ইনস্টিটিউটের হয়ে তিনি 1982 সালে গঙ্গোত্রী, রুদ্রগিরির মতো অপেক্ষাকৃত কম উচ্চতার শৃঙ্গ জয় করেছিলেন। তারপর ওই যে 1984 সালে ভারতের প্রথম পুরুষ মহিলা সম্মিলিত দলের মাউন্ট এভারেস্ট অভিযানে সুযোগ পেলেন, আর সেই দলে তাঁকে নিয়েছিলেন 6 জন মহিলা, 11 জন পুরুষ। কাঠমান্ডু থেকে তারা আরোহণ করেছিলেন, তবে সেই অভিযানে চরম বিপদের সম্মুখীন হতে হয়েছিল তাঁদের। বরফ ধসে তাঁদের ক্যাম্প চাপা পড়ে গিয়েছিল, দলের অর্ধেকের বেশি অভিযাত্রী আহত হয়ে নেমে যেতে বাধ্য হন। 1984 22 মে শেরপা আং দর্জের সঙ্গে সাউথ কল দিয়ে বাচেন্দ্রেরা শৃঙ্গ জয় করেছিলেন, আর সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে তিনি জানিয়েছেন যে কোনো পাহাড়ি মানুষের মতোই পাহাড় তাঁর কাছে দেবতার মতো, আর এভারেস্টে পা রেখে তাঁর অনুভূতিটাও ছিল স্বর্গীয়। এরপর 1993 সালের ইন্দো নেপালি মহিলাদের মাউন্ট এভারেস্ট অভিযানেও তিনি অংশ নিয়েছিলেন। তার পরের বছর দ্য গ্রেট আনসডিয়ান উইমেন রাফটিং ভয়েজেও তিনি অংশ নেন। 39 দিনে তারা গঙ্গা বেয়ে হরিদ্বার থেকে কলকাতায় এসেছিলেন। পরবর্তীকালে যেখানেই অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছেন ছুটে গিয়েছেন। জীবনে পুরস্কার ও সম্মান

কোম্পানি। ভারত সরকার তাকে দিয়েছে অর্জুন পুরস্কারও। এমনই একজন মানুষ বাচেন্দ্রী পাল, যিনি স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন।

জাপান থেকে যদি জুনকোতাবেই হন, সারা বিশ্ব থেকেও যদি তিনি হন, ভারত থেকে যদি হন বাচেন্দ্রীপাল, তাহলে প্রথম এভারেস্ট জয়ী নারী হিসেবে বাংলাদেশ থেকে স্বীকৃতি পাবেন।

নিশাত মজুমদার, বাংলাদেশের চারজন এভারেস্ট বিজয়ীর একজন তিনি। শুধু তাই নয়, প্রথম বাংলাদেশি নারী হিসেবে তাঁর এই ঐতিহাসিক অর্জন। শৈশবে বৈমানিক হতে চেয়েছিলেন, কিন্তু কখনোই পর্বতারোহী হতে চাননি। সেই তিনি কিনা প্রথম বাংলাদেশি নারী হিসেবে জয় করেছেন পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হকের কাত করেই পর্বত আরোহণের সুযোগ হয় নিশাত মজুমদারের। আর অ্যাডভেঞ্চারের সঙ্গে পরিচয় হয় অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের এক সংগঠন দলছুটের আয়োজনে, নিশাতের পরিচালিত ভ্রেক্সোনা চ্যালেঞ্জ অনুষ্ঠানে। স্বেচ্ছাসেবকের কাজের পাশাপাশি ক্লাইম্বিং এবং র্যাপলিং শিখেছেন তখনই। আজ এই দিনে দাঁড়িয়ে এই তিন কন্যা, অর্থাৎ জাপান থেকে জুনকো তাবেই, বাংলাদেশ থেকে নিশাত মজুমদার, ভারত থেকে সেই মেয়েটি বচেন্দ্রী পাল, আজ এই প্রভাত বিনার পক্ষ থেকে এই তিন কন্যাকে আমরা কর্ণিশ জানাই, যারা পথ দেখিয়েছেন যে শুধুমাত্র সংসার সামলানো, ঘর সামলানো নয়, বা ঘর থেকে বেরিয়ে কাজের জগৎ নয়, আরও অনেক জগৎ রয়েছে, অভিযান, পর্বত আরোহণ কিংবা আরও অনেক কঠিন কঠিন অভিযান নারীর জীবনে যদি থাকে, তারা কিন্তু সেখানেও সফল হতে পারেন। আজ তাদের সকলকে কর্ণিশ জানিয়ে আমি শেষ করব, আবার ফিরব সকাল 8:30 আপনারা জানেন মনের মেলোডিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কথা হচ্ছে, দেখা হচ্ছে তখনই।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করব।
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

गोरे भैया।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

ওগো মোর গীতিময়, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানে শুরু হলো আজকের মনের মেলোডি। সঙ্গে আমি

তাপস আর আজ আজ 22 সেপ্টেম্বর, মানে দুর্গা পুজো শুরু হতে আর এক মাসও সময় হাতে নেই। আসলে এই সময়টা তো নানান রকম প্রস্তুতি চলে, আপনারা জানেন। কখনো পুজোবার্ষিকী অর্থাৎ শারদ সংখ্যা নিয়ে, কখনো পুজোর গান নিয়ে, আর আপনার কেনাকাটা, পুজোর প্রস্তুতি সবটাই তো আছে। মনের মেলোডি মানেই যেহেতু গান, তাই কথা হবে আজ পুজোর গান নিয়ে। এর আগেও আমরা একটি পর্বে এ নিয়ে কথা বলেছি। আসলে এই যে পুজোর গান, সেই পুজোর গানকে এক কল্পলোকে উত্তীর্ণ করেছেন যারা, তাদের মধ্যে একজন সন্ধ্যা মুখোপাধ্যায় অবশ্যই, অন্যজন হেমন্ত মুখোপাধ্যায়। বাঙালির হৃদয়াসনে এদের চিরকালীন অবস্থান। হেমন্ত মুখোপাধ্যায় যখনই কোনো গান গেয়েছেন, তখনই তাতে তার হৃদয়ের পূর্ণ দরদ মিশিয়ে দিয়েছেন, প্রেমের কবিতার মতো করে উচ্চারণ করে গেছেন তার গানগুলো। কিশোর কি কথা, সর্বত্রই সতর্ক নজর থাকত হেমন্ত মুখোপাধ্যায়ের। তার গানের যাত্রা শুরু সেই সুদূর 1937, এবং সেই সময় থেকেই প্রত্যেক বছর কিছু কিছু আধুনিক রবীন্দ্রসঙ্গীত, এমনকি একবার একটি ভাটিয়ালিও উপহার দিয়ে এসেছিলেন পুরনো স্মৃতিতে 1943। সে বছর তার পুজোর দুটি গান প্রকাশিত হয়েছিল, একটি সেদিন নিশীথে, অন্য গানটি জানি জানি একদিন। চলুন এবার আমরা এই দুটি গান পরপর শোনার চেষ্টা করব। হেমন্ত মুখোপাধ্যায় তার পুজোর গান এই মুহূর্তে সেদিন নিশীথে এবং জানি জানি একদিন। আগে শুনব জানি জানি, সেটি প্রণব রায়ের কথায় এবং কমল দাশগুপ্তের সুরে, এবং তারপর শুনব সেদিন নিশীথে সুবোধ পুরকায়স্থর কথায় এবং কমল দাশগুপ্তর সুরে। 1943 পুজোর গান।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি,
1: মনের মেলোডির সঙ্গে আমি তাপস। আর আজ মনের মেলোডিতে কথা হচ্ছে পুজোর গান নিয়ে। বলছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের পুজোর গানের কথা, এবং সেই প্রসঙ্গে শুনছিলাম 1943 সালের দুটি পুজোর গান। পরের গান শুনব, তার আগে বলি যে এই যে আপনারা যারা টিউন করেছেন, শুনছেন ও প্রান্ত থেকে, তাদের সঙ্গে তো কথা হয় রোজ মনের মেলোডিতে। আজও কথা হবে 9903059992 এই নম্বরে। আবার বলি

9903055992 কোনো ফোন নয়, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করুন 9903055992 এই নম্বরে। কিন্তু কী নিয়ে কথা বলবেন জানিয়ে আমি কথা বলছি, পুজোর গানকে ঘিরে আপনার মনের মধ্যে যদি কোনো স্মৃতি থেকে থাকে, বা আজ এই পুজোর গান নিয়ে কথা বলতে বলতে আপনার কোনো যদি স্মৃতি উস্কে ওঠে, ছোট্ট করে জানিয়ে দিন। অনেকে খুব আবেগ থেকে লিখেন, খুব সুন্দর করে লিখেন, একটু দীর্ঘ হয়ে যায়, তাই আমি বলবো খুব দীর্ঘ করবেন না, ছোট্ট করে। পুজোর গানকে ঘিরে আপনার কোনো স্মৃতি যদি থেকে থাকে, ছোট্ট করে জানিয়ে দিন আমাদের কাছে। তাহলে এইবার আবারও থাকব হেমন্ত মুখোপাধ্যায়ের পুজোর গানে। বলছিলাম 1948 সালের পুজোর গানের কথা, সে বছর তার গান শুকনো শাখার পাতা এবং প্রিয়ার প্রেমের লিপি, যা কোনোদিন বাঙালির স্মৃতি থেকে মুছে যাবে না, আজও শুনলে মনে হয় অপূর্ব। আর তাতে হীরেন বসুর কথা আর অনুপম ঘটকের সুর। তাহলে শুনি গান দুটো।

মনে মেলোডিতে আমি তাপস, 100.1 FM গোল্ড। আর আজ কথা হচ্ছে পুজোর গান নিয়ে। আপনারা 9903 05 9992 এই নম্বরে ভাগ করে নিচ্ছেন পুজোর গানকে ঘিরে আপনাদের টুকরো স্মৃতির কথা, অবশ্যই হোয়াটসঅ্যাপে। ঠিক যেমন শৌভিক সরকার পাঠিয়েছেন কসবা হালতু থেকে, বলছেন, পুজোর গান মানে আমার কাছে শুধু গান নয়, এক টুকরো শৈশব। মহালয়ার ভোরে রেডিওর সুরে ঘুম ভাঙা, পুজোর কয়েকদিন আগে থেকেই পাড়ার মণ্ডপে মাইকে একের পর এক পুজোর গান বাজা, সব মিলিয়ে যেন উৎসবের আগমনী বার্তা। নতুন জামা কাপড়ের গন্ধ, কাশ ফুলের দোলা, প্যান্ডেলে ঘোরার উত্তেজনা আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা সেই পরিচিত গানগুলো আজও মনে এক অদ্ভুত নস্টালজিয়া জাগায়। সময় বদলেছে, পুজোর আয়োজন বদলেছে, কিন্তু পুরনো সেই গানগুলো বাজলেই মনে হয় শৈশবটা বুঝি আবার একটুক্ষণের জন্য ফিরে এসেছে। চলে যাব পরের গানে। 1948 সালের হেমন্ত মুখোপাধ্যায়ের পুজোর গান শুনলাম, আর সেই বছরই প্রথম পুজোর গান করেন সন্ধ্যা মুখোপাধ্যায়, এবং কার বাঁশি বাজে কেন তুমি চলে যাও গো, পবিত্র মিত্রের লেখা সুধীর লাল চক্রবর্তীর সুরে শুনব গান দুটো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

উজ্জ্বল এক ঝাঁক পায়রা, পুজোর গান। হ্যাঁ, মনের মেলোডিতে আজ আমি তাপস শোনাচ্ছি পুজোর গান, কারণ এই সময়টা তো এই গান শোনাবারই সময়। একদম শুরু করেছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া, 1950 সালের

পুজোর গান দিয়ে কমল ঘোষের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে ওগো মোর গীতিময়, যে গানটা ভীষণ ভীষণভাবে সাড়া জাগিয়েছিল। তারপর ফিরে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে, 7 বছর আগে, 1943-এর পুজোর গান ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আবার এগিয়ে গিয়ে 1948-এর পুজোর গান প্রথমে হেমন্ত মুখোপাধ্যায়, পরে সন্ধ্যা মুখোপাধ্যায়। এই যে গানটা আমরা শুনছিলাম উজ্জ্বল এক ঝাঁক পায়রা, এই গানটি 1953-র পুজোর গান, এবং বলতে পারেন যে বাংলা আধুনিক গানের জগতে হীরের টুকরো। গানটি কবি বিমল চন্দ্র ঘোষের কথায় এবং সলিল চৌধুরীর সুরে। এর সঙ্গে আরও একটি গান ছিল, সেটি সলিল চৌধুরীর কথায় এবং সুরে, সেই গানটা শোনাবো। কিন্তু তার আগে বলি যে আপনারা যারা হোয়াটসঅ্যাপ করছেন 9903059922 এই নম্বরে, এবং পুজোর গান নিয়ে আপনাদের টুকরো স্মৃতি ভাগ করে নিচ্ছেন, তাদের কথা। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে বলছেন যে অন্তরা চৌধুরীর পুজোর গান আয় ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, গানটা আমার দিদা খুব ভালোবাসত, এখন দিদা নেই, রেডিওতে গানটা করলেই দিদার কথা মনে পড়ে, গানটা শুনলেই দিদা নানা রকম খাবারের আয়োজন করত। পাঠিয়েছেন দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা কাওড়া থেকে, বলছেন আমি যখন স্কুলে পড়তাম তখন রেডিওতে পুজোর গানের ক্যাসেটের বিজ্ঞাপন দিত, আর আমি কুমার শানুর গানের খুব ভক্ত, যখন কুমার শানুর পুজোর গানের ক্যাসেট বের হতো আমি স্কুলের টিফিন খরচ বাঁচিয়ে সেই ক্যাসেট কিনতাম, সে এক আনন্দের সময় ছিল। পাঠিয়েছেন তপন রায়চৌধুরী বাগুইয়াটি জোড়া মন্দির থেকে, সালটা 1970, কালী পুজোর রাতে পুজো দেখতে বেরিয়েছি, বিভিন্ন প্যান্ডেলে ঘুরছি, এক জায়গায় বসে আছি, তখন একটা পুজো প্যান্ডেলে পুজো সংখ্যার গান বাজছে, ললিতা গো ওকে আজ চলে যেতে বল না, সঙ্গে সঙ্গে গানটা তুলে ফেললাম এবং সুরে গাইতে শুরু করলাম। এই গানটা অনেক দিন ধরে মনের মধ্যে গেঁথে রেখেছিলাম। আরেকটি হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে গানে চলে যাব। অমিতাভ কোড গলফ গার্ডেন থেকে বলছেন যে হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন এক কিংবদন্তি গায়ক, ছোটবেলা আমার কেটেছে জামশেদপুরে, তখনও ওখানে বেশিরভাগ বাঙালি পরিবার ছিল, কোনো পুজোর গান শুনলে আমার মন স্তব্ধতার মধ্যে চলে যায়, ওখানে কাশফুল নেই কিন্তু মনের মধ্যে এঁকে নিতাম, সবচাইতে আগে আমার মা ও বাবার কথা মনে পড়ে যায়, এখনও আমি বাকরুদ্ধ। চলুন এবার সেই গানটা শোনাব, 1953-এর সন্ধ্যা মুখোপাধ্যায়ের পুজোর গান, হেমন্ত মুখোপাধ্যায় নয়, সন্ধ্যা মুখোপাধ্যায়। এই গানটি সলিল চৌধুরীর কথায় এবং সুরে।

100.1 FM গোল্ডের মনের মেলোডি সঙ্গে তাপস, আর কথা হচ্ছে পূজোর গান নিয়ে। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, এই পর্ব না পেরোনো সম্ভব নয়, এত অসংখ্য গান রয়েছে। এককালে বাঙালিকে মাতিয়ে রাখতেন দৃষ্টিহীন গায়ক কৃষ্ণচন্দ্র দে, আর বিগত বহু বছর ধরে সেই দায়িত্ব সম্পাদন করে গেছেন তাঁর সুযোগ্য ভ্রাতুষ্পুত্র মান্না দে। পুজোর রেকর্ডের জন্য তিনি প্রতি বছর একদম গোড়া থেকেই বেশ চিন্তিত হয়ে পড়তেন। জনপ্রিয় তো ছিলেনই, আর সেই জনপ্রিয়তাকে অক্ষুণ্ণ রাখতে তার চেষ্টার অন্ত ছিল না। গান নির্বাচনের সময় শ্রোতার রুচির প্রতি ভয়ানক সজাগ থাকতেন মান্না দে। তাঁর বিশেষ পছন্দ রোমান্টিক ধাঁচ, বিশেষ করে পুজোর গানের জন্য তাঁর গাওয়া "ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে"। একটু আগেই এক বন্ধু লিখলেন যে গান "ললিতা ওকে আজ চলে যেতে বল না, আমায় আকাশ বলল, দ্বীপ ছিল, শিখা ছিল", এখনও কিন্তু শ্রোতার স্মৃতিতে অক্ষয়। পুজোর রোমান্টিক গান করার এই যে অভিলাষী মানুষ মান্না দে, তাকে অনেক অনুরোধ উপরোধে রাজি করানো গিয়েছিল 1977-এর পুজোতে দ্বিজেন্দ্র গীতি রেকর্ড করানোয়। সেভাবেই পাওয়া গিয়েছিল সেই গান ওই মহাসিন্ধুর ওপার থেকে, এবং ঘনতম সাবৃত অম্বরধরণী। সেই সঙ্গে জলধর চট্টোপাধ্যায়ের "স্বপন যদি মধুর এমন" এবং হেমেন্দ্র কুমার রায়ের "অন্ধকারে অন্তরেতে", এই চারটি গানই বাংলা রঙ্গমঞ্চের সুবর্ণযুগের গান। কৃষ্ণচন্দ্রদের স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই গানগুলি, এবং সেই কারণে মান্নাদের মনের মধ্যে এত দ্বিধা ছিল না। তাহলে সেই গান শুনি, 1977 সালের মান্নাদের গাওয়া পুজো সংখ্যার গান। পরপর দুটি গান "স্বপন যদি মধুর এমন" এবং "অন্ধকারে অন্তরেতে"।

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাই এ ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি,
1: মনের মেলোডি শুনছেন আজ তাপসের সঙ্গে। আর কথা হচ্ছে পুজোর গান নিয়ে, এবং আপনারা বহু বহু বহু হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন, এবার তার থেকে কয়েকটা পড়ে শোনাব। পাঠিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। আগে পুজোর গান মানে এক রাশ নস্টালজিয়া, ঢাকের আওয়াজ আর শরতের শেউলি ফুলের গন্ধ। ভিড় জমত পুজো রিলিজ হওয়া নতুন গানের অ্যালবামের জন্য। পাড়ার পুজো মণ্ডপের ছোঙা মাইকে লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোঁসলে, আর ডি বর্মনের পুজোর গান অবিরাম বেজে চলত। আর আজ ডিজিটাল যুগেও সেই সব পুরনো গানগুলো আমাদের ফিরিয়ে নিয়ে যায় শৈশব আর কৈশোরের সোনালি দিনগুলোয়। পরটায় চলে যাই। পাঠিয়েছেন যোধপুর পার্ক থেকে জয় মহুলানবিশ। প্রতি বছর রেডিওতে অনুরোধের আসর প্রোগ্রামে পুজোর গান প্রচার হতো। আমি ও আমার দিদি পুজোর আগে জমানো টাকা থেকে 5 টাকা দামের 78 RPM-এর রেকর্ড কিনতাম, যার এপিঠ ওপিঠে প্রিয় শিল্পীর গাওয়া দুটি গান থাকত। যেমন একদিকে হেমন্ত মুখোপাধ্যায়ের তার আর পর নেই, অন্যদিকে পথ খারাপ বলেই এবার, একদিকে লতা মঙ্গেশকরের ও সাত ভাই চম্পা এবং অন্যদিকে কি যে করি ইত্যাদি, এই ধরনের বহু পুজোর গান থাকত যা সবই হিট। পরের হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাব। পাঠিয়েছেন উৎপল মুখার্জি পুনে থেকে, বলছেন মনের মেলোডিতে কান পেতে মেলোডিয়াস গান ও তথ্যযুক্ত বার্তা শুনে মন ভালো করছি। প্রসঙ্গে বলি, পুজোর গান শুনে মন নস্টালজিক হয়, ছোটবেলায় পৌঁছে যাই। ভাবতাম কবে বাবা নূতন জামা কাপড় কিনে দেবে, রোজ বিকেলে একবার প্যান্ডেলে গিয়ে দেখা মায়ের মূর্তি, মহালয়া শোনা, মিষ্টি ইত্যাদি। প্রবাসে থেকে ও আবেগ ও অনুভূতি অনেক ছিল, প্রবাসে থেকেও আবেগ ও অনুভূতি অনেক ছিল। পুনাতে অনেকগুলো পুজো হয়, কিন্তু আনন্দ ছোটবেলায় অনেক বেশি হতো। তাপস ভালো থেকো, ধন্যবাদ দাদা। পাঠিয়েছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে, পুজোর গান মানেই তো আমাদের ছোটবেলার এক অদ্ভুত নস্টালজিয়া। মনে পড়ে মহালয়ার ভোর হতেই রেডিওর সেই চিরপরিচিত সুর, আর তারপর পুজোর দিনগুলোয় পাড়ার মণ্ডপে মণ্ডপে সানাইয়ের পর নতুন বাংলা গানের ক্যাসেট বাজার, সেই দিনগুলোর কথা। জামা কাপড় কেনার আনন্দের মাঝেই মনে মনে একটা আলাদা উত্তেজনা থাকতো, কোন কোন প্রিয় শিল্পীদের নতুন পুজোর গানের ক্যাসেট বেরোলো তার খোঁজ রাখা। আজ ডিজিটাল যুগে গান শোনার ধরন পাল্টালেও পুজোর গানের সেই চেনা সুরগুলো কানে আসতে মনের ভেতর ঢাকের আওয়াজ আর শিউলি ফুলের গন্ধ ভেসে ওঠে। পুজোর গান আসলে আমাদের কাছে শুধু গান নয়, আমাদের বড় হয়ে ওঠার এক রাশ টুকরো সুখের স্মৃতি। আর এই স্মৃতিপটেই আবার চলে যাই 1977 সালের ছবিতে। সেখানেই শুনছিলাম মান্নাদের গান স্বপ্ন যদি মধুর এমন, আর হেমেন্দ্র কুমার রায়ের অন্ধকারে অন্তরেতে। ওই একই বছরে পুজোর গানের মহলে বিশাল চাঞ্চল্য সৃষ্টি করেছিল একটি ইপি রেকর্ড। সে বছর বাংলাদেশ থেকে কলকাতায় গাইতে এসে তুমুল উত্তেজনার সৃষ্টি করেছিলেন রুনা লায়লা। ইপি ডিস্কটি তাঁর। ইন্ডোর স্টেডিয়ামে তার প্রোগ্রামের পর শহর তোলপাড়, সবাই চাইছে তার আরও প্রোগ্রাম, আরও গান। অতএব অবধারিতভাবে আমরাও চাইলাম তার করা একটি ডিস্ক। তো রেকর্ডিং স্টুডিওতে এক কর্তা ব্যক্তির যোগাযোগে তিনি এলেন দমদম, কিন্তু কিছুতেই রাজি নন। তারাও নাছর বান্দা, অবশেষে রাজি হতেই হলো গায়িকাকে, এবং আমরা পেলাম 4টি অনুবর্ত গান, যার মধ্যে এই গানটি লোকের মুখে মুখে ঘুরতে লাগলো।

পুজোর গানকে ঘিরে আপনাদের টুকরো স্মৃতি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। এবার যাত্রা পূর্ব, তিনি হচ্ছেন নন্দা রায় পড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড। সেখান থেকে লিখছেন, আমার কাছে পুজোর গানের মূল আকর্ষণ ছিল বিশ্বকর্মা পুজো। আমার মামা দমদম রেকর্ডিং স্টুডিওতে চাকরি করতেন, সেই সূত্রে প্রতি বছর এই দিন যেতাম। তখন পুজোর গানের বই বেরোতো, সেই বই আমাকে দিতেন। তাছাড়া কোম্পানি থেকে প্যাকেটবন্দি খাবার, আর ভাগ্য ভালো থাকলে ভগবান দর্শনের মতো বিখ্যাত কোনো গায়ক গায়িকার সাক্ষাৎ পাওয়া যেত এবং পেয়েওছি। আর পাশেই বিখ্যাত মিষ্টির দোকানে বিখ্যাত দই আর রসগোল্লা খাওয়া। পাঠিয়েছেন রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। পুজোর বাজার খাওয়া দাওয়া ছাড়া যেমন পুজো অসম্পূর্ণ, তেমনি পুজোর গান ছাড়াও পুজো অসম্পূর্ণ। প্রত্যেক বছর পুজোর আগে যে নতুন নতুন পুজোর গান বার হয় খুব ভালো লাগে। এই যে সেই সময় চলে এসেছি, আবার পুরনো গান শুনতেও ভালো লাগে। তাহলে সেই পুরনো গানের তালিকায় এইবার এক এক করে আমরা যাব। লতা মঙ্গেশকর, পুজোর গান তাকে ছাড়া তো ভাবাই কঠিন ছিল। ব্যস্ত শিল্পী, প্রতি বছর বছর রেকর্ড করা সম্ভব হতো না তার। তার সমস্ত পুজোর গানই কিন্তু জনপ্রিয়। তবে সলিল চৌধুরীর সুরে তাঁর গাওয়া না যেও না, সাত ভাই চম্পা, এগুলো যেন কোনো দিন পুরনো হবার নয়। প্রথম পুজোর গান 1957 সালে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার সুরে, এক পিঠে রঙ্গিলাবাসীতে আর অন্য পিঠে ছিল এই গানটা।

সেই সমস্ত মনে রাখার মতন গান এত পুজোর গানের নস্টালজিয়া। এবার আবার আপনার হোয়াটসঅ্যাপ, অসংখ্য হোয়াটসঅ্যাপ চলে এসেছে। গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে বলছেন যে পুজোর গান বিষয়গুলি, যে আমি আগে বজবজে থাকতাম তখন পুজোর সময় অধীর আগ্রহে থাকতাম, এবার পুজোয় কী কী নতুন গান শুনতে পাব। বিশেষ করে 1978 সালে ভয়াবহ বন্যা হয়েছিল, ওই সময় চতুর্দিকে সব কিছুর হাহাকার চলছিল, তারই মধ্যে কিছু পুজো প্যান্ডেলের আয়োজন হয়েছিল হেমন্তবাবুর গান কতদিন পরে এলে বা সেদিন তোমায় দেখেছিলাম, আশাজি ও লতাজির গান ভালোবাসার আগুন জেলে বা কি লিখি তোমায়, ইত্যাদি গানগুলি প্যান্ডেলে প্যান্ডেলে শোনা যাচ্ছিল। পরের হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। পুরনো দিনের পুজোর গান মানেই ছিল বাঙালির মহালয়ার ভোরের রেশ কাটতে না কাটতেই নতুন ক্যাসেট বা রেডিওর জন্য অপেক্ষা। এছাড়া সকালবেলা ঢাকের আওয়াজের সঙ্গে পাড়ার মোড়ের মাইকে কিশোর কুমার, মান্না দে বা হেমন্ত মুখোপাধ্যায়ের পুজোর গান বেজে উঠলে মনে হতো পুজো এসে গেছে। পুজোর সেই সোনালি গানগুলো আজও আমাদের ফেলে আসা শৈশব ও কৈশোরের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়। সুন্দর সব গান নিয়ে খুব সুন্দর অনুষ্ঠান করছে আজকের মনের মেলোডি। অনিরিনা ঘোষ বেহালা থেকে বলছেন যে এখন আর মৌলিক পুজোর গান তেমন হয় না। না, আমি এখানে একটু ডিফার করব, হয় কিন্তু আগের মতন হয়তো আমরা জানতে পারি না বা খোঁজ রাখি না, এখনও কিন্তু নিয়মিত হয়। আমাদের ছোটবেলায় পুজোর গান, পূজাবার্ষিকের উত্তেজনা ছিল অপরিসীম। প্যান্ডেলে প্যান্ডেলে বাংলা পুজোর গান খুব বাজত, কত কালজয়ী গানের সৃষ্টি হয়েছে যা এখনও সমান জনপ্রিয়। যখন থেকে মনে পড়ে আশা ভোঁসলের চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, তখন মানে বুঝতাম না,

কিন্তু সুর ও নাটকীয়তা মনে দাগ কেটে গিয়েছিল। পাঠিয়েছেন রমা রায় দাসনগর কাওড়া পাঁচ থেকে। আজ অনেক দিনের না শোনা গানগুলো শুনে মনটা অন্যরকম হয়ে গেল এবং পুজোর গানের অনেক স্মৃতি মনে পড়ে গেল। আমার এক দাদা ছিলেন, তিনি পুজোর গানের ক্যাসেট নিয়ে আসতেন আর আমরা সবাই মিলে টেপ রেকর্ডারে চালিয়ে শুনতাম। সে কি আনন্দ! আজ অনেক কিছু হারিয়েছি আর স্মৃতিগুলো বহন করে চলেছি। এরপর পাঠিয়েছেন অতনু পাঠক কাশুন্দিয়া কাওড়া থেকে। আজকের মনের মেলোডি অনুষ্ঠানের পুজোর গান নিয়ে অনেক কথা শুনে মনটা সেই পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যায়। তখন পুজোর আগে কি গানের রেকর্ড বের হচ্ছে তার খবর শুনে বাবার সাথে ধর্মতলার দোকান থেকে রেকর্ড কেনা হতো আর পুজোর কয়েকদিন বাবা গ্রামোফোনে সেই গান শুনতেন। আজ আর সেই পুজোর গান নিয়ে মানুষের আগ্রহের কথা শুনতে পাই না। চলুন এবার আবার পুজোর গানে ফিরি। পুজোয় বাঙালিকে মাতিয়ে রাখতেন জেনে তিনি কিশোর কুমার, তাই সেই সব গান কেউ কি ভুলতে পারেন? একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, কিংবা নয়ন সরসি কেন। কথা মুকুল দত্ত, সুর রাহুল দেববর্মন এবং কিশোর কুমার স্বয়ং। এই সমস্ত গানের মধ্যে দিয়ে আমরা আবার পুজোর আনন্দে ভেসে যাবো।

অনেকগুলো পুজোর গান, পুজোর গান নিয়ে অনেক কথা এই নিয়ে এগিয়ে চলেছি আজকের মনের মেলোডির সঙ্গে। আমি তাপস, এবার কিন্তু প্রায় শেষের পথে। পাঠিয়েছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, এবং তিনি বলছেন যে পিন্টু ভট্টাচার্যের গাওয়া জানি পৃথিবী আমায় যাবে ভুলে মনে পড়ছে, এটি একটি পুজোর গান। এই গানের এক জায়গায় আছে তবু যা পেয়েছি স্নেহ মায়া তোরি, কি করে আমি তা ভুলে যেতে পারি, সত্যি পৃথিবীর কোনো কিছুই আমরা ভুলতে পারি না। আপনার কণ্ঠস্বর খুব সুন্দর আসছে, ধন্যবাদ। পাঠিয়েছেন প্রণব কুমার কলকাতা 18 থেকে, তার কথায় গান এবং উপস্থাপনা দুটোই তার ভালো লাগছে, এ কথাটুকুই জানিয়েছেন। আর আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন কে বলছেন, আহা দুর্গাপূজা মানে নতুন জামা কাপড় প্যান্ডেল, প্যান্ডেলে মা দুর্গার সেই অপরূপ সুন্দর প্রতিমা, দল বেঁধে দেখার যে কি আনন্দ ছিল তা সত্যি বলা যায় না। কিন্তু পুজোর গান শোনার জন্য এক মাস আগে থেকে অপেক্ষায় থাকতাম, কিন্তু এখন পুজোর গান বেরোয় কি বেরোয়, রেডিওতে খুব শুনতাম অনুরোধের গান, প্রচুর পরিমাণে গান লিখে পাঠাতাম বিভিন্ন ধরনের রেডিও থেকে, মানে সংগ্রহ করতাম বিভিন্ন ধরনের রেডিও সংগ্রহ করতাম। এখন আমার কাছে 1000খানা রেডিও সুসজ্জিত রাখা আছে মিনি রেডিও মিউজিয়াম কদমা জামশেদপুর থেকে চিন্ময় মাহাতো। এবং বলছেন যে অন্তরা চৌধুরীর আয়রে ছুটে আয়ে পুজোর গন্ধ এসেছে গানটা।

শুনতে বড্ড ইচ্ছে করছে, দেখা যাক শোনাতে পারি কি না। চলুন এবার আমরা হোয়াটসঅ্যাপের বন্ধুদের সমস্ত হোয়াটসঅ্যাপ পড়ে ফেলেছি, সুতরাং এবার টাটা বলবার সময়। আজকের মনের মেলোডি থেকে আবার যখন আসব, আবার কোনো পুজোর গান সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, গপ্প হবে, কারণ পুজো এখনও অনেকটাই বাকি আছে। আর তার আগে নিশ্চয়ই একাধবার আপনাদের কাছে আপনাদের সঙ্গে আসার সুযোগ হবেই। তাহলে আজকের মনের মেলোডি থেকে টাটা বলবো আমি তাপস। ভালো থাকুন, ভালো ভাবুন, আর প্রতিদিন সকাল 8:30 থেকে শুনতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান এই মনের মেলোডি।

আকাশবাণী কলকাতা এফএম গোল্ড প্রচার তরঙ্গে খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্সের প্রধানদের সঙ্গে তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে আজ নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর উদ্বোধন করেছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। এবার সেরা চলচ্চিত্রে পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370, শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রে পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। করম পুজো উপলক্ষে রাষ্ট্রপতি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। পশ্চিম মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। জাপানের আইচি প্রিফেকচারাল কারুকি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে জয়ের জন্য 217 রানের লক্ষ্যমাত্রা দিয়েছে। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি মাদক বিরোধী টাস্কফোর্স ANTF এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। ভবিষ্যৎ প্রজন্মকে নেশার কুপ্রভাব থেকে রক্ষা করতে দুদিনের এই সম্মেলন গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। সম্মেলনের মূল ভাবনা যৌথ সংকল্প, অভিন্ন দায়িত্ব। 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ANTF এর প্রধানরা মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত এই সম্মেলনে উপস্থিত রয়েছেন। মাদকের যোগান, চাহিদা এবং ক্ষতির পরিমাণ হ্রাস করতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপকে আরও জোর

0: করার বিষয়ে সম্মেলনে আলোচনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সরকার দেশের যুব সমাজকে মাদকের নেশা থেকে বাঁচাতে সমস্ত পদক্ষেপ করছে। 2047-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের লক্ষ্যকে সাকার করতে মন্ত্রক নেশামুক্ত ভারত তৈরির লক্ষ্য নিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর উদ্বোধন করেছেন। জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা বিষয়ের উপর ভিত্তি করে 5 দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি জলের যথাযথ ব্যবহারের উপর জোর দেন এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
1: Water should be used preciously where the requirement should be met with the smallest possible quantum of water. These Water Week celebrations have proved to be significant by bringing together the policy makers, experts and stakeholders to deliberate on the processing challenges of water management. I am informed that this year edition will see the participation of over 35 countries.
0: অনুষ্ঠানে জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের প্রতিটি নাগরিকের কাছে নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। গুজরাটের কেভাড়িয়া একতানগরে এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এই উপলক্ষে রাষ্ট্রপতি বিশিষ্ট অভিনেতা অনন্তনাগকে 2024 সালের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবেন। উল্লেখ্য, কাহিনী চিত্র বিভাগে এবার সেরা চলচ্চিত্রে পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইয়ামি গৌতম সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন মামুত্তি মালায়ালাম ছবি ব্রামা ইউগাম এবং কার্তিক আরিয়ান হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়নের জন্য। স্বাতন্ত্র্য বীর সাভারকার ছবির পরিচালক হিসেবে রণদীপ হুডা সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেতে চলেছেন। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ এই ছবিটি। যৌথভাবে সেরা শিশু শিল্পীর সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান, একটি প্রতিবেদন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2014 সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশন পরিচ্ছন্নতাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনে পরিণত করেছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় দেশে 12 কোটিরও বেশি গৃহস্থালী শৌচাগার ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশনকে জন আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণও বিশেষভাবে উল্লেখযোগ্য। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী মনে করেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
3: স্বচ্ছ ভারতের সহায়তায় ভারতবর্ষে অনেক উন্নতি হয়েছে। যে ম্যাসিভ একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের ফলাফল আমরা পেতে শুরু করেছি। আগামী দিনে সারা ভারতেই শৌচালয় সবার জন্য হয়ে আসবে।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা 2026 বিধি। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এ খবর প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। পূর্বতন তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে অভিনেত্রী কোয়েল মল্লিক ওরফে রুক্মিণী এই পদে ইস্তফা দেওয়ার পর আসনটি শূন্য হয়। আগামী 16 অক্টোবর এই আসনের উপনির্বাচন, প্রার্থীপদ দাখিলের সময়সীমা শুরু হচ্ছে 29 সেপ্টেম্বর। এর পাশাপাশি কমিশন উত্তরপ্রদেশের 11, বিহারের 8, মহারাষ্ট্রের 5 ও কর্ণাটকের 4টি বিধান পরিষদের আসনে নির্বাচন ঘোষণা করেছে। এই আসনগুলির জন্য মনোনয়ন

0: পেশ শুরু হবে এ মাসের 29 তারিখ থেকে, নির্বাচন হবে আগামী 23 অক্টোবর। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত 13টি মামলার আজ সুপ্রিম কোর্টে একযোগে শুনানি হওয়ার কথা। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। আজকের শুনানিতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে কমিশন শীর্ষ আদালতকে অবহিত করবে বলে মনে করা হচ্ছে। বিহারের জামুই জেলায় এক নাবালিকা পড়ুয়াকে যৌন নির্যাতনে যুক্ত থাকার অভিযোগে পুলিশ 3 জনকে আটক করেছে। জামুইয়ের পুলিশ সুপার বিশ্বজিৎ দয়াল জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা ও পস্কো আইনে এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের বিশেষ তদন্তকারী দল পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু করম পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, এই উৎসব প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানোর, কর্তব্যের প্রতি অবিচল থাকা এবং ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়। এদিকে আজ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে জনজাতির অন্যতম ধর্মীয় ও সামাজিক এই উৎসব পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ রাজ্যের নানা স্থানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। পশ্চিম মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 12 ঘণ্টা এটি আরও ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে তা পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। এদিকে নিম্নচাপের প্রভাবে আজ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরালার মাল্লাপুরমে জেলার নীলাম্বুরের পুক্কটুপাদ্দম ও টিকে কলোনি এলাকায় ভারী বৃষ্টির কারণে হড়পাবান ও ভূমিধসে 5 জন প্রাণ হারিয়েছেন। মৃত 5 জনের দেহই উদ্ধার হয়েছে, নিখোঁজ রয়েছেন 1 জন। জাপানের আইচি প্রিফেকচারাল কারোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 217 রানের লক্ষ্যমাত্রা দিয়েছে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 7 ওভারে 5 উইকেট হারিয়ে 49 রান করেছে। শুরুতেই শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার ঝোড়ো ইনিংসের জেরে অনেকটা এগিয়ে থেকে শুরু করে ভারত। ভারতের মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধানা বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 11,000 রান পূর্ণ করেছেন। নিশিনের কারোগি স্পোর্টস পার্কে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়ান গেমসের ফাইনালে তিনি এই রেকর্ডটি গড়েন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। করম পুজো উপলক্ষে রাষ্ট্রপতি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিম মধ্য সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের রাজ্যসভার 1টি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এর পরের খবর দুপুর 1:30টায়।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं कनकलता। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन ने आज नई दिल्ली में 9वें भारत अंतर्राष्ट्रीय जल सप्ताह 2026 का उद्घाटन किया। इस अवसर पर उन्होंने जल के विवेकपूर्ण उपयोग और संरक्षण पर जोर दिया। श्री राधाकृष्णन ने कहा कि जल सप्ताह जल प्रबंधन की चुनौतियों पर सभी संबंधित पक्षों के बीच विचार विमर्श का महत्वपूर्ण मंच है। जल शक्ति मंत्री सीआर पाटिल ने कहा कि सरकार देश के हर नागरिक को सुरक्षित और पर्याप्त पेयजल उपलब्ध कराने के लिए प्रतिबद्ध है। इस वर्ष का विषय है जलवायु अनुकूल जल प्रबंधन। गृहमंत्री अमित शाह ने आज नई दिल्ली में राज्यों और केंद्र शासित प्रदेशों में मादक पदार्थ रोधी कार्यबल के प्रमुखों के 3रे राष्ट्रीय सम्मेलन का शुभारंभ किया। 2 दिन के सम्मेलन का उद्देश्य मादक पदार्थों की समस्या से भावी पीढ़ियों को सुरक्षा प्रदान करने पर विचार विमर्श करना है। स्वापक नियंत्रण ब्यूरो की ओर से आयोजित इस सम्मेलन में 36 राज्यों और केंद्र शासित प्रदेशों के मादक पदार्थ रोधी कार्यबल के प्रमुख भाग ले रहे हैं। सम्मेलन का विषय है एकजुट संकल्प साझा जिम्मेदारी। राष्ट्रपति द्रौपदी मुर्मू आज गुजरात के एकता नगर में 72वें राष्ट्रीय फिल्म पुरस्कार प्रदान करेंगी। ये पुरस्कार फीचर फिल्म, गैर फीचर फिल्म तथा सिनेमा लेखन समेत विभिन्न श्रेणियों में दिए जाते हैं। राष्ट्रपति वरिष्ठ फिल्म अभिनेता अनंत नाग को वर्ष 2024 का दादा साहेब फाल्के पुरस्कार भी प्रदान करेंगी। सूचना और प्रसारण मंत्री अश्विनी वैष्णव ने सभी राज्यों से अपील करते हुए कहा है कि अगले फिल्म पुरस्कार के लिए अपने सबसे महत्वपूर्ण पर्यटन स्थल को मनोनीत करें।
2: हमारा प्रयास है कि

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাই এ ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো।

0: 100.1 FM Golden.
1: স্টুডিওর ঘড়ি বলছে 1:12 হয়ে 4 সেকেন্ড হয়ে গেছে। আপনি টিউন করেছেন 100.1 FM গোল্ড, আর সঙ্গে রয়েছি আজ আমরা দুজন আপনার প্রিয় অনুষ্ঠান তোমায় গান শোনাবো নিয়ে কেকে রয়েছি আমি আজে অম্বালিকা সঙ্গে,
2: আর আমি কোয়েল। আজকে আপনাদের সঙ্গে আপনাদের পছন্দের গান নিয়ে ঠিক দুটো পর্যন্ত থাকবো। শুরুতেই কার গান শুনবো, মানে কার অনুরোধের গান শুনবো সেটা বলে দিই। শঙ্করচন্দ্র দে অনুরোধ করেছেন বারাসাত থেকে, শ্যামল গুপ্তর কথায় মান্নাদের সুরে মান্নাদের কণ্ঠে গান শুনতে চেয়েছেন, শুনে নিই
1: একদম।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold.

0: আমরা গান শুনছিলাম, এই যে সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠে যে গান শুনলাম, মানে আমরা একটা ছোট্ট বিরতিতে গিয়েছিলাম, তারপর সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে গানটি শুনছিলাম সেই গানটির অনুরোধ করেছেন তাপস কান্তি ঘোষ দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার থেকে। আমরা পরের অনুষ্ঠানে চলে যাই নাকি? হ্যাঁ, পরের গানে আর কি, ওই অনুষ্ঠানের পরের গান, সেই গানে চলে যাই। সেখানে অনুরোধ কে করেছেন?
1: একদমই, আমরা এর পরের যে গান শুনব সেটা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনব, এবং এই গানের জন্য অনুরোধ করেছেন সঞ্জিত পাল গৌরীপুর হাওড়া থেকে। শুনে নেব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পরের গান।

0: শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা গান। এরপরে আমাদের আরও একটা রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ আছে অমলিকা, কিন্তু আমরা আরেকটা একটা আধুনিক গানে চলে যেতে পারি তো?
1: হ্যাঁ, যেতেই পারি।
0: হ্যাঁ, একটা আধুনিক গানে আমরা চলে যাই। আমাদের অনুরোধ করেছেন এখানে গীতা দত্তের কণ্ঠে।
1: হ্যাঁ, আবার একটা, হ্যাঁ, গীতা দত্তের কণ্ঠে আমরা শুনছি। আচ্ছা, তুমি এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় বলছো?
0: একদম একদম একদম।
1: তাহলে আধুনিক গান হচ্ছে না, যাই হোক,
0: ফিল্মের গান হচ্ছে। একদমই একদমই।
1: রাজীব খান, রাজীব খান অনুরোধ, ওরে বাবা অনেকজন, কিন্তু রাজীব খানের এখান থেকে লেখা, কিন্তু অনুরোধ করেছে প্রণব, পিউ, অনি, চিন্ময়, মুনমুন, আয়ুষ, পাট, দোহার, শ্যামপুর, বাঁকুড়া থেকে।
0: বেশ, আমরা গরিপ্রসন্ন মজুমদারের কথায় অমল মুখোপাধ্যায় সুরে হসপিটাল ছবি থেকে শুনবো এই গান তাহলে।

0: আহা, বড্ড বড্ড ভালো লাগার একটা গান আমরা শুনলাম, এবং যিনি অনুরোধ করেছেন তাকেও সত্যি ধন্যবাদ জানাতে ইচ্ছে করে। প্রণবেশ প্রামাণিক কাঁটাবেরিয়া থেকে পরের অনুরোধটি করেছেন, সেটিও বড় প্রিয় গান, এই গানের তো কোনো তুলনাই নেই। সৌমি ভট্টাচার্যের কণ্ঠে আমরা এই গানটি শুনব, ঠিক আছে?
1: বেশ, উনি যে শিল্পীর কণ্ঠে গান শুনতে চেয়েছেন এই গানটি আমাদের সংগ্রহে আপাতত এই মুহূর্তে সেই শিল্পীর কণ্ঠে এই গানটি নেই, কিন্তু সেই সেই গানটিই আমরা শোনাচ্ছি অন্য কোনো শিল্পীর কণ্ঠে, সৌমি ভট্টাচার্যের কণ্ঠে।

0: আমরা কিন্তু এই গানটা শুনতে শুনতে একেবারে সত্যি মনে হচ্ছিল যেন কিরম একটা অন্য একটা ফ্লেভার, তাই না? আমাদের এই সময়গুলোতে এটাই হয়, আমরা এত ভালো ভালো গান শুনতে পাই, আমাদের নিজেদের মনে হয় যে না আর চুপচাপ বসে গান শোনাই ভালো। পরের কথায় মানে আর কথা না বাড়িয়ে বরং চলে যাই আমরা তোমায় গান শোনাবো নিয়ে। আজকে রয়েছে অম্বালিকা কোয়েল, আপনি শুনছেন আজ স্টুডিওর ঘড়ি কিন্তু অলরেডি বলছে যে 1:35 হয়ে 20 সেকেন্ড হয়ে গেছে, তাই আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু পরের গানে চলে যাব। বাসুদেব বসাক, কল্পনা বসাক ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে অনুরোধ করেছেন এই গানটির, দেয়া নেয়া ছবির শ্যামল মিত্রের কণ্ঠে সেই বিখ্যাত গান।
1: একদম, আমরা শুনে নিই শ্যামল মিত্রের গাওয়া সেই গান। এবং এই গানের দেয়া নেয়া ছবি, যদিও আমরা সবাই জানি যে শ্যামল মিত্রের সুর গৌরীপ্রসন্ন মজুমদারের কথা, শুনে নিই গানটি।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold.

0: আমরা হৈমন্তী শুক্লার এই গানটি শুনছিলাম, অনুরোধ করেছেন চুচুড়া হুগলি থেকে নিলয় চক্রবর্তী।
1: একদমই
0: পরের অনুরোধে যাব,
1: পরের অনুরোধে আমরা যাব,
0: পরের অনুরোধে যেতেই হচ্ছে, কারণ আমাদের কাছে বেশ কিছু জমে গেছে, আমরা কিন্তু এখনো অনেকটাই শোনাতে পারিনি আর কি, তাই না?
1: একদমই। অনিন্দ সেনগুপ্ত অনুরোধ করেছে বাঘা যতীন থেকে, আমরা শুনব পরের গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে,
0: আচ্ছা
1: পূজোর ছুটি
0: হুম
1: যেটা আসছে,
0: একদম।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: কিছু কিছু ভালো লাগা অনেকটা হয়, আসলে যেটা হয়েছে মানে এই যে বললাম কিছু কিছু ভালো লাগা অনেকটা হয়, যারা রেগুলার করার মানে আমাদেরকে যারা ফোন করেন আর কি, আমাদের ভীষণ কাছের বন্ধু, তারা মনেও রাখেন অনেক কথা অনেক কিছু। বারবার আমরা কথা বলার চেষ্টা করছিলাম, যোগাযোগ করার চেষ্টা করছিলাম, পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত পেয়েছি। মঞ্জু কর্মকার জামশেদপুর থেকে অনুরোধ করেছিলেন কিশোর কুমারের কণ্ঠে যে কোনো একটা গান, আমরা কিন্তু পুজো রিলিজ, এটা অবশ্যই পুজো রিলিজ, সেজন্য আমরা এই গানটা শুনিয়ে দিলাম কিশোর কুমারের কণ্ঠে। আমরা অনেকটা ধন্যবাদও তাকে। তারপর পরের অনুরোধে চলে যাব, কিন্তু আর দেরি না করে একেবারে পরের অনুরোধে চলে যাই। কী গান বাজাবো আমরা? সচিন দেব বর্মনের এই গান।

0: মানে এই গান শোনাবো, অনুরোধ করেছে রিক পাল, সুপ্রীতি পাল, পোল কুস্তিয়া, হাওড়া থেকে।
1: একদমই, আমরা শুনবো এস ডি বর্মনের কণ্ঠে এই গান, তার নিজের সুরে জসিমউদ্দিনের কথা আমরা সবাই জানি। শুনে নিই গানটা।

0: আমরা শেষ গানে যাব
1: একদম। হ্যাঁ, আমাদের হাতে কিন্তু সময় একদম কমে এসেছে, 1:56 হয়ে গেছে। কোয়েল আর অম্বালিকা কিন্তু আপাতত তোমায় গান শোনাবো, আপনার প্রিয় অনুষ্ঠান, সেখান থেকে বিদায় নিচ্ছে। প্রত্যেক দিন আপনারা শোনেন এই অনুষ্ঠান ঠিক 1:10 থেকে 2 পর্যন্ত, তার মধ্যেই আমরা কিন্তু শেষ গানে যাচ্ছি। কে অনুরোধ করেছেন?
0: অনুরোধ করেছেন সুব্রত পাল হালতু থেকে। আমরা শেষ পর্যন্ত ছবির গান শুনবো গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে।
1: হ্যাঁ একদম, আবার ফিরে আসছি 2:30 হ্যাঁ একদমই। আজকে যে জন্য এই কথাটা একটু বলে দেওয়া দরকার, আমাদের কাছে অনুরোধ কিন্তু এসেছে, সেই গান আমরা পরের হাফে যেহেতু বাজাবো সেই গানটা আমরা আপাতত বাজালাম না। কারণটা নিশ্চয়ই আপনারা যারা অনুষ্ঠান রেগুলার শোনেন তারা বুঝতেই পারছেন যে আজ কিন্তু তিনি চলে গেছেন গতকাল, সেই যে যিনি বাঙালিকে বলেছিলেন জোর দিয়ে বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। হ্যাঁ, স্মরণে মিঠু মুখার্জি নিয়ে আসছি অম্বালিকা আর কোয়েল। আপনারা সঙ্গে থাকবেন 2:30 100.1 FM গোল্ডে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাই এ ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold।
6: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM Gold।
7: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 2:32:32। আপনি টিউন করেছেন 100.1 FM Gold। আজ যাকে নিয়ে কথা হবে, সেই ছোট্ট মেয়েটি কলকাতায় জন্মগ্রহণ করল এবং তার অসাধারণ সৌন্দর্য কিন্তু তাকে কোথায় একটা নিয়ে চলে গেল, পরিচিতি তৈরি করলো একদম অন্যভাবে, যে ভীষণ সাহসী, একেবারে ঝাড়ু মেরে বিদায় করলো

0: পুরনোকে নিয়ে এলো নতুন একটা টাটকা ঝলক। হ্যাঁ, বাংলা সিনেমায় তখন কিন্তু রয়েছেন একেবারে তারকারা, তারকা খচিত সেই সমাবেশে সে কিন্তু একেবারে একটা উজ্জ্বল টাটকা বাতাস। সে বাঙালি তরুণীকে বলতে শেখালো, বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। তিনি নিশ্চয়ই বুঝতেই পারছেন কার কথা বলছি আমরা। আজ তাকে স্মরণ করব আমরা। আমি অম্বালিকা সঙ্গী,
1: আর আমি কোয়েল। মিঠু মুখোপাধ্যায়, মিঠু মুখার্জির কথা এতক্ষণ অম্বালিকা আপনাদের বলছিল, আপনারা সকলেই জানেন গতকাল আমরা তাকে হারিয়েছি। আমাদের বাংলা চলচ্চিত্র জগতে, শুধু বাংলা চলচ্চিত্র জগৎ বলবো না, হিন্দি চলচ্চিত্র জগতও অবশ্যই, এই দুটোতেই একটা বড় দুর্ঘটনাই বলা যায় একে। আমরা এমন একজনকে হারালাম যে মানুষটি দীর্ঘকাল অভিনয়ে জীবন থেকে নিজেকে সরিয়ে রাখলেও, যে মানুষটি দীর্ঘকাল বড় পর্দায় আত্মপ্রকাশ না করলেও, তার যে কাজগুলো আমাদের মধ্যে থেকে গেছিল সেগুলো ভোলার মতো কাজ নয়। এবং সেই কাজগুলো, সেগুলো দেখে দেখে, সেগুলো থেকে শিখে আমরা এখনও পথ চলি, আগামী দিনেও পথ চলব।
0: ঠিক তাই,
1: মিঠু মুখার্জির প্রয়াণে শোকস্তব্ধ আমাদের চলচ্চিত্র পরিবার, পুরো গোটা পরিবারটাই। আজকে আমরা তাকে আমাদের মতন করে স্মরণ করার চেষ্টা করব।
0: আসলে এই মানুষটি চলচ্চিত্র জীবনটা যেটুকুই হোক, হয়তো ধূমকেতুর মতো এসেছেন এবং খুব সহজেই নিজেকে, নিজে একেবারে খ্যাতির শীর্ষে থেকে চলে গেছেন অন্তরালে। নিজেকে যখন অন্তরালে নিয়ে গেলেন তখন কিন্তু সেই ছবিটি, অর্থাৎ শেষ ছবিটি কিন্তু একেবারে সাংঘাতিক রকম বক্স অফিস হিট বলা যায়।
1: ঠিক তাই,
0: এই মানুষটি পেরেছেন নিজেকে সেই খ্যাতির চূড়ান্ত সীমা থেকে একেবারে অন্তরালে নিজেকে নিয়ে যেতে। হয়তো তার সঙ্গে তুলনা হতে পারে সুচিত্রা সেনের। যাই হোক, যদিও সুচিত্রা সেন বললে একটু অন্য কথাও চলে আসে, তাকে কিন্তু তার সৌন্দর্য বা তার সবটা মিলিয়ে বলা হতো কলকাতার রেখা। আসলে এটাই আমরা চাইছি, আমরা আজ মন খারাপ করব না। তার চরিত্র মানেই অনেক শেডস, অনেক আনন্দ এবং কেমন যেন এক ঝলক নতুন টাটকা বাতাস। তাই
1: একদমই, আমরা একটু আগে যেটা অম্বালিকা বলছিল যে ওই যে একটা সাহস তার মধ্যে ছিল, বেশ করেছি, যা করেছি বেশ করেছি, আবার করব, নতুন কিছু করব, একটা পরিবর্তনের হাওয়া আনব।
0: এই পরিবর্তনের হাওয়াই কিন্তু ঠিক তাই করেই বোধ হয় পরিবর্তনের হাওয়ার জন্যেই মানে সেই যুবকদের মনে হতে থাকলো যে, যাকে বলে সেই পাটকলের লেবার অফিসার হওয়ার ইচ্ছা অনেকেরই হয়েছিল সেই সময়ের কথা বলছি আর কি। যাই হোক, আমরা বড়
1: চলে যাই গানে,
0: গানে যেটা দিয়ে বললাম।

0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম করে যদি কেউ বলে, অর্থাৎ ওই যে বললাম বাঙালিকে কিন্তু তিনি ঠিক শিখিয়েছিলেন এই এই কথাটাই, তিনি এই কথাটাই বলতে শিখিয়েছিলেন যে বেশ করেছি, প্রেম করেছি, মানে যা করছি সেটা একদম ঠিক কথা, তাই না?
1: একদমই তাই। এবং মিঠু মুখার্জির শুধুমাত্র মৌচাক বলে নয়, আমরা এখন মৌচাক ছবি থেকে গানটা শুনছি, এটা ঠিক কথা, মৌচাক থেকে আমরা আরও গান শুনবো, কিন্তু আমার যেটা মনে পড়ছে অম্বালিকা, সেটা হচ্ছে অন্য একটা ছবি, যে ছবিটা আরো আগের, মানে আরো আগের মানে বেশ আগের ছবি আর কি।
0: আসলে তো সেটাই, সেই সময় তো হলো ব্যাপারটা,
1: 1973 আমি চলে যাচ্ছি। হ্যাঁ, সেখানে মার্জিনা আব্দুল্লাহ, তোমার মনে পড়ছে হয়তো, মার্জিনা আব্দুল্লাহ পুরো ছবিটা জুড়ে একমাত্র সকলের অভিনয় দেখার মতো, আমি বলছি না কোনোটাই ফেলে দেওয়ার মতো, কিন্তু মিঠু মুখার্জি যেন গোটা ছবিটাকে টেনে নিয়ে গেছেন একা।
0: ঠিক তাই,
1: মানে তোমার তো মার্জিনা, রবি ঘোষ অসাধারণ, আব্দুল্লাহ অসাধারণ, আমরা মানে তাকে কোনোভাবেই মানে আড়াল করে রাখতে পারি না বা আলাদা করতে পারি না মার্জিনার থেকে, কিন্তু মানে রবি ঘোষের মতন অভিনেতার সাথে, সন্তোষ দত্তের মতো অভিনেতার সাথে, কমল মিত্র, গীতা,
0: গীতা দে,
1: হ্যাঁ মানে
0: কাকে তুমি বাদ দেবে, কাকে তুমি রাখবে,
1: একদমই মানে
0: তাদের সাথে যে দাপটে অভিনয়, মানুষ কিন্তু বোধহয় সত্যি ওই চরিত্রটাকেই মনে রাখলো,
1: একদমই মার্জিনা,
0: অদ্ভুত একটা ব্যাপার। সেই সময় বাঙালির মেয়ে হিসেবে দেখো তুমি, মানে সেই ইয়েটাই এলো না, মানে যেটাকে বলা যায় যে সাহসটা, তার পোশাকে, তার চলনে, তার বলনে, তার যাকে বলে ভঙ্গিমা, সিনেমাটিক যে,
1: একদমই একদমই,
0: এবং এখানে কিন্তু সাহসিকতা, বিরাট একটা সাহসিকতার পরিচয় দিলেন এই মিঠু মুখার্জি,
1: একদমই তাই। এবং তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা এক্ষুনি শুনবো গানটা, উৎপল দত্তের সঙ্গে অভিনয় করছে,
0: এটাই আমি বললাম তখন যে এতগুলোর সঙ্গেও কিন্তু যেটা খুব বড় একটা ব্যাপার সেটা হচ্ছে উৎপল দত্তের সঙ্গে, এবং মানে ওই যে তুমি বলো না ছুরি নিয়ে, মানে প্রত্যেকটা, মানে আমি ঝাঁটা নিয়ে প্রথমে, যেটা আমরা প্রথমে বললাম আর কি, যে একেবারে বাঙালি দর্শক, বাঙালি একদম হঠাৎ করে বলতে শুরু করলো যে মার ঝাড়ু মার, মানে এটা যেমন মানে কথ্য হয়ে গেল, আসলে কিন্তু মিঠু মুখার্জি যেটা করলেন সেটা হচ্ছে সমস্ত পুরনো ধ্যান ধারণাকে একেবারে ঝাড়ু মেরে উড়িয়ে দিয়ে তিনি নিয়ে এলেন একেবারে একটা দারুণ সাহসী এবং অন্যরকম টাটকা বাতাস।
1: ঠিক তাই, আমরা উৎপল দত্তের কথা যখন বললাম, আমরা ওই যে গানটা মানে একদম সিগনেচার গানের মতন, সুনীল চৌধুরীর মিউজিক আমরা জানি, একটু শুনে নিই গানটা।

0: সাহসের কথা আমরা বারবার বলেছি, তার অদ্ভুত একটা সাহসের কথা। তো নিশ্চয়ই সেই সময় দাঁড়িয়ে তো অন্যরকম সাহস, মানে তিনি বারবার যেটা বলতেই হয়, ঝলমলে কেরিয়ার 70 দশকেই মোটামুটি শুরু এবং প্রায় 70 দশকেই কিন্তু শেষ হয়ে গেছে। মানে সেই সময়টাতে প্রত্যেকটা চরিত্র, মানে যেটা বলছিলামই আমরা বারবার, যে প্রত্যেকটা চরিত্র ভীষণ রকম একে অন্যের থেকে আলাদা,
1: একদমই।
0: মানে মৌচাক ছবির নিপা যখন দর্শক মনে উজ্জ্বল হচ্ছে, সেই নিপাকে মানে ভাবতে গিয়ে যেমন ওই যে বললাম, যেটা বিভিন্ন সেই সময়ের যুবক যারা ছিলেন তারা স্মৃতিচারণ করছেন যে কেন চটকলের মানে সেই অফিসার হওয়া যায়নি, বা সেই অনেক কিছু তার দাদা হওয়া যায়নি, সব অনেক কিছু হয়েছে। তো সেই রকমভাবেই কিন্তু মার্জিনা আবদুল্লার ক্ষেত্রেও, মার্জিনা কথাও নিশ্চয়ই অনেকেই মানে ভাবছেন,
1: না দেখো
0: অনেকেই স্বয়ং সিদ্ধার কথাও বলছেন,
1: একদমই একদমই।
0: কিন্তু আমরা কিন্তু আরো অনেক ছবির কথা বলবো,
1: হ্যাঁ একেবারেই অনেক ছবির কথা বলবো, তার পাশাপাশি মিঠু মুখার্জির অভিনয়ের কথাতেও আমরা থাকবো। 1966-তে একটা আলিবাবা 40 চোর হয়েছিল হিন্দিতে, 1980-তে আবারও হেমা মালিনী ধর্মেন্দ্র একটা হিন্দিতে করেছিল, বাংলায় এইটা 73 সালে হয়েছিল মার্জিনা আবদুল্লাহ। কিন্তু কোথাও হেমা মালিনী অসাধারণ করেছিলেন, এখানে এল বিজয়লক্ষ্মী অসাধারণ করেছিলেন, আমরা কোনোটার সাথে কোনোটার তুলনায় যাচ্ছি না, কিন্তু মিঠু মুখার্জির 1973-তে একেবারেই নবাগতা,
0: একদম
1: মানে তখন তার বয়স ভীষণ কম, সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো স্টলওয়ার্ড মানুষের সাথে কাজ করা এবং ওইভাবে দাপটের সঙ্গে, এইটা কিন্তু রিমার্কেবল,
0: একদম
1: তাই না?
0: তুমি নবাগতা যখন বললে তখন আমি একদম শুরুটা একটু বলে দিই, মানে তার সেই মানে অভিষেক সেই সময় বাংলা ছবিতে, তুমি ভাবো চিত্ত বসু শেষ পর্ব 1972, সেই ছবিতে অভিনয় জীবনের শুরু হলো, নায়ক সমীর ভঞ্জ। তখন মিঠু মুখার্জির বয়স কিন্তু মাত্র 17,
1: ঠিক।
0: এবার অবশ্যই ধীরে ধীরে মানে পর্দার জগতে পরিচিতি বাড়লো, সব কিছুই হলো। পরের বছর মানে 72, তো এবার তুমি 73-ই চলে এলেন, কিন্তু এই মার্জিনা আবদুল্লাহ যেটা আমরা বললাম,
1: একদম।
0: তুমি সেই সময়টা ভেবে দেখো, বড় পর্দায় তখন কে কে রয়েছেন, উত্তম কুমার, সৌমিত্র, শুভেন্দু চট্টোপাধ্যায়, সঙ্গে ধরো সন্ধ্যা রায়, অপর্ণা সেন, সুমিত্রা মুখোপাধ্যায়, মানে একেবারে দাপুটে মানে তারকাখচিত সেই সময়ের যে মানে নায়ক নায়িকারা, তারা কিন্তু জগতে বিচরণ করছেন অলরেডি, সেখানে দাপট দেখালেন এসে মিঠু মুখার্জি,
1: ঠিক তাই। এবং মার্জিনা আবদুল্লাহ তার জীবনের টার্নিং পয়েন্ট, শেষ পর্বতে তিনি শুরু করেছিলেন, এটা যেমন ঠিক ডেবিউ ফিল্ম হলেও শেষ পর্ব কিন্তু সেরকম ছাপ ফেলতে পারেনি দর্শকদের মনে, যেটা মার্জিনা আবদুল্লাহ,
0: মার্জিনা আবদুল্লাহই হচ্ছে একেবারে দেবরাজ রায়ের সঙ্গে সেই জুটি, এবং একদম মানে রাতারাতি বক্স অফিসে হিট, মানে দীনেন গুপ্ত, মানে এই যে দীনেন গুপ্তের মানে এই ছবি, তাকে আরেকটা জিনিস একটু বলে নিতে হয়, সেটা হচ্ছে যে আমরা মানে এই করতে গিয়ে জানলাম যে তিনি কিন্তু ছোট থেকে খুব ভালো ডান্সার ছিলেন,
1: একদমই, এবং এই গানটাতে বোঝাই যায় সেটা,
0: হ্যাঁ একদমই তাই। এবং যে এত সুন্দরী, যার চোখ একেবারে মারাত্মক কথা বলে,
1: ঠিক তাই।
0: আমরা যদি নিশিকন্যা দেখি, মানে নিশিকন্যার অদ্ভুত একটা চরিত্র, সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় মানে উল্টো দিকে আর কি বলছি, হ্যাঁ বিপরীতে ছিলেন, সেই তিনি ডান্স করবেন, মানে সেখানে একেবারেই মানে অন্যরকম একটা ক্যারেক্টার রয়েছে, খুঁজছেন তাকে, যে সৌমিত্র চট্টোপাধ্যায় মানে সেই মানে সেই যে ক্যারেক্টার, সে তিনি এসেছেন কিনা, ওই খোঁজার জন্য চোখটা শুধুমাত্র মানে অবশ্যই ডিরেক্টরের কথা বলতে হয়, কিন্তু সেই যে দেখানো হচ্ছে সেই চোখটা, যে আসলে সে খুঁজছে, খুঁজে তারপর সে ডান্সের স্টেপটা ফেলছে, হ্যাঁ তাকে খুঁজে পাওয়া গেল, তাকে আইডেন্টিফাই করলো, বা সে ওই মানে প্রচণ্ড ভিড় চারিদিকে, হ্যাঁ সেখানের মধ্যে কোনো একটা জায়গায় কোণে সে বসে আছে, অতএব আমার ডান্সটা অন্যরকম হবে, তার আগে অবধি কিন্তু তার স্টেপিংটা অন্যরকম
1: অন্যরকম ছিল,
0: মানে এই যে সেখানে কিন্তু ওই যে বারবার বলা হচ্ছে যে চোখ কিন্তু কথা বলছে,
1: এক্সপ্রেশন, হ্যাঁ, এবং চোখ দিয়েই অভিনয়টা তিনি করতেন, এটা আমরা সবসময় জানি যে মানুষের চোখ দেখলে তার মনের কথা বোঝা যায়। হ্যাঁ, চোখ মনের আয়না সবাই বলে, এবং সেই চোখটাকে তার চরিত্রের, সেই চরিত্রটার যে মন সেটার আয়না করে তুলতেন মিঠু মুখোপাধ্যায়। এইটা অনস্ক্রিন অনেকেই পেরে ওঠেন না, যেটা কিন্তু খুব অল্প দিন কাজ করে, খুব অল্প সময়ে ইন্ডাস্ট্রিতে কাজ করে তিনি কিন্তু করে দেখিয়েছিলেন।
0: ঠিকই। আর আরেকটা কথা শুধু বলতেই হয় যে মানে তার তো ধরো মানে একদম মারাত্মক সহজ সাবলীল অভিনয়, সেটা তো আমরা বলছি, মারাত্মক সাহস সবটাই বলছি, সৌন্দর্য নজর কাড়া শুধু নয় এবং অদ্ভুত সুন্দর একটা ফিগার সেটাও বলতেই হয়, সুন্দর মুখ হয়ে কিন্তু তিনি থাকেননি। এটা তুমি ভেবে দেখো, চোখে মুখের যে অভিব্যক্তি, সংলাপ বলার যে স্বাভাবিকতা, হ্যাঁ মানে পরিস্থিতির সঙ্গে একদম চরিত্রটাকে মিশিয়ে নিচ্ছেন, সবটা মিলিয়ে তিনি মিঠু মুখোপাধ্যায়।
1: একদমই,
0: মানে নিশ্চয়ই মানে সদ্য প্রেমে পড়া যুবতী সবসময় ওই ব্যাপারটাই মানে ভাববে যে আমি মানে প্রেম করছি, মানে তার একটা বেশ লাজুক লাজুক মুখ থাকবে, কিন্তু সে যে দাপটে বলতে পারে বেশ করেছি প্রেম করেছি, এটা সত্যি তাই, মানে সেই সময়ের জন্য বিরাট একটা পরিবর্তন আর কি যাকে বলে।
1: আমরা আবার একটা মৌচাকের গানে যাই, সেই গানটাতে যাই, বিখ্যাত গানটা মান্না দে আশা ভোঁসলে।
2: ঘোড়ার কি ডিম হয়, সেই ডিমের কি হয় ছানা।

0: বড়,
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডে কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ব্লেডে কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

0: এমন কিছু গান শুনতে শুনতে কিন্তু আমরাও মোটামুটি কোথায় যেন একটা চলে যাচ্ছিলাম। বারবার মনে হচ্ছিল যে একটা ভীষণ রকম দাপুটে অভিনয়, তার সাথে গোটা স্টেজ জুড়ে যাকে পাওয়া যাচ্ছে তিনি হচ্ছেন শুধু রঞ্জিত মল্লিক বললে হবে না, তিনি মহানায়ক উত্তম কুমার। এই অদ্ভুত একটা কেমন সমাপতন দেখো, তার শতবর্ষের এই সময় তার একেবারে মানে ভীষণ শেষের দিকে যে ছোট্ট মেয়েটি সেই মিঠু মুখার্জি তিনিও চলে গেলেন। অদ্ভুত একটা অন্যরকম সমাপতন লাগছিল আমার। যাই হোক, আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা বলে নিই, আমাদের একটা ঘোষণা রয়েছে সেটা জানিয়ে দেব। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 তারিখ পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।
1: আমরা আমাদের হাতে সময়টা বেশি নেই এই এই মুহূর্তে, কারণ একটা বিরতিতে আমাদের যেতে হবে, সংবাদ বিরতিতে। তো সংবাদ বিরতিতে যাওয়ার আগে একটা ছোট্ট গান দিয়ে আমরা যাব, একটা ছোট গান প্রতিমা ছবি থেকে। সেই গানের ওপারে সংবাদ বিরতি এবং তার ওপারে আবারও ফিরে আসব মিঠু মুখোপাধ্যায়ের কথায়, তাঁর স্মৃতিচারণে কোয়েল অম্বালিকা আপনাদের সঙ্গে থাকবে। আপাতত জয়ন্তী সেনের কণ্ঠে প্রতিমা ছবি থেকে এই গান শুনতে শুনতে আমরা এই পর্বটা থেকে বিদায় নিই।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড
3: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর। 100.1 এফএম গোল্ডে।

0: ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ডে।
1: Attention, national recognition for your hard work. For those making outstanding contributions to the animal husbandry and dairy sector and embracing innovative practices, the Department of Animal Husbandry and Dairy, Government of India, invites nominations for the prestigious National Gopal Ratna Awards 2026. The awards recognize excellence in three categories: Best Dairy Farmer, Best Dairy Cooperative Society, Best Artificial Insemination Technician. And there is more. Special provisions have been made for the Northeastern region and Himalayan states. Nomination period 10th August to September 30th, 2026. So what are you waiting for? Apply today at www.awards.gov.in or visit your nearest CSC center to submit your nomination. National Gopal Ratna Awards 2026, issued in public interest by the Department of Animal Husbandry and Dairy, Government of India.
2: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
0: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ডে।
3: এই যে আমরা যে গান শুনলাম, আমরা বেশ কিছুটা সময় পরে অর্থাৎ সংবাদ, তারপর আবার একটা ছোট্ট বিরতি, গান সবটার পরে ফিরে এসেছি। স্মরণে মিঠু মুখোপাধ্যায়, রয়েছি অম্বালিকা আর কোয়েল। আমরা এই যে দ্বিতীয় হাফে, মানে এই যে সময়টা ফিরে এলাম, সে সময়ে যে গানটি শুনছিলাম সেটা নিয়ে বলার অবকাশ তো প্রচুর। আরব রজনী আলিবাবা চল্লিশ চোরে সেই গল্পের রোমাঞ্চের একেবারে আধারে বানানো হয়েছে সেই চিত্রনাট্য, এবং অবশ্যই মর্জিনার চরিত্রে তার আলাদা আকর্ষণ। এখানে তুমি যে গানটার কথা আমরা তখন বলছিলাম, যে ছুরি হাতে সেই দস্যু দলের সামনে মিঠুর একটা বিখ্যাত নাচ, এবং সেখানের সেই গানটা তো আমরা শুনেইছি। তার সাথেও এই গান যেটা বলার, সেটা হচ্ছে সেই নাচের জন্যেই কিন্তু তার এই ছবিটার মধ্যে চান্স পাওয়া। অসাধারণ উন্মাদনা তৈরি হয়েছিল সেই সময়, দর্শক মনে হায় হায় প্রাণ যায়, বা এই ছবিতে যেটা আমরা শুনলাম মারঝাড়ুমার গানটির সঙ্গে, এবং সেখানেও নাচের দৃশ্যায়নটা যদি আমরা একটু ভাবি তাহলে সত্যি অদ্ভুত একটা ব্যাপার ছিল। এবার নাচ তো একটা আলাদা আকর্ষণ ছিলই, তার সাথে তিনি নিজেও বলতেন যে, তিনি নিজেও বলেছেন যে নাচ হচ্ছে তার প্রথম প্রেম, মানে তিনি প্রচণ্ডই পছন্দ করতেন।

0: এই ওটার পরে যখন আমরা পরের একটা অনুষ্ঠান মানে পরের যে কোনো যে ছবি আসছি সেখানে কিন্তু বারবার ওই শেডস বদলানো যেটা বলছিলাম আমরা সেটা কিন্তু আস্তে আস্তে বদলাচ্ছে।
1: হ্যাঁ একদমই তাই।
0: মৌচাকে যখন আমরা দেখলাম সেখানে পাচ্ছি যাদেরকে, যে গানের কথা বলছিলাম এবং যে গান দিয়ে আমরা শেষ মানে ওই জায়গাটা থেকে বেরোলাম আর কি, সেখানেও কী হয়েছে না রঞ্জিত মল্লিক উত্তম কুমার সেই তাদের সঙ্গে স্টেজ একেবারে স্টেজে রয়েছেন দাপুটে অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়।
1: রঞ্জিত মল্লিকের সাথে মিঠু মুখোপাধ্যায়ের এই যে কেমিস্ট্রিটা,
0: হ্যাঁ
1: এই কেমিস্ট্রিটা খুব লিঙ্গার করেনি, খুব বেশি দিন চলেনি, কিন্তু যেটুকু সময় ছিল সেই সময়টাতে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে এই জুটিটা একটা অন্যতম সুপারহিট জুটি হয়ে উঠেছিল। এবং গতকাল মিঠু মুখার্জি যখন চলে গেছেন তারপরে রঞ্জিত মল্লিকের একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তার মানে মিঠু মুখার্জি সম্পর্কে তাকে বলতে বলা হয়েছে, সেটা তিনি আগেও বহুবার বলেছেন, ঠিক একই কথা তিনি আবারও পুনরাবৃত্তি করেছেন গতকালও, যে একজন অসাধারণ অভিনেত্রী, মানে তাকে নায়িকা বলার থেকেও বেশি অভিনেত্রী বলেই সম্বোধন করার কথা বলেছেন রঞ্জিত মল্লিক। এবং বলছেন যে মিঠুকে কোনোদিনও কোনো শট একবারের বেশি দুবার বুঝিয়ে দিতে হতো না, একটা কথা একটা যে কোনো তুমি এইভাবে তাকাবে, তুমি এভাবে বলবে, এই ডায়লগটা তুমি এখানে দাঁড়িয়ে বলবে বা ওকে বলবে, এটা একবারের বেশি দুবার কখনো বলতে হতো না। তিনি এতটাই তার মানে অ্যাডাপটেশনটা এতটাই স্ট্রং ছিল আর কি, যা পরিচালক বলছেন বা যা সহকর্মীরা বলছেন সেটাকে খুব সহজ মানে সরল সাবলীল সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে তখনই সেটাকে মানে তার ইনস্ট্যান্ট সেটাকে করে ফেলা,
0: ঠিক
1: এই জিনিসটা কিন্তু তার মধ্যে ছিল। এবং এটাই রঞ্জিত মল্লিক বারবার বলছেন যে বাংলা ইন্ডাস্ট্রি মিঠুকে মিস করেছে যখন ও হিন্দিতে কাজ করতে চলে গেল। মানে আমার মনে হয়েছে কোথাও যে মিঠুর হিন্দিতে কাজ করতে চলে যাওয়াটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা লস, তো আমরা তো অবশেষে সেই বিগ লসটাই করলাম, হারিয়ে ফেললাম।
0: আর রঞ্জিত মল্লিক কিন্তু এটাও নিজেও বলছেন যে জুটিটা তো সত্যি তৈরি হয়েও মানে হলো না, এটা তার নিজের কাছেও মনে হয়েছে যে ভীষণ দুঃখের ব্যাপার, এবং একটা হিট জুটি কিন্তু বাংলা ছবি সেই সময় পেত, এটা বারবারই বলছেন যে ওই যে যে সিনেমার হিন্দি সিনেমার অফার পেয়ে একেবারে লুফে নিল সেই সময় তিনি, এবং তিনি চলে গেলেন সেখানে কোথাও একটা গিয়ে বোধহয় সেই ইন্ডাস্ট্রি এই জুটিটাকেও হারিয়ে ফেলল
1: একদমই।
0: আর উত্তম কুমারের কথা যখন ওইটার মধ্যে রয়েছে তখন আমি একটু ওই কথাটা না বললেও নয় যে তিনি তার সাক্ষাৎকারে কিন্তু এটাও বলছেন যে সেই সময় খেয়াল করে যদি আমরা দেখি যে প্রথম দিকের ওই যে সাফল্যটা টালিগঞ্জ ছাড়িয়ে যখন মুম্বাইতে গেলেন তারপরে তুমি ভেবে দেখো যে ওই মানে 76 সাল মানে যখন ওই খানদোস যেখানে হিন্দি সেখানে গিয়ে তো এটা হলো, তিনি মানে হিন্দি ছবিতে অর্থাৎ মুম্বাই ইন্ডাস্ট্রিতে গিয়ে পা দিলেন এবং ডেবিউ করলেন, খানদোস্তেও কিন্তু দারুণ অভিনয় করেছেন তিনি,
1: ঠিক
0: কিন্তু তারপর 1976 সালের কথা, সেই বছর দুটো ছবি পেল মুক্তি, কি না চাঁদের কাছাকাছি, হোটেল স্নোফক্স, এখানেও দেখো তুমি দুটোতেই অদ্ভুতভাবে এই যাত্রীকে মানে এটা নিয়ে তো দিলীপ মুখোপাধ্যায় তৈরি করেছিলেন, সেখানে উত্তম কুমার, মিঠু মুখার্জি, অসিত বরণ, কল্যাণ চট্টোপাধ্যায় সকলেই রয়েছেন, চাঁদের কাছাকাছি সেখানেও উত্তম কুমারে ছিলেন প্রধান আকর্ষণ, তো এখানে অনেকেই ছিলেন, সেখানেও সত্য বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার, অনুপ কুমার, সুব্রতা চট্টোপাধ্যায়, সন্তু মুখোপাধ্যায় এদেরকে আমরা পেয়েছি এই সময়টাতে রবীন চট্টোপাধ্যায় সুরারোপিত গানে, মানে আমরা পেয়েছি হচ্ছে আরতি মুখোপাধ্যায়কে। কিন্তু আমরা হোটেল স্নোফক্সের কথাও তুমি যদি বলো সেখানেও দেখো যে দুজনের পাশাপাশি অভিনয়, মানে উত্তম কুমারকে রেখে উত্তম কুমার রয়েছেন সেখানে, একটা দুর্দান্ত কিন্তু দাপুটে অভিনয় সেখানেও কিন্তু পেয়েছি আমরা। আমরা কি হোটেল স্নোফক্স থেকে একটা গান শুনতে পারি?
1: হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা নিশ্চয়ই হোটেল স্নোফক্স থেকেই গান শুনবো, এর আগেই শুনবো ঠিক করেছিলাম, কিন্তু
0: ঠিক তাই সেই সময়টা হলো না আমাদের, তো সেই জন্য তার আগে আমরা বোধহয়
1: এই সংবাদ বিরতিতে চলে গেলাম
0: আমরা শুনি বরং।

শূন্য, কপালে যে ভাগ্যটা শূন্যই জুড়েছে। জোর খবর, জোর খবর।

0: হোটেল স্নো ফক্স,
1: হোটেল স্নো ফক্স এই দৃশ্যটা সবার
0: তাই,
1: দৃশ্যটা সবার মনে আছে, আমরা একসাথেই বলে ফেলছিলাম কথাটা যে উত্তম কুমারের, আর উত্তম কুমারের আমি একটু একটু না বলে পারছি না, মিঠু মুখোপাধ্যায়ের কথাতেই রয়েছি, কি অসাধারণ লিপসিঙ্ক, মানে এত সুন্দর লিপসিঙ্ক প্রত্যেকটা, মানে হোটেল স্নো ফক্স দেখো একটু তো পরে।

0: উত্তম কুমারের দ্বীপে। হ্যাঁ, তো সেখানে কিন্তু তুমি যে লিপসিংয়ের কথা বললে, সেখানে লিপসিংয়ের কথা বলতেই হয়, কারণ তিনি হচ্ছেন যে গায়ক, মানে বারের গায়ক আর কি, তিনি সেখানে ওই হোটেলের সিঙ্গার যাকে বলে তিনি হচ্ছেন তাই। এবং সেখানে বাকি গল্পে আসতে গেলে অনেক কিছু বলতে হয়, সেখানে তো একটা অন্যরকম চরিত্র, সেই চরিত্রের দুদিকে দুটো শেড রয়েছে আর কি। মিঠু মুখার্জির শেডের কথা বলছি, চরিত্রের শেডের কথা, সে কিন্তু শাড়ি পরে একদম ঘরোয়া যেরকম, সেই রকম একটি মেয়ে প্রথম দিকে, পরের দিকে তার বদল হলো, মানে সংসার বা সামাজিক যে চাপ সেখান থেকে তার বদল হলো। এবং বাকি এই এই সিকোয়েন্সটা এই ছবিটার মধ্যেও, এই যে তুমি যেটা বলে এই সিকোয়েন্সটাতেও রয়েছে, সেখানে সে এসেছে, কেন এসেছে, সেখানে প্রথমে শাড়ি পরা, পরে আবার আবার একটা জায়গায় দেখা যাচ্ছে যে সেখানে সে বদল হয়ে যাচ্ছে তার। তো যাই হোক, এই যে একটা চ্যালেঞ্জ যাকে বলে, মানে সেখান থেকে সেই চ্যালেঞ্জটা কিন্তু তিনি নিয়েছিলেন, মানে বারবার মনে হয়।
1: একদমই, মানে এই এই গানটাতে আমরা মিঠু মুখার্জিকে যখন দেখি এই দৃশ্যটাতে, তখন তিনি বেশ অস্বস্তিতে,
0: হ্যাঁ,
1: মানে একটা টেবিলের কোনায় বসে আছেন চেয়ার নিয়ে, বেশ অস্বস্তি তার ভেতরে কাজ করছে।
0: ঠিকই, আসলে ওই সময়টাতেই তুমি যেটা বলছিলে যে ওই সময়টাতে তুমি দেখো যখন সেই হায় হায় প্রাণ যায়, সেখানে নাচে গানে গেয়ে যে জিনিসটা হচ্ছে, সেখানে প্রথম একেবারে আকাশ ছোঁয়া খ্যাতি, আট থেকে আসি একেবারে ব্যালি, মানে ড্যান্স যেটা আর কি, মানে আমরা বলেছিলাম সেই সময় তো সেই ব্যালি ড্যান্সে মানে একদম মুগ্ধ। সাতের দশকে হেলেন থেকে মিস শেফ আলী, মানে তাদেরকে পিছনে ফেলে একেবারে মধ্যবিত্ত বাঙালি মেয়ে এগিয়ে যাচ্ছে। অথচ দেখো তুমি এইখানে ক্যারেক্টারটা কিন্তু প্রায়, মানে পরের দিকের শেডটা কিন্তু তাই,
1: হ্যাঁ,
0: সেখানের যে একটা অন্যরকম ভাবে তার থাকা, সেটাও কিন্তু আমাদেরকে শেখায় যে, এবং এটা অনেক সময় অনেক জায়গায়, যখন মুম্বাইয়ের কথাতে আমরা আসছি, আমরা বরং মুম্বাইয়ের কথাতে এবার যাই, কারণ স্টুডিও ঘড়ি অলরেডি বলছে 3:31 হয়ে গেছে। তো মুম্বাইয়ের কথাটা একটু যেতে চাইছি, কারণ সেখানটাতে, সেখানটা না গেলে আমাকে বলতেই হবে যে সেখানেও কিন্তু বারবার অনেকেই বলেছেন, অনেকের সাক্ষাৎকারে, হয়তো কালকের পরে আমরা সাক্ষাৎকারগুলো বেশি দেখছিলাম, যে তারা প্রত্যেকেই বলছেন যে এই যে মুম্বাইতে এসে যাওয়া একজন বাঙালি হঠাৎ করে মুম্বাইতে চলে এলো, সেখানে কিন্তু তার ভীষণ একটা ভয় পাওয়া বা অস্বস্তি হওয়া বা সেই সাবলীল ব্যাপারটা কিন্তু না থাকারই কথা।
1: আসলে মুম্বাইতে, হ্যাঁ, মানে মুম্বাইটা তো মায়ানগরী, ওই যে একটা ঝলমলে দুনিয়া, ওই যে একটা চোখের উপর সবসময় একটা কালো পর্দা, ওদিকে চারদিকে এত আলো, তো এই জায়গাটাকে, এই এইটাকে ঠিক নেওয়াটা সকলের পক্ষে সমানভাবে সম্ভব হয় না। অনেকের অনেকেরই হয়েছে এটা, অনেকের সঙ্গেই হয়েছে যে মুম্বাই কাজ করতে গেছেন কিন্তু আবার ফিরে চলে এসেছেন কলকাতায়।
0: কিন্তু অদ্ভুতভাবে শত্রুঘ্ন সিনহাও একটা জায়গায় বলেছেন, তার মানে ইন্টারভিউতে বলছেন যে একবারে, মানে যাকে বলে খোলাখুলি প্রশংসা, বলছেন যে কলকাতা থেকে বলিউডে এসে কিন্তু ঘাবড়ে যায়নি একেবারে সেই মেয়েটি। সে তখনকার একেবারেই ছোট্ট, মানে সেভাবে দেখতে গেলে ছোট্ট বাচ্চা মেয়েই বলা যায় আর কি। হ্যাঁ, একেবারে ভীষণ স্মার্ট, এবং হিন্দি ছবির জগতে সে কীভাবে নিজেকে আরও ম্যাচিওর করা যায়, সেই জন্য সে তাদের বড়দের কাছ থেকে, অর্থাৎ মানে ধরো শত্রুঘ্ন সিনহা বা অন্যান্য যারা রয়েছেন তাদের কাছে, হ্যাঁ, ভীষণ রকম আলোচনা করত। এবং একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল যে হিন্দি ছবিতে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে।
1: একদম,
0: তো হয়তো দুটো জায়গায় ব্যালেন্স করতে গিয়ে নানা সমস্যা হয়েছে, সেটা ঠিক আছে, সেটা অন্যরকম। সেখানে আমরা যেমন ধরো আমরা খানদোস্তের কথা যেমন বললাম,
1: হ্যাঁ,
0: পরপর 3 বছরে কিন্তু সফেদ ঝুট, দিল লাগি, দোলার কে দোনো করকে, এই এইগুলো দেখছি। তুমি ভাবো অভিনয় করছে কাদের সাথে, অশোক কুমার, বিনোদ মেহরা, বিদ্যা সিনহা, অমল পালেকার, এদের সাথে,
1: হেমা মালিনী, ধর্মেন্দ্র,
0: দিল লাগিতে আবার ধর্মেন্দ্র, হেমা মালিনী। আচ্ছা, আমরা যখন এটা বললামই, তখন আমরা কি গান শোনাতে পারি, গান শোনাতে পারি, কোনটা শোনানো যায় বলতো? এইটা শোনাই, পরপর কি দুটো গান আমরা শুনবো সেটাও হতে পারে।
1: আমরা সফেদ ঝুট থেকে একটা গান শুনি,
0: আগে একটা গান শুনি বরং, ঠিক আছে?
1: বেশ,
0: জেসুদাস।

0: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর, 100.1 FM গোল্ডে।
1: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা, শেষ রিপ্লাই। এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: এই যে বলিউডের তার ক্যারিয়ার, সেই ক্যারিয়ারটা থেকে তিনি কিন্তু আবার ফিরলেন এই দিকে। সেই ফেরাটা তুমি খেয়াল করে দেখো, সেই সময়টা যদিও দুদিকেই ব্যালেন্স করে সেই সময়টা তিনি চলছিলেন, সেই 77 সালে আমরা এই আগে গানটা শুনিয়েছিলাম, ওই গান ওই সিনেমা থেকে তারাশঙ্করের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রতিমা গল্পটি নিয়ে ছবি করেন পলাশ বন্দ্যোপাধ্যায়।
1: হ্যাঁ, যেটা আমরা সংবাদ বিরতিতে যাওয়ার আগে যে ছবির গান শুনছিলাম,
0: সৌমিত্র চট্টোপাধ্যায়, সৌমিত্র মুখোপাধ্যায়, সন্তু মুখোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায় এরা তো ছিলেনই, তো সেখানে ওই নায়ক অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় প্রথম স্ত্রী সেই ভূমিকায় আমরা মানে মিঠুকে পেয়েছিলাম, এবং অদ্ভুত একটা উজ্জ্বল উপস্থিতি কিন্তু ছিলই সেইটা। তুমি তারপরে দেখো বেশ কিছু ছবি তিনি তারপর ওই মানে যখন কলকাতায় ফিরে এসে বেশ কয়েকটা পাকাপাকিভাবে চলে এলেন সেই সময় করলেন, কী কী না, সন্ধি শৈলজানন্দ তার মুখোপাধ্যায়ের যে মানে তার থেকে লেখা, ভাগ্যচক্র, বন্ধন প্রেমেন্দ্র মিত্রের লেখা, দুজনে বিভূতি ভূষণ মুখোপাধ্যায়, হ্যাঁ এই এই যে ছবিগুলো এগুলো কোথাও গিয়ে কিন্তু সাহিত্য নির্ভর ছবিতে তিনি বেশি কাজ করতে ভালোবাসতেন, এই কথাও তিনি বলেছেন। তো প্রযোজনার যখন সিদ্ধান্ত নিলেন, আমরা সেই জায়গাটাতে এবার একটু চলে যাচ্ছি, প্রযোজনার সিদ্ধান্ত নিলেন, কিন্তু সেখানেও প্রতিভা বসুর মর্মস্পর্শী কাহিনী বেছে নিলেন, ছবির নাম আশ্রিতা।
1: আশ্রিতা, এবং যে সময়টাতে 90s আশ্রিতা, 90s দশকে সেই সময় আশ্রিতা কিন্তু মানে সেই সময় 90s দশক মানে অলরেডি 80s দশক থেকেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে দেবশ্রী রায়, মহুয়া রায়চৌধুরী ঢুকে পড়েছেন, এবং তার সাথে আরও অনেক নায়িকা, নামকরা নায়িকা, তারা কাজ করছেন, দাপটের সঙ্গে কাজ করছেন, মুনমুন সেনও ছিলেন সেই সময়টাতে, এবং যার জন্য ওই সময় ওই বলিউড থেকে ফিরে এসে আবারও কলকাতায় জাঁকিয়ে বসে কাজ করা সেটা কিন্তু খুব শক্ত একটা কাজ ছিল। যে কাজটা তিনি করলেন এবং খুব দক্ষতার সঙ্গে করলেন, আশ্রিতা এমন একটা ছবি, তুমি প্রযোজনার কথা বলছিলে, শুধুমাত্র প্রযোজনা নয়, আশ্রিতা ছবির গানগুলো লিখেছেন মিঠু মুখোপাধ্যায়।
0: হ্যাঁ, অদ্ভুত,
1: গানের মানে লিরিসিস্ট তিনি, আমরা মানে সার্চ করলেই বিভিন্ন জায়গায় দেখতে পাই। তো আশ্রিতা একটা অদ্ভুত গল্প, এবং আশ্রিতাতে মিঠু মুখার্জির যে চরিত্রটা, সেই চরিত্রের যে অসহায়তা, একটা অদ্ভুত অসহায় গ্রামের বউ, একটা মেয়ে, একটা বউ যাই হোক না কেন, একটা পরিবারের কাছ থেকে প্রচণ্ড অত্যাচারিত, প্রচণ্ড বঞ্চিত, পালিয়ে এসেছে, মানে প্রাণ নিয়ে পালিয়ে এসেছে যাকে বলা যায়, এবং কানওয়ালজিৎ সিং ছিলেন তার বিপরীতে নায়ক, তোমার হয়তো মনে আছে, এবং কানওয়ালজিৎ সিং এর মায়ের চরিত্র, একটা অদ্ভুত সুন্দর গল্প, মানে সেই সেখান থেকে কানওয়ালজিৎ সিং এর তার প্রতি প্রথমে বিতৃষ্ণা আশ্রিতা বলে, এবং পরবর্তীকালে সেই বিতৃষ্ণাটা একটু একটু করে মায়ায় পরিণত হওয়া, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর গল্প। আমরা কি আশ্রিতা থেকে একটা গান শুনবো?
0: হ্যাঁ, সেটা যখন হলোই তখন তো শোনাই যায়, মানে একেবারে শেষ ছবি সেটি, আরও বেশ কিছু কথা বলার আছে, তবে এই যেটা আমরা বলছিলাম যে এখান থেকে কিন্তু তুমি দেখো আরেকটা ছবির কথা, মানে নীলে নীলে আম্বার পে, এই গানটাও নীল নীল আকাশের, মানে সেটা কিশোর কুমার কিন্তু নিজে বলেছেন এই কথাটা,
1: আচ্ছা
0: তার লেখা, মানে তিনি সেটা সেই সময় বলেছেন যে এটা তো আচ্ছা এটা এই গানটা আচ্ছা এইভাবে, মানে এটাও বলেছেন তারা যখন তিনি এই গানটার রেকর্ডিং করছেন।
1: বেশ, শুনে আসি সেই গান।

0: তুমি একটা জিনিস খেয়াল করো, এই গান, এই গানটা শুনতে শুনতে তো আমি তোমাকে বললাম যে গানটার সঙ্গে নিশ্চয়ই মিল পাচ্ছই তুমি। অদ্ভুতভাবে বোম্বে থাকার দৌলতেই কিন্তু মিঠু এই ছবিতে তুমি দেখো যে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কিশোর কুমার তিনজন একেবারে লিভিং লেজেন্ডকে দিয়েই গান গাইয়েছিল আশ্রিতাতে আর কি।
1: একদম একদম।
0: সুরকার লতার কিন্তু ছোট ভাই হৃদয়নাথ মঙ্গেশকর, মানে ওই পরিবারটার সাথে এত সুন্দর সম্পর্ক ছিল। সেখানে অদ্ভুতভাবে বলা হয় যে নয়ের দশকে সত্যিই বাংলা ছবির গানে মরা গানে পাল তুলল লতার ওই আজা নয় রাজা, কিশোরের এই নীল নীল আকাশে এই সব। কিন্তু অদ্ভুতভাবে কিশোর কিন্তু ততদিনে প্রয়াত, আর গানের রেকর্ডিং বহু আগেই করে রেখেছিলেন। প্রতিটি গানই কিন্তু সত্যি সত্যি একেবারে হিট যাকে বলে। পরের দিকে আমরা আর একদম সময় নেই, আমাকে একটা চরিত্রের কথা বলতেই হবে, সেটা হচ্ছে ফাদার।
1: হ্যাঁ,
0: আমরা যেখানে সব জায়গায় দেখছি যে ভীষণ রকম দাপুটে বা মানে ধরো একেবারে চুলবুলে নায়িকা যেটাকে বলা হয় যে একঝলক টাটকা বাতাস যেটা আমরা বলছিলাম, এখানে এইখানে কিন্তু একেবারে সাইলেন্ট, এই শুধুমাত্র শুধুমাত্র চোখ দিয়ে এবং শরীরী ভাষা দিয়ে তার সেই অভিনয়। কিন্তু সেই অভিনয়ের কথা বলতে অনেকটা বড়, তাই আমরা আর সেই অংশে যাচ্ছি না। যদি আপনারা কেউ দেখেন, দেখলে হয়তো সেটা অনেক বেশি ভালো হবে।
1: আরও একটা ছবির কথা যেটা আমাদের বলাই হয়নি, সেটা স্বয়ং সিদ্ধা। স্বয়ং সিদ্ধার কথা আমরা রঞ্জিত মল্লিকের কথা যখন বলছিলাম তখন একটু বলেছিলাম, কিন্তু স্বয়ং সিদ্ধাতে মিঠু মুখার্জির তোমার মনে আছে ওই বেত মারার দৃশ্যটা কি অসম্ভব, মানে ওই যে দাপট, ওই যে একটা মানে অদ্ভুত মনের ভেতরের আক্রোশ, রাগ, একটা মানে প্রতিশোধ স্পৃহা ঠিক বলবো না, যে তার স্বামীকে শুধুমাত্র বোকা বলে বা অসুস্থ বলে তাকে যে অবহেলা, তার প্রতি যে তাকে ঠকিয়ে সব কিছু নিয়ে নেওয়ার যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে একজন স্ত্রী হিসাবে সে তো সুস্থ, হ্যাঁ, সে অনায়াসেই পারতো সব কিছু ছেড়ে বেরিয়ে যেতে, কিন্তু সেটা না করে সেইখানে মিঠু মুখার্জির যে অভিনয়টা, একটা অদ্ভুত অভিনয়, মানে মনের সমস্ত যন্ত্রণাটুকুকে যেন উগড়ে দিয়েছেন তিনি ওই দৃশ্যটাতে, বিশেষ করে ওই দৃশ্যটায়। একটা গানে যাই,
0: হ্যাঁ, আর কথা না বাড়িয়ে বরং গানেই যাই, কারণ সময় একদম নেই হাতে।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: আমরা একদম শেষ গান শুনবো আবারও মার্জিনা আবদুল্লাহ থেকে। দেবরাজ রায় উল্টো দিকে ছিলেন তার,
4: এবং দেবরাজ রায় কবিতে সৌন্দর্য এবং প্রেমিক বা প্রেমিকা চরিত্র সেইটা রেখে যেতে চাইছিলাম, তাই আমরা এই গানটা সিলেক্ট করলাম। ভালো থাকবেন ওপারে, আর তাকে শ্রদ্ধায় স্মরণে ছিলাম অম্বালিকা আর কোয়েল FM গোল্ডের পক্ষ থেকে তাকে অনেক প্রণাম।

ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: Meetings were held in over 60 cities across the country.
1: Let us take the National Film Awards to very important tourist destinations of our country. Aaj hum Ekta Nagar, jahan Sardar Sahab ki world's tallest statue hai, us jagah aaj hum ikatte hue hain. Ab agli baar we'll go to one more important destination. How will we select the destination? I am giving a call to all the states and union territories. Select one of the most important tourist destinations in your state. Tell us what improvements you will make in it. Your destination will be selected and we'll have the next round of NFA in the selected tourist destination.
0: Union Home Minister Amit Shah today inaugurated the third national conference of anti-narcotics task force heads of states and union territories in New Delhi. The two-day conference serves as a powerful platform to safeguard future generations from the menace of drugs. During the conference, deliberations will also focus on identifying and adopting appropriate strategies to further strengthen the central government's measures for supply reduction, demand reduction and harm reduction. The government has urged bank employees to refrain from resorting to strikes and work towards resolving issues through dialogue and ensure that banking services remain uninterrupted. The appeal comes ahead of a three-day nationwide strike called by the United Forum of Bank Unions and certain other unions and associations in the public sector banks from the 28th to 30th September. They have called a strike in support of two principal demands, implementation of five-day banking and withdrawal of the performance-linked incentive PLI scheme. The Union Finance Ministry said that following detailed discussions, the government has fulfilled one of the demands and decided to keep the PLI scheme in abeyance. The ministry said strikes cause disruption in banking services that inconvenience the public, impact the business of the bank and ultimately harm the interest of bank employees. Union Finance Minister Nirmala Sitharaman has said that India's next phase of growth must be built on quality. Addressing the 53rd National Management Convention of the All India Management Association in New Delhi today, Mrs. Sitharaman said that every factory floor, boardroom, service center, research and development team must aim for higher standards, fewer defects and greater reliability. Vice President C.P. Radhakrishnan has stressed that water is the foundation of life and civilizations and stressed the need for its judicious use, conservation and effective management. Mr. Radhakrishnan made the remarks for inaugurating 9th India International Water Week 2026 in New Delhi today, urging all participants to share knowledge, build partnerships and commit themselves to saving and conserving water. The Vice President said water security will lead to people's security and national security. India women's cricket team defended the gold medal at the Asian Games after thrashing Sri Lanka by 147 runs in the final at Nishin in Japan today. Opting to bat, India posted 216 for the loss of 3 wickets in the stipulated 20 overs, riding on Smriti Mandhana's 79 runs. In reply, Sri Lanka were bowled out for just 69 in 15.4 overs. This is India's first gold medal at the ongoing Asiad and overall 7th medal. The women in blue had won the gold in the previous edition of the Games too and have now defended the title against the same team. India's Roshi Beena Devi confirmed a third medal at the Asian Games after securing a 5-0 win over Chu Mansin of Macau, China in the women's 60-kilogram quarterfinals at the Aichi Prefectural Martial Arts Hall in Nagoya, Japan today. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। গুজরাটের কেভারিয়ার একতানগরে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করছেন। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সকল পুরস্কার বিজেতাদের এবং চলচ্চিত্রের পর্দার আড়ালে থাকা টেকনিশিয়ান, সিনেমাটোগ্রাফার সহ সমস্ত কলাকুশলীদের অভিনন্দন জানান। তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার বিজয়ী অভিনেতা অনন্তনাগকেও অভিনন্দন জানিয়ে 5 দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। ভারতে জি20 সভাপতিত্ব থেকে অনুপ্রাণিত হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়ার এই ভাবনার কথা উল্লেখ করেন তিনি।
1: Let us take the National Film Awards to very important tourist destinations of our country. Aaj hum Ekta Nagar, jahan Sardar Sahab ki world's tallest statue hai, उस जगह आज हम इकट्ठे हुए हैं। अब अगली बार वील गो टू वन मोर इम्पोर्टेंट डेस्टिनेशन। हाउ विल वी सेलेक्ट द डेस्टिनेशन? आई एम गिविंग अ कॉल टू ऑल द स्टेट्स एंड यूनियन टेरिटरीज, सेलेक्ट वन ऑफ द मोस्ट इम्पोर्टेंट टूरिस्ट डेस्टिनेशन इन योर स्टेट, टेल अस व्हाट इम्प्रूवमेंट्स यू विल मेक इन इट।
2: 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয় বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে। প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেনের শ্রদ্ধার্ঘ রূপে তৈরি অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে। সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেয়েছেন রণদীপ হুডা। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370 এবং এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইয়ামি গৌতম। শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্রের পুরস্কার জিতেছে তুষার হীরানন্দানির শ্রীকান্ত। সেবা সংকল্প অভিযানের আওতায় 25 কোটি বাচ্চো কে স্বপ্নো কা ভারত কর্মসূচি উপলক্ষে আগামীকাল রাজ্যের সমস্ত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে নমো সেবা আনকাহি কাহানিয়া কর্মসূচির অধীনে সঙ্গীত ও নাট্য উপস্থাপনার জন্য রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে। দপ্তরের যুগ্ম অধিকর্তা জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, একাধিক স্কুল এখনও এই কর্মসূচি সম্পর্কে অবগত নয়, তাই সমস্ত জেলা বিদ্যালয় পরিদর্শককে অবিলম্বে প্রতিটি স্কুলে নির্দেশ পৌঁছে দিতে হবে যাতে সর্বাধিক অংশগ্রহণ সম্ভব হয়। সাংবিধানিক বিশেষ বেঞ্চে মামলা থাকার কারণে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ এসআইআর সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে গেছে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম নথিভুক্তের জন্য প্রায় 38,20,000 আবেদন জমা পড়েছে, যার মধ্যে এখনও পর্যন্ত মাত্র 1,00,000-এর কিছু বেশি মামলার নিষ্পত্তি হয়েছে। অন্যদিকে কমিশন আজ আদালতে জানিয়েছে, এসআইআর ট্রাইব্যুনালে মুর্শিদাবাদ জেলার 7,00,000-এর বেশি আবেদনকারীর মধ্যে মাত্র 514 জনের নামের নিষ্পত্তি করতে পেরেছে ট্রাইব্যুনাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দ্রুত কোচবিহার বিমানবন্দর চালু করা হবে। উত্তরবঙ্গ সফরে আজ কোচবিহার রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, জেলায় জাতীয় সড়ক, রেল ব্যবস্থার উন্নয়ন এবং সীমান্ত সুরক্ষার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে।
3: কোচবিহারকে সাজাবো, উন্নয়ন করব, সব রকম আলোচনা হয়েছে। এনএইচ সম্প্রসারণ, রেলে আর কি করা যেতে পারে, বিএসএফ এর জমি হ্যান্ডওভার, দেশকে সুরক্ষিত করতে গেলে বর্ডার সুরক্ষিত করতে হবে। 210 একর জমি দিচ্ছি আমরা। পুজোর আগে রাস্তা সারানো, মিউনিসিপ্যালিটিগুলোর অবস্থা, 28 তারিখে এয়ারপোর্টের এগ্রিমেন্ট হচ্ছে, এয়ারপোর্ট পাচ্ছে। এর বাইরেও আপনারা জানেন, বাজেটে এবারে রাজবংশী ভাষা একাডেমির জন্য আমরা 50 কোটি টাকা বরাদ্দ করেছি, পুরো মাত্রায় কাজ হবে।
2: নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভার আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। আগামী 16 অক্টোবর ওই আসনে ভোট গ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি হবে 29 সেপ্টেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 6 অক্টোবর, পরদিন অর্থাৎ 7 অক্টোবর সেগুলি পরীক্ষা করে দেখা হবে। 9 অক্টোবর প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। তৃণমূল কংগ্রেস সাংসদ হিসেবে অভিনেত্রী কোয়েল মল্লিক ওই আসনে পদত্যাগ করায় উপনির্বাচনের প্রয়োজন পড়েছে। মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনের আগে হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন এজেইউপি পার্টির আরও 2 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও বিজেপিকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্যের অভিযোগে সোহেল মণ্ডল ও আনিসুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগেও একাধিক দলীয় নেতাকর্মী গ্রেপ্তার হওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন নওদার বিধায়ক হুমায়ুন কবির। পশ্চিম মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। শেষ রাডার পর্যবেক্ষণ অনুযায়ী এটি পুরী থেকে 200 কিলোমিটার দক্ষিণে, গোপালপুর থেকে 200 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে 200 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। আজকের মধ্যেই এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে আগামী 26 তারিখ পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। জাপানের সানু আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি টোয়েন্টি ম্যাচে ভারত 2 রানে জাপানকে হারিয়ে অল্পের জন্য ঐতিহাসিক হার এড়াতে সক্ষম হয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ 5 ওভারের হয়। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।

0: প্রফেশনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: आ रहा है। हमारी आंगनवाड़ी हमारी जिम्मेदारी के संकल्प के साथ 9 सितंबर 2026 से 8 अक्टूबर 2026 तक मनाया जा रहा है 9वां राष्ट्रीय पोषण माह।
1: देश के हर गरीब हर व्यक्ति तक पोषण पहुंचाना भी सरकार की प्राथमिकता है।
0: आज ही अपनी नजदीकी आंगनवाड़ी से जुड़िए, क्योंकि हमारी आंगनवाड़ी है हमारी जिम्मेदारी।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। আগামী এক বছরের মধ্যে আলিপুরদুয়ার সহ তরাই ও ডুয়ার্সকে বিশ্ব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবিধানিক বিশেষ বেঞ্চে মামলা থাকার কারণে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ এসআইআর সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে গেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। পশ্চিম মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থিত

0: নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় ও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকার প্রেক্ষিতে রাজ্য সরকার বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। গুজরাটের কেভাড়িয়ার একতানগরে প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2024 সালের দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়েছে বিশিষ্ট অভিনেতা অনন্ত নাকে। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আর্টিকেল 370। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান গ্রহণ করেন ইয়ামি গৌতম। এদিকে সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছেন প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ রূপে নির্মিত চালচিত্র এখন ছবিটি। পরিচালক অঞ্জন দত্তের হয়ে আজ রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তার ছেলে নীল দত্ত। যৌথভাবে সেরা শিশু শিল্পীর সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালোধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভারতীয় সিনেমার সাংস্কৃতিক শক্তি এবং বৈচিত্র্যের উপর আলোকপাত করেছেন। তিনি বলেন, ভারতের বহু ভাষা, ঐতিহ্য এবং সামাজিক অভিজ্ঞতার প্রতিফলনে সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
1: সবি ভাষা ও চিত্র কি ফিল্ম মে আমারে ভারত কি ছবি দিখাই দেতি। ভারতীয় ফিল্ম মে ভারত কে লোগোঁ কে সপনে, পরম্পরা, সংঘর্ষে ও ভবিষ্য কি সম্ভাবনায় ভি হে। ফিল্ম কলাকার বহুত লোকপ্রিয় হতে হ্যাঁ, উনমে দেশবাসীয় বিশেষকর যুবাওঁ কো প্রভাবিত করনে কি অসীম ক্ষমতা হতি।
0: সেবা সংকল্প অভিযানের আওতায় 25 কোটি বাচ্চো কে স্বপ্ন কা ভারত কর্মসূচি উপলক্ষে আগামীকাল রাজ্যের সমস্ত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে নমো সেবা আনকাহি কাহানিয়া কর্মসূচির অধীনে সঙ্গীত ও নাট্য উপস্থাপনার জন্য রাজ্যের বিদ্যালয়, শিক্ষা দপ্তর, স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে। দপ্তরের যুগ্ম অধিকর্তার জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, একাধিক স্কুল এখনও এই কর্মসূচি সম্পর্কে অবগত নয়, তাই সমস্ত জেলা বিদ্যালয় পরিদর্শককে অবিলম্বে প্রতিটি স্কুলের নির্দেশ পৌঁছে দিতে হবে, যাতে সর্বাধিক অংশগ্রহণ সম্ভবপর হয়। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। একটি প্রতিবেদন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2014 সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশন পরিচ্ছন্নতাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনে পরিণত করেছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় দেশে 12 কোটিরও বেশি গৃহস্থালী শৌচাগার ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী মনে করেন, 2047 সালের বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
3: এই প্রজেক্টের ফলাফল আমরা পেতে শুরু করেছি। আগামী দিনে সারা ভারতেই শৌচালয় সবার জন্য হয়ে আসবে এবং সমস্ত রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট আজকাল ঝকঝক টকচকে করছে। আগামী স্বচ্ছ ভারত প্রকল্প আমাদের দেশকে বিকশিত ভারত করার জন্য একটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ অংশ নিতে থাকবে।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আগামী 1 বছরের মধ্যে আলিপুরদুয়ার সহ তরাই ও ডুয়ার্সকে বিশ্ব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্ব গন্ডার দিবসে আজ আলিপুরদুয়ারের সুভাষিনী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিভিন্ন অভিযানে পাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া বন্যপ্রাণীদের দেহাংশ আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পোড়ানো হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বন্ধ চা বাগান খোলা, চা শ্রমিকদের 20% বোনাস এবং জমির পাট্টা দেওয়ার কথাও ঘোষণা করেছেন।
4: 2 তারিখে আবার আসবো বক্সারে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়তে। আপনাদের এই এলাকা আলিপুর দুয়ার, তরাই দুয়ার, একে 1 বছরের মধ্যে ওয়ার্ল্ড ট্যুরিস্ট ডেস্টিনেশন বানাবো। আপনারা ভরসা রাখতে পারেন, চা বাগানের শ্রমিকদের এবারে 20% বোনাস পাইয়ে দেব, উদ্বৃত্ত জমির মালিকানা দেব।
0: এরপর মুখ্যমন্ত্রী জলদাপাড়ায় 2টি হস্তি শাবকের নামকরণ করেন। এর মধ্যে একটির নাম চৈতন্য, অপরটি সুলক্ষণা। 2024 সালে আগুনে পুড়ে যাওয়া সরকারি হলং বাংলোর পুনর্নির্মাণের কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে তিনি জানান। সেখান থেকে হাসিমারা হয়ে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরছেন। উল্লেখ্য, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব গন্ডার দিবস পালিত হচ্ছে। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণ এবং গন্ডারের অবাধ বিচরণ সুনিশ্চিত করার ক্ষেত্রে সচেতনতা গড়ে তোলায় দিনটি পালনের মূল উদ্দেশ্য। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দ্রুত কোচবিহারের বিমানবন্দর চালু করা

হবে। উত্তরবঙ্গ সফরে আজ কোচবিহার রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, জেলায় জাতীয় সড়ক রেল ব্যবস্থার উন্নয়ন এবং সীমান্ত সুরক্ষার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। সকালে মুখ্যমন্ত্রী কোচবিহার বিমানবন্দর পৌঁছে সেখান থেকে মদনমোহন মন্দিরে পুজো দিতে যান। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সাংবিধানিক বিশেষ বেঞ্চে মামলা থাকার কারণে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ এসআইআর সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে গেছে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম নথিভুক্তের জন্য প্রায় 38,20,000 আবেদন জমা পড়েছে, যার মধ্যে এখনও পর্যন্ত মাত্র 1,00,000-এর কিছু বেশি মামলার নিষ্পত্তি হয়েছে। অন্যদিকে কমিশন জানিয়েছে এসআইআর ট্রাইব্যুনালে মুর্শিদাবাদ জেলার 7,00,000-এর বেশি আবেদনকারী মধ্যে মাত্র 514 জনের নামের নিষ্পত্তি করতে পেরেছে ট্রাইব্যুনাল। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভার আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। আগামী 16 অক্টোবর ওই আসনে ভোট গ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি হবে 29 সেপ্টেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 6 অক্টোবর, পরদিন অর্থাৎ 7 অক্টোবর সেগুলি পরীক্ষা করে দেখা হবে। 9 অক্টোবর প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। তৃণমূল কংগ্রেস সাংসদ হিসেবে অভিনেত্রী কোয়েল মল্লিক পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচনের প্রয়োজন পড়েছে। ভাঙড়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগের সংযোজক সায়ন মণ্ডল সহ একাধিক কার্যকর্তার ওপর আইএসএফ এসএফআই সমর্থকদের দ্বারা হামলার তীব্র নিন্দা করেছে এবিভিপি। এবিভিপির পক্ষ থেকে হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে অবিলম্বে চিহ্নিত করার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে দলের রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য বলেন, যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক। এদিকে ভাঙড় কলেজের ছাত্ররা জামিনে মুক্ত হওয়ায় খেপে গিয়ে এবিভিপির কর্মী সমর্থকরা আইনজীবীর ওপর হামলা চালায় বলে বাম ছাত্র সংগঠন এসএফআই দাবি করেছে। এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, এই হামলা আইনের শাসন ও বিচার ব্যবস্থার উপর সরাসরি আক্রমণের সামিল। পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ হওয়া দম্পতির মধ্যে 18 বছরের বৃষ্টির শিলের মৃতদেহ আজ জলধা ঘাট থেকে উদ্ধার হয়েছে। তার স্বামী 24 বছর বয়সী সুমন এখনও নিখোঁজ। উল্লেখ্য, গতকাল বিকেলে মন্দারমণি সমুদ্রে তলিয়ে গিয়ে সোমনাথ হালদার নামে 10 বছরের এক বালকেরও মৃত্যু হয়। এই দম্পতি নিখোঁজ ছিলেন। নিম্নচাপের জেরে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় ও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকার প্রেক্ষিতে রাজ্য সরকার উপকূলবর্তী 3 জেলা, 2 চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর প্রশাসনকে সতর্ক থাকার পাশাপাশি সব ধরনের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে। নিচু জায়গায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনার সঙ্গে সঙ্গেই শিবিরগুলিতে পর্যাপ্ত ত্রাণ মজুদ রাখার কথা বলা হয়েছে। এদিকে পশ্চিম মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গে আগামী 26 তারিখ পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের আগামী 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভার আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খেলার খবর 8:10।

0: their news and connect them with destinations across the country.
1: Let us take the National Film Awards to very important tourist destinations of our country. Aaj hum Ekta Nagar, jahan Sardar Sahab ki world's tallest statue hai, us jagah aaj hum ikatte hue hain. Ab agli baar we'll go to one more important destination. I am giving a call to all the states and union territories. Select one of the most important tourist destinations in your state. Tell us what improvements you'll make in it. Your destination will be selected and we'll have the next round of NFA in the selected tourist destination.
0: Addressing the film fraternity, President Draupadi Murmu highlighted the cultural strength and diversity of Indian cinema. The president emphasized the important role of cinema in reflecting India's varied languages, traditions and social experiences. Union Home Minister Amit Shah has said that the time has come to take a strong and decisive blow on narcotics, which has become a serious threat to the country and the world. Inaugurating third National Conference of Anti-Narcotics Task Force, heads of states and UTs in New Delhi today, Mr. Shah said, with the aim of improving the welfare of the youth, government has prepared the roadmap 2029. The Home Minister said the roadmap of drug-free India is very important to achieve Prime Minister Narendra Modi's goal of creating a Viksit Bharat by 2047. During the event, Mr. Shah also launched the new website of the Narcotics Control Bureau. Science and Technology Minister Dr. Jitendra Singh today held a discussion with the European Parliament delegation focusing on effective implementation of India-EU FTA. During the meeting, both sides discussed deepening cooperation in science, technology and emerging technologies. On the occasion, Dr. Singh said that the FTA will open new opportunities for businesses, consumers and skilled professionals and provide further momentum to the multifaceted India-EU strategic partnership. India has strongly condemned Pakistan airstrikes on Afghanistan in its Kunar and Paktika provinces. Addressing media in New Delhi this evening, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said such instances of aggression against a sovereign neighbor go against regional peace and security. He reaffirmed New Delhi's steadfast support for Afghanistan, its independence, sovereignty, territorial integrity, as also for the welfare and well-being of its people. The spokesperson offered condolences on the civilian lives lost in the airstrikes and wished for speedy recovery of the injured. Foreign Secretary Vikram Misri met a delegation of Japanese parliamentarians from the Liberal Democratic Party in New Delhi. External Affairs Ministry said in a statement that both sides held productive discussions on continuing the positive momentum in bilateral ties across a host of domains. The Indian women's cricket team reasserted its continental dominance by clinching a second successive gold medal at the Asian Games, thrashing Sri Lanka by 147 runs in the final at Nishin in Japan today. This is India's first gold medal at the ongoing Asiad and overall 7th medal. Prime Minister Narendra Modi congratulated the women's cricket team on the feat. Indian men's badminton team defeated host Japan in the quarterfinals and assured itself of a medal at the Asian Games. Indian boxer Jadumani Singh marched into the pre-quarters in the men's 55 kg round. And that is the end of this news bulletin.
2: Gaane kothay golden shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা, 100.1 FM Gold, আপনার কথা, 100.1 FM Gold.
3: হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ড এই মুহূর্তে আপনার কথা, আপনার কথা মানেই আপনাদের যোগ দেওয়ার কথা এই অনুষ্ঠানে, আপনাদের কথা সমৃদ্ধ হবে এই অনুষ্ঠান। হ্যাঁ, থাকবো ঠিক 8টা থেকে 8টা বেজে
4: আটটা বেজে ৪৫ পর্যন্ত, এবং আপনারা প্রত্যেকে জানেন এই সময়টা আপনাদের জন্য নির্ধারিত, কারণ এই যে শুরুতেই সুস্মিতাদি বলল আপনার কথা, আপনার কথার মধ্যে দিয়ে আজকের যে মোশন, আজকের যে বিষয় রাখা হয়েছে, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে ইতিমধ্যে যুক্ত আছেন তারা জেনে গেছেন, কিন্তু যারা এই মুহূর্তে রেডিও সেট টিউন করলেন 100.1 FM গোল্ড, তাদের জন্য বিষয়টা একটু ছোট্ট করে জানিয়ে দিই। জীবনে হার মেনে নেওয়া কি কখনো জয়ের অংশ হতে পারে? আরও একবার, জীবনে হার মেনে নেওয়া কখনো কি জয়ের অংশ হতে পারে? এই মোশনের পক্ষে বিপক্ষে যেটা হোক আপনার মতামত আপনি জানাবেন, আপনার কথায় বিভিন্ন মাধ্যমে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন।
3: যেমন আপনারা নিয়মিত যে টেলিফোন নাম্বারে ফোন করেন 2248-8085, এই নাম্বারে ফোন করুন আমাদের, আমাদের হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করুন 9903055992, 9903055992, আর সেই সঙ্গে রয়েছে 100.1 FM গোল্ড কলকাতা আমাদের ফেসবুক পেজ, সেখানে আজকের অনুষ্ঠান আপনার কথার পোস্টারের নিচের কমেন্ট সেকশনেও কিন্তু আপনারা আপনাদের মতামত রাখতে পারেন।
4: একেবারেই তাই, কিন্তু কথা বলতে বলতে আমাদের সঙ্গে কিন্তু টেলিফোনের আলো ব্লিঙ্ক করা মানেই কোনো একজন শ্রোতা চলে এসেছে কথা বলবার জন্য। আজকের বিষয়, জীবনে হার মেনে নেওয়া কখনো কি জয়ের অংশ হতে পারে, কি রয়েছে এই বিষয় নিয়ে বলবার জন্য। নমস্কার।
5: নমস্কার, শুভ সন্ধ্যা।
4: শুভ সন্ধ্যা,
5: শুভজিৎ বলছি।
4: হ্যাঁ বলুন শুভজিৎ।
5: আমার মনে হয় যে কখনো কখনো হার মেনে নেওয়াটাও কিন্তু জয়ের অংশ। মানে ছোটবেলা থেকে তো আমরা শিখি যে হার মেনো না, লড়াই চালিয়ে যেতে হবে, ফেলিয়ার আর দ্য ফেলিয়ার টু সাকসেস। কিন্তু কখনো কখনো আমাদের হয় জীবনে আসে এরকম যে আমরা কিন্তু অনেক এতটাই স্বপ্ন দেখে ফেলি যে বাস্তব থেকে অনেকটা দূরে, এবং সেই স্বপ্ন যখন ভেঙে যায় তখন কিন্তু আমরা হার মেনে এমন অনেক পদক্ষেপ নিয়ে নিই যেটা নেওয়া উচিত নয়, বরঞ্চ ওটাকে একটা লার্নিং লেসন হিসেবে নেওয়া উচিত, যাতে পরবর্তীকালে আমরা যখনই কিছু কোনো টাস্ক আমরা আন্ডারটেক করব সেটা যেন সমস্ত কিছু ভেবে চিন্তে করি, মানে আমাদের সেই ভুল সিদ্ধান্ততে যেন চলে না যাই। কারণ অনেক সময় হয় আমরা দেখিও এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেললাম যেটা আমার জীবন হানিও হতে পারে, তো সেখানে যে তার অহংকারের জায়গাটা থাকে বলেই হয়তো আমরা ওটা মানতে পারি না, তবে মেনে নেওয়াটা দরকার। এছাড়া আমার মনে হয় যে অহংকার থাকা ভালো, তবে বাস্তবকে মেনে এবং হারটা যদি হেরেও যায় সেটা স্বীকার করে আবার নতুন করে পথ চলা, এটাই বল।
4: অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এভাবেই আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানকে সমৃদ্ধ করবেন। কিন্তু আমাদের আরও যে মাধ্যমগুলো আছে, মানে হোয়াটসঅ্যাপ মাধ্যম আছে, আছে ফেসবুক পেজের মধ্যে যে কমেন্ট সেকশন আছে, আমাদের পোস্টারের নিচের কমেন্ট সেকশনেও আপনারা প্রচুর কমেন্ট করেছেন, আমরা এক এক করে সেগুলো পড়ি।
3: আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন যারা, প্রথমেই চলে যাব তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে, লিখছেন আজকের অভিমত, জীবনে হার মেনে নেওয়া কি জয়ের অংশ? এর পক্ষে বলি, গণের কলি দিয়ে মেনেছি গো হার মেনেছি তব পরাজয় মোর, ও গানের কলি দিয়ে মেনেছি গো হার মেনেছি তব পরাজয় মোর পরাজয়। পরাজয় আছেই জীবনে প্রতি পদক্ষেপে, জয় সহজলভ্য নয়, দরকার কঠিন লড়াই, হয়তো দীর্ঘ অপেক্ষার পর জয়ের মালা কণ্ঠে পরিবেশিত হবে, কখনো বলে উঠি হার মানা হার পড়াবো তোমার গলে। নমস্কার শ্রবণ সঙ্গীদের আকাশবাণী, অনেক ধন্যবাদ। গানের কথায় কথায় বলেছেন, তবে আমরা কিন্তু আরও একটু যুক্তি নির্ভর উত্তর চাই।
4: দীপায়ন শতপথি পাঠিয়েছে হচ্ছে বাঁকুড়া থেকে, লিখেছেন পরাজয় স্বীকার করে নেওয়া যেতে পারে 100% এফোর্ট দেওয়ার পর, জয়ী ক্যান্ডিডেটদের অবশ্যই পরাজিত ক্যান্ডিডেটদের কংগ্রাচুলেট করা উচিত, পরাজয় স্বীকার করে পরের কম্পিটিশনে জেতার চেষ্টা করতে এবং পরাজয়ের কারণ গভীরভাবে অনুসন্ধান করতে হবে। দীপায়ন বাঁকুড়া থেকে আমাদের হোয়াটসঅ্যাপে, এই হোয়াটসঅ্যাপ নয়, আমাদের টেক্সট ফেসবুক পেজে আমাদের মেসেজ করেছেন।
3: আমাদের কে লিসেনার আছেন,
4: ঠিক, নমস্কার।
3: নমস্কার, কে আছেন বলুন। বলুন।
6: আমার মতে জীবনে হার মেনে নেওয়া মানে কখনো জয়ের অংশ হতে পারে, যে মানুষ হারকে মেনে নেবে সে মানুষ জয়ের দিকে, সে মানুষ জয়ের জয়ের দিকে যেতে পারবে, যে মানুষ জীবনে আর কি মেনে নেবে না সে মানুষ জয় কখনো হতে পারে না। যেমন যেমন কোনো মানুষ অঙ্ক ভুল করে ভুল করার পর একদিন সেই ক্ষতি করতে পারবে। সে মানুষ আসল মানুষ যে আনন্দটা যেটা হবে ভুল করার পর সেটাই করার পর সেই সেই আনন্দটা কিন্তু এটা জীবনে হার হার হবে তারপর জয় হবে।

0: অনেক ধন্যবাদ, আমাদের সময়টাও অল্প, একটু দ্রুত বললে আমাদের সত্যি সুবিধা হয় এবং আমার মনে হয় কানেকশনটার একটু সমস্যা আছে, অনেকটা দূর থেকে ফোন করছেন। আমরা চট করে চলে যাই, আমাদের বন্ধুরা আমাদের কিন্তু প্রচুর হোয়াটসঅ্যাপ করছেন, মেসেজ করছেন, আমাদের ফেসবুক পেজে লিখছেন, এবার সেরকম দুটো মেসেজে। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, হার মেনে নেওয়া আসলে পলায়ন বৃত্তি নয়, নিতান্তই সুবিবেচ্য হয় সঠিক সিদ্ধান্তের জয়। লড়াকু মননে ওঠে ফুটে নিজ ক্ষমতার সীমারেখা, সেই সীমা অতিক্রান্ত হলেই পরাজয় অদৃষ্টের লেখা। হার তাৎক্ষণিক মেনে নেওয়া, প্রতিপক্ষের প্রতি সম্মান, বীর জানায় অপর বীরকে দৃঢ় সংগ্রামী প্রতিদান। হার স্বীকার করেও পুরু বীরের ব্যবহারের প্রত্যাশী, জীবনযুদ্ধের ট্র্যাজিক হিরো আজও অন্তরে বিজয়ী।
1: তরুণ কুমার দত্ত পাঠিয়েছেন, কোথা থেকে লিখেননি বোধ হয়, যাই হোক, যিনি বিষয়টা নিয়ে লিখেছেন সেটা হচ্ছে, নমস্কার সুস্মিতা দি এবং কল্পলাল দা, জীবনে হার মেনে নেওয়া কখনো কি জয়ের অংশ হতে পারে? অবশ্যই, কারণ হারের মধ্যে দিয়ে জয় লাভের আশা দ্বিগুণ বেড়ে যায়। যদি জীবনে হার মেনে নিলে চলবে না, যদিও জীবনে হার মেনে নিলে চলবে না, যখন হার হবে তখন জীবনকে আরও শক্ত করতে হবে এবং হারের দুঃখকে ভুলে গিয়ে পুনরায় জেতার জন্য মনে মনে চ্যালেঞ্জ করে অনুশীলন করে যেতে হবে, মনকে শক্ত করতে হবে। জীবনে কোনো সময় হারলে তখন মানুষ তার ভুল ত্রুটি অহংকার সব কিছু নিজে নিজে বুঝতে পারে, সেই ভুল সংশোধন করে জীবনে জেতার প্রবণতা দ্বিগুণ বেড়ে যায়। তাই জীবনে হার মেনে নেওয়া জয়ের অংশ হতে পারে।
0: লিসনার রয়েছেন, কে রয়েছেন, নমস্কার।
1: হ্যালো,
2: নমস্কার।
1: হ্যাঁ,
2: বেহাল আছে কি? অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
2: আমি মনে করি জীবনে হেরে যাওয়াটা কখনো কখনো অবশ্যই জয়ের অংশ হতে পারে। মানে কবির ভাষায় বললে বলা যায়, জয় অ্যান্ড ও আর ওভেন ফাইন ক্লদিং ফর দ্য সোল ডিভাইন। আমরা ইতিহাসেও দেখেছি রবার্ট ব্রুস একের পর এক যুদ্ধে পরাজিত হয়েছিলেন, কিন্তু সেই পরাজয়টাই তার জীবনের জয়ের একটা অংশ হয়েছিল, শেষ পর্যন্ত তিনি জিতেছিলেন। এবং আমরাও নিজেরা দেখেছি, আমি নিজে একজন দৃষ্টিহীন মানুষ, প্রাথমিকভাবে জীবনে অনেক ক্ষেত্রেই আমি হেরে গেছি, সেই হেরে যাওয়াটা আমার জীবনের জয়ের অংশ হয়েছে। তার কারণ আমি হেরে যাওয়া সঠিকভাবে বিশ্লেষণ করতে পেরেছি, যোগ্যতাকে উন্নত করতে পেরেছি, সঠিকভাবে প্রশিক্ষণ নিয়েছি, শিক্ষা লাভ করেছি, শেষ পর্যন্ত বিদ্যালয়ে ইংরাজির শিক্ষক হতে পেরেছি ও এখন অবসর জীবনযাপন করি। তাই আমি মনে করি, অ্যারাইজ অ্যাওয়ে ক্যান স্টপ নট
0: টিল দ্য গোল ইজ রিচড।
2: উচ্ছিষ্ট তো জাগ্রত
0: একদম, অনেক ধন্যবাদ। এরকম কিছু আমাদের বড় দরকার হয় জানেন তো, মানে জীবনটা হার জিতের খেলা নয় সবচেয়ে বড় কথা, তাই না কল্পলাল? জীবনে হার মেনে নেওয়া কখনো কি জয়ের অংশ হতে পারে? হতেই পারে। মানে কত ক্ষেত্রে হারটাই যে জিত, বা প্রয়োজনের জন্য আমি হার মেনে নিলাম হাসি মুখে, ওটাই আমার মানে ওই সময় আমার জেতার জন্য ওটাই আমার পথ হতে পারে। বা বললাম না, হার জিত দিয়ে জীবনের আনন্দ সাফল্য কোনো কিছুই মানে বিচার করা যায় না।
1: হারটা কিন্তু জীবনকে চিনতে শেখায়, ফলে কখনো কখনো হেরে যাওয়াটাও বোধ হয় জীবনে ভীষণ জরুরি, যাতে পরবর্তী পদক্ষেপে আমি আর একটু সচেতন হয়ে যেতে পারি।
0: একদম, অনেক শিক্ষা দেয় একটা হার, আমাদের অনেক শিক্ষা দেয়, আর সচেতনভাবে আমরা অনেক হার বেশ হেসে হেসে হারি, কাজেই এটা ঘটনা। কিন্তু যেমন বললেন আমাদের বন্ধু, এগুলো না আমাদেরকে খুব ইন্সপায়ার করে,
1: খুব ইন্সপায়ারিং। অনিমেষ বাবু যেটা আমাদের বললেন সত্যি তাই,
0: একেবারে অ্যারাইজ অ্যাও ক্যান স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, এর চেয়ে বড় কথা আর কিছু হতে পারে না। চলে যাই আমাদের হোয়াটসঅ্যাপ করছেন যারা, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তার লেখাটি পড়ি। লিখছেন, জীবনে হার মেনে নেওয়া নিশ্চিতভাবেই জয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। আপাত দৃষ্টিতে পরাজয়কে জীবনের শেষ মনে হলেও অনেক সময় এটি আসলে এক নতুন এবং বৃহত্তর বিজয়ের সূচনা করে। পরিশেষে বলা যায়, জীবনে প্রতিটি যুদ্ধই জেতার জন্য নয়, কিছু যুদ্ধ কেবল শিক্ষা নেওয়ার জন্য লড়তে হয়। সঠিক সময় পরাজয় স্বীকার করে নেওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি সাহসী এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। এটি জীবনের এক অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে আরও এক চমৎকার অধ্যায় সূচনা করে। তাই নতুন করে এবং আরও সুন্দরভাবে জেতার জন্য কখনো কখনো হার মেনে নেওয়াও জয়েরই একটা অংশ। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়, আপনিও ভালো থাকবেন।
1: এস এন মণ্ডলব্যাপী আমাদের ফেসবুক

0: পেজে লিখেছেন, নমস্কার শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা জানাই আপনাকেও। লিখেছেন, কোরাকাটি সন্দেশখালি থেকে, ব্যর্থ জীবন নয় কখনো নিজের হার বা পরাজয়ে, চেষ্টা চালাও, উঠে দাঁড়াও, জয় আসবেই কোনো একদিনে, হার মেনো না, হার মেনে নাও শক্ত মনে, নতুন করে শুরু করে, অতি রাগে কলহ নিয়ে জেদ ভালো নয় এই জীবনে, হেরে গিয়েও জয় পাওয়া যায় গুণীজনে এমনটাই বলে, হারের থেকেই শিক্ষা লাভ, ভুল হবে না নতুন দিনে, জীবন পথে চলতে হবে জয় পরাজয় মানিয়ে নিয়ে। এস এন মণ্ডলব্যাপী কোরাকাটি সন্দেশখালি থেকে আমাদের ফেসবুক পেজে লিখেছেন।
1: একেবারে, মানে অনেক অনেক সময় না আমি দেখেছি জীবনে অনেক বড় শাস্তির হাত থেকে বাঁচতে কিন্তু নিজের হারটা স্বীকার করে নেওয়াই ভালো, অন্তত বড় ধরনের শাস্তির খাঁড়া নেমে আসে না। কে আছেন এই মুহূর্তে লিসেনার?
0: নমস্কার।
2: কেন বলছি, যে যখন আমরা জিততে থাকি না জীবনে, ধরো কন্টিনিউ আমরা জিতছি, কোনো কিছুতে হারছি না, তখন আমাদের মানুষের যেটা মানে স্বাভাবিক সত্তা, তো আমাদের মধ্যে না একটা অহংকার জিনিস কাজ করে, আর সেই সময় না আমরা একটু অন্ধ টাইপের হয়ে যাই, মানে অনেক কিছু আমরা দেখতে পারি না অহংকারের ইয়েতে, তো জীবনের মূল স্রোত থেকে না অনেক সময় হারিয়ে যাই, মানে অহংকারটা না মানুষের জীবনের আসল জিনিসগুলোকে চিনতে দেয় না, মানুষের মূল্যবোধ, মানবিকতা, এগুলো থেকে না অহংকার আমাদের অনেকটা সরিয়ে আনে। তো আমার মনে হয় কন্টিনিউ যখন আমরা জিতছি, একটা স্বাভাবিক প্রবৃত্তি, আমাদের অহংকার কিন্তু জন্ম নেবে, আর সেই অহংকার কিন্তু মাঝে মাঝে মানুষকে, মানুষের মূল্যবোধটাকে নষ্ট করে দেয়। তো আমার মনে হয় আমরা যদি দু একবার হারি, তাহলে জীবনের মূল স্রোতটাকে আমরা ফিরতে পারবো, মানুষের মূল্যবোধ এই জিনিসগুলো বুঝতে পারবো, আর এই জিনিসগুলো যখন আমরা বুঝবো, তখন আমার মনে হয় সেটাও আমাদের একটা জিত, আর নেক্সট টাইম হয়তো আবার আমরা সেই মূল্যবোধ নিয়ে আবার নেক্সট টাইম আমরা জয়লাভ করব, এটুকুনি বলি।
0: ঠিক ঠিক ঠিক,
1: খুব ভালো বলেছেন,
0: অনেক ধন্যবাদ পায়েল আমাদের সঙ্গে থাকার জন্য এবং এত সুন্দর বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য।
1: চলে যাই আবারও হোয়াটসঅ্যাপে। রমা রায় দাসনগর হাওড়া 5 থেকে লিখছেন, জীবনে হার মনে নেওয়া কখনো জয়ের অংশ অবশ্যই হতে পারে, হার আমাদের ধৈর্য ধরতে শেখায়, ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকার শক্তি যোগায়, তাই মনে হয় একবার হেরে গিয়ে পরের বার খুব ভালোভাবে জিততে পারবো, এবং সেই জয়ের আনন্দ আমার হার মেনে নেওয়া ছিল বুদ্ধিমানের কাজ। যেমন অনেক গুরু নিজে ইচ্ছে করে হেরে গিয়ে তার শিষ্যকে জয়ী করে নিজে সেই জয়ের আনন্দ উপভোগ করেন, আমরা বাস্তব জীবনেও অনেক হার মেনে নিয়ে জয়ের অংশ হতে পেরেছি, সেই আনন্দ বড় মধুর ও ভালোবাসায় ভরা, সুন্দর হার মানা। বা
0: আচ্ছা, আমাদের ফেসবুক পেজে দুজন লিখেছেন ছোট্ট ছোট্ট করে, যেমন মানসী ব্যানার্জি লিখেছেন যে, জীবন তো হার জিতের খেলা, এ তো চলতেই থাকবে, কি আর বলবো, ধন্যবাদ। শীষ মোহাম্মদ লিখেছেন নলহাটি বীরভূম থেকে, কখনো জিততে গেলে পিছু হটতে হয়, হেরে গিয়েও জেতার মজা তার চেয়ে কিছু নয়, কখনো কখনো জয়ের জন্য হার মেনে নিতে হয়, হেরে গিয়েও জিতে যাওয়া সে বিশাল জয়, জীবনে চলার পথে আছে আছে যে লড়াই, এ কথাটা জানে সবাই, যোগ্যতমের জয়। শীষ মোহাম্মদ নলহাটি বীরভূম থেকে পাঠিয়েছেন।
1: বেশ, রয়েছেন লিসেনার,
0: কে রয়েছেন দেখে নি। নমস্কার।
3: এমনই মানে আপনার হচ্ছে দেওয়াল একটা পিঠ থেকে গেলে তখন আর হার বেশি মানা যায় না। এইটুকুই বললাম দাদা, নমস্কার। নেবেন
0: একদম, নমস্কার, আপনি ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।
1: যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, মানুষ যতক্ষণ তার অহংকার নিয়ে লড়াই করে ততক্ষণ সে অশান্ত থাকে, যখন কোনো মানুষ পরিস্থিতির সামনে নিজের অহংকারকে বিসর্জন দিয়ে হার মেনে নেয়, তখন তার ভেতরের অহংকার পরাজিত হয় এবং জন্ম নেয় প্রকৃত প্রজ্ঞা। ঠিক যেমন শক্ত গাছ ঝড়ে ভেঙে যায়, কিন্তু বাঁশ গাছ ঝড়ের কাছে মাথা নত করে সাময়িক হার মেনে নেয়, ঝড় শেষে আবার সোজা হয়ে দাঁড়ায়। ঠিক তাই আমি মনে করি, নতি স্বীকার করা অনেক সময় টিকে থাকার ও জয়ের একমাত্র উপায়, লেটিং গো অফ ইগো ইজ আ রিয়েল ভিক্টরি। একেবারেই
0: কাজী আবু জাফর লিখেছেন কোথায়, আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন।

0: হারের মধ্যে জয়ের থাকে কি, ফেলের মধ্যে পাশের আছে কি, এসব মিথ্যে কথা। বিশ্বের মধ্যে থাকে না মধু, এসব তুচ্ছ কথা শুধু শুধু। যে হেরে যায় সেই জানে কি যে ক্ষতি হলো, যে মরে যায় সেই জানে জীবনের কি দাম। তাই যতক্ষণ বেঁচে আছো নাও সৃষ্টিকর্তার নাম, তাকেই বলি জয়, যে দেখায় পথের আলো। জীবন মানে এগিয়ে চলা, জীবন মানে জয়, জীবন মানে পিছিয়ে পড়া নয়। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে পাঠিয়েছেন মেসেজ।
1: আচ্ছা, লিসনার রয়েছেন, দেখা যাক কে আছেন। নমস্কার।
0: নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ,
2: আগাম সাজু দিয়ে
1: বলুন বলুন
0: বলুন।
2: আচ্ছা, আমি বলছি কি, আমি সত্যি হাঁটতে শিখি না।
0: আচ্ছা,
2: আমি বিভিন্ন মডেল সাজি, আমাকে হালার জন্য চোখে লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে, এইভাবে আমি হেরেছি।
0: আচ্ছা, মানে হাড়টা আপনার জীবনের অঙ্গ নয়, তাই তো?
1: জীবনে হার মেনে নেওয়া মানে সবসময় পরাজয় নয়, কখনো কখনো একটি লড়াই থেকে সরে আসাই বড় জয়ের শুরু। যে সম্পর্ক আমাদের ভেঙে দেয়, যে অহংকার আমাদের অন্ধ করে দেয়, কিংবা যে পথ বার বার ভুল জায়গায় নিয়ে যায়, সেখান থেকে ফিরে আসার জন্যও সাহস লাগে। সব কিছু আঁকড়ে ধরে রাখার নাম জীবন নয়, কখন কোথায় ছেড়ে দিতে হবে সেটাও জীবনের শিক্ষা। কারণ কিছু হার আমাদের ছোট করে না, বরং অপ্রয়োজনীয় বোঝা থেকে মুক্ত করে নতুন করে পথ চালার সুযোগ দেয়। তাই কখনো কখনো হার মেনে নেওয়াই শেষ নয়, নিজেকে বাঁচিয়ে রেখে নতুন জয়ের দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ। খুব সুন্দর, এক্ষেত্রে মনে পড়ে গেল ছাড়তে জানা, তাও একটা আর্ট। ঠিক সময় ঠিক জিনিসটা একদম মন থেকে অন্তর থেকে ছেড়ে কোনো রকম মানে অনুশোচনা না রেখে যারা এগিয়ে যেতে পারেন তারা সত্যি একটা বিরাট কিছু পারে।
0: তাই। আচ্ছা, প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন, পরাজয়েই লুকিয়ে থাকে জয়ের গোপন কথা। ঝরিয়ে পাতা গাছে যেমন গজায় নতুন পাতা, বাঁকের মাথায় নদী যেমন স্তব্ধ হয়ে যায়, পরক্ষণেই ক্ষিপ্র বেগে সাগরের সাথে মেলায়। ক্ষুদ্র স্বার্থে পরাজয়ে দুঃখ কিছু নাই, বৃহৎ স্বার্থে জয়ী হতে হবে জীবনে। তাই জীবনে হারতে শিখলে জয়ের আনন্দ পাবে নিশ্চয়ই, হারতে হারতে জিতলে আনন্দ আসে অবশ্যই। জয়ের অংশ হতে পারে হার মেনে নিলে, হতাশাগ্রস্ত না হলে জীবনে নতুন আলো জ্বলে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে আমাদের এইরকম একটা ছান্দিকভাবে আমাদের বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরেছেন। পাশাপাশি আমরা কিন্তু আবারও টেলিফোনে চলে যাই, কে রয়েছেন দেখে নিই। নমস্কার।
3: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
3: আমি বদুর চক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহির আলী বলছি।
0: বলুন।
3: হার মানা কিন্তু আমি বলবো যে জয়ের জন্য পরের ধাপে, পরের সিঁড়ির ধাপে ওঠা। হার মানা বলে যে কি একদম সে যে হেরে গেল বলে তার সব শেষ হয়ে গেলে, এটা কখনই নয়। যেমন আমি একটা উপলক্ষ দিয়ে বলি, আমি এক মিস্ত্রি, যখন কোনো ব্যক্তি আমাকে এসে বলে যে তুমি এই কাজটা করেছো, তুমি তো এটা তো তোমার ঠিক হয়নি, তখন আমি আগে কিন্তু আমি তার কাছে হারটা মেনে নেবো। নিশ্চয়ই সে আমাকে পয়সা দিচ্ছে, আমাকে মেহনতের পয়সা দিয়েছে বলেই সে এই কথাটা বলতে এসেছে। নিশ্চয়ই আমি জানি সেই কাজটা আমার ভুল হয়েছে বলেই বলতে এসেছে, কিন্তু অদৌ কাজটা যখন আমি দেখলুম আমার ভুল হয়নি। কিন্তু একটা মানুষ যখন দেখছি যে আমার খদ্দেরটা যখন এসেছে, সে নিশ্চয়ই তাকে এক তুর্তি মেরে তাকে কিন্তু দূরে ফেলে দেওয়া যায়, কিন্তু তাকে টানতে গেলে বহুদিনের সময় দরকার হয়। তো যখন আমি দেখলাম যে সত্যি সেই ব্যক্তি যখন এসেছে, তাকে বললাম যে হ্যাঁ এটা আপনার ঠিক হয়নি, এটা দেখুন এই পরিস্থিতি এটা এরকম হয়েছে, কিন্তু তা বলে যে আমি বললাম তার কাছে আমি হার মেনে নিই এটা কখনো নয়, সে তখন বুঝতে পারলো যে হ্যাঁ সত্যি সত্যি এটা তো আমি যে তাকে যে এরকম খুব গভীর ভাবে যে বললাম, তো সে যেভাবে মেনে নিয়ে হার মেনে নিয়ে যে আমাকে আবার মানে কি বলি জয়ের ছবি তুলে দিয়ে যে আমাকে একটা সুন্দর আভাস দিয়ে আমাকে বললো, তার মনটাও শান্তি হলো এবং আমি সেই হাত থেকে জয়ী হয়ে উঠলুম বলে আমি মনে করি।
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চলে যাই আমাদের হোয়াটসঅ্যাপে। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে ছোট করে লিখছেন, জীবনে হার জিত থাকবে, তাই হার ও জিতকে আলাদাভাবে সমানভাবে গ্রহণ করা দরকার। জিতলে অবশ্যই ভালো লাগে, কিন্তু একজন জিতবে আর অন্যজন হারবে। হার মেনে নিয়ে এবং তা থেকে শিক্ষা নিয়ে পরের সুযোগে জয় পাওয়া সহজ হয়, তাই হার জীবনে

0: জয়ের সুযোগ এনে দেয়।
1: আবারও বন্ধু চলে এসেছেন, কে আছেন লিসেনার্স দেখে নি। নমস্কার।
2: নমস্কার দাদা ভাই।
1: হ্যাঁ, কে বলছেন?
2: আমি বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দাদা ভাই।
1: বলুন প্রবীর বাবু।
2: আমরা ছোটবেলায় যখন হাঁটতে শিখি, মানে কতবার পড়েছি কতবার উঠেছি, কিন্তু মানে নিজেকে হার স্বীকার করিনি, আবার

0: আমরা শিখেছি এবং আজ অব্দি সেই হাঁটাটাই চলছি দাদা ভাই, এবং জেতার মধ্যে একটা আনন্দ আছে, সেই জেতাটাই হচ্ছে হারের মধ্যে থেকেও জেতা, এই আনন্দটা নিয়েই বেঁচে আছি দাদা ভাই। এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: অনেক ধন্যবাদ।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: শুনছেন 100.1 FM গোল্ডে আপনার কথা, সুস্মিতা কল্পলালের সঙ্গে। আর স্টুডিওর ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 8:32 হয়ে 46 সেকেন্ড। আজকের যে বিষয়, সেই বিষয় নিয়ে আপনারা তো প্রচুর হোয়াটসঅ্যাপ করছেন, মেসেজ করছেন, আমাদের ফেসবুক পেজেও আপনার মতামত জানাচ্ছেন, এছাড়া প্রচুর টেলিফোন তো আসছেই। যেমন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ আমরা পেয়েছি, যার তিনি হলেন সংঘমিত্রা ঘোষ, কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন। ছোট্ট করে, কিন্তু ছোট্ট করে অনেক বড় কথা উনি বলে দেন, যে অবশ্যই সেই হার অনেক অনেক মূল্যবান হয় যখন প্রকৃত ভালোবাসার মানুষকে জয় করা যায়। মানে ভালোবাসার মানুষকে জয় করতে গেলে হেরে যাওয়াটাও বোধ হয় কখনো কখনো দরকার।
3: কেন, আমরা আমাদের সন্তানদের সঙ্গে যখন তারা ছোট থাকে কতবার খেলায় বা কোনো কিছুতে হারতেই হয়, নইলে বেচারারা একটু উৎসাহ পায় না, এবং মাকে বা বাবাকে বা বড়দের হারিয়ে তারা যে আনন্দ পায় তার কোনো তুলনাই হয় না।
1: একদম। আচ্ছা, এরপর আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন কে, সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন, অবশ্যই এই ভাবনাটাকে একটু গভীর এবং দার্শনিকভাবে লেখা যায়। জীবনে সব লড়াই জিততে হয় না, কিছু লড়াই থেকে সরে আসাটাও কখনো কখনো জয়ের অংশ, কারণ হার মেনে নেওয়া মানেই পরাজয় নয়। কখনো কখনো তা নিজের শান্তি, আত্মসম্মান এবং ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত। যে দরজা বারবার বন্ধ হয়ে যায় তার সামনে সারা জীবন দাঁড়িয়ে থাকাই সাহস নয়, কখনো কখনো পিছনে ফিরে অন্য পথ বেছে নেওয়াও প্রকৃত প্রজ্ঞা। জীবন আমাদের শেখায় প্রতিটি যুদ্ধের শেষ বিজয় দিয়ে হয় না, কিছু যুদ্ধের শেষ হয় উপলব্ধি দিয়ে, যেখানে নিজেকে হারিয়ে ফেলতে হয় সেখান থেকে সরে আসা হার নয়, নিজেকে ফিরে পাওয়াই সেখানে সবচেয়ে বড় জয়। তাই জীবনের কোনো কোনো অধ্যায় যদি মনে হয় এবার হার নয়, তখন সেটাকে দুর্বলতা ভেব না। হয়তো সেই মুহূর্তে তুমি অন্য কারো বিরুদ্ধে নয়, নিজের ভেতরের অস্থিরতার বিরুদ্ধে জয়ী হচ্ছ। সৌভিক ঢাকুরিয়া থেকে খুব সুন্দর করে লিখলেন বিষয়টা।
3: একদম। আমাদের সঙ্গে কি লিসনার আছেন? হ্যাঁ, নমস্কার, কে বলছেন?
1: নমস্কার।
4: হ্যাঁ নমস্কার, গল্পদা দিদি নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন
3: বলুন।
4: এই নিউ টাউন থেকে বিশু মন্ডল কথা বলছি।
3: বলুন বলুন
4: দিদি। দাদা দেখুন, হার জিত মানুষের জীবনে আছেই, তাই বলে কোথাও হেরে গেলে হাল ছাড়লে হবে না, হালটাকে ধরে রাখতে হবে। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, যদি আমি কোনো পরীক্ষায় কিংবা কোথাও একটা গিয়ে কোনো কাজে ফেল করলাম, করে যদি আমি সেই হালটা ছেড়ে দিই, সেটা কিন্তু আমার জয় হবে না, আমার সেটাকে ধরে রাখতে হবে, আমাকে পরের বছর আবার চেষ্টা করতে হবে, করে আমি সেটা নিশ্চয়ই অবশ্যই পাস করব, তাহলেই আমার জয়টা হবে। এইটুকুই বললাম দিদি, নমস্কার নেবেন।
3: অনেক ধন্যবাদ। হোয়াটসঅ্যাপ করেছেন এবার কিশোর বালি হাওড়া থেকে, যেমন উনি লেখেন অনেকটা বড় মেসেজ লিখছেন, জীবনে চলার পথে কখনো কখনো হার মেনে নিয়েও জয়লাভ করা যায়। বাড়ির কচি কাঁচাদের কাছে অনেক সময় আমাদের হার মানতে হয়, যে কথা একটু আগেই বলছিলাম। ঘরটা যেন শান্তি থাকে, অনেক সময় বাড়ির ছেলে মেয়েরা বাড়ির অনুমতি না নিয়ে বিয়ে করে ফেলে। প্রথম জীবনে অনেক গার্জিয়ান মানতে চায় না, কিন্তু পরে মেনে নিতে বাধ্য হয়। আমাদের বাড়িতে একটা ভাড়াটে ছিল, অনেক দিন ধরে আমরা উঠে যেতে বলছিলাম, কিছুতেই উঠছিল না। 7-8 মাস ভাড়াও দেয়নি, তখন আমরা খুব ছোট। বাবা আইনের দ্বারস্থ হয়, তারপর ওনাকে তুলে দেওয়া হয়। মা অনেক বলেছিল, ওদেরকে উঠিও না, ওরা কোথায় যাবে, ওদের পয়সা নেই সেরকম। তারপর জানতে পারলাম ফুটপাথে আশ্রয় নিয়েছে। মায়ের কানে কথা যেতে মা ওদেরকে আবার নিয়ে এসেছে, কিছুতেই আসবে না, মা হাতে পায়ে ধরে নিয়ে এসেছে। তারপর বাবা বলল, ঠিক আছে, যতদিন পারো থাকো, একটু আধটু ভাড়া দিও মাঝে মাঝে। তার এখন নিজেরা জমি কিনে একটা বাড়ি করেছে। বাবা কোর্টের মাধ্যমে জিতেছিল, তার কাছে হার মেনে আবার নিজের বাড়িতে ফিরিয়ে এনেছে। এইরকম হারকে কি বলবেন আপনি? আপনাদের বিষয়ে একদম আমার বাড়ির নিজের কথা বললাম, সত্যি এটা দারুণ অভিজ্ঞতা হলো। এই ঘটনাটা আমাদের শুনতে তো এমন খুবই ভালো লাগে, ঘটতে খুব কম দেখি, তেমন একটা ঘটনা আমরা দেখলাম।
1: আচ্ছা, আমাদের সঙ্গে আরও একজন লিসনার্স রয়েছেন, কে রয়েছেন আমরা

0: দেখেনি। নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: কল্পনাল দাস, সুস্মিতা দি,
0: মৌলি ঢাকুরিয়া থেকে। বলো মৌলি।
1: আজকে বেশ ভালো তোমাদের বিষয়টা। আর দেখো, সেই রবি ঠাকুরের গান কি মনে পড়ে, হার মানা হার পরাবো তোমার গলায়? তো সেই হার মানা হারে তো জিত ছিল অবশ্যই, কিন্তু আবার এটা কি মনে পড়ে যে সাহেবে সেই গানটি একটি মেডেল, একটি কাপ আমি ছাড়বো না, যত খেলা, মানে আমি হয়তো একটু গানটার লাইনটা ভুলভাল বলছি, সবকিছুতেই আমি জিতবো। সেই জেতার মধ্যে এক আনন্দ,
0: ঠিক
1: আবার হার মানা হার পরানোর মধ্যে হেরেও কিন্তু আনন্দ
0: আনন্দ থাকে। ঠিক তাই। সেই কখনো কখনো, হ্যাঁ কখনো কখনো হারের মধ্যেও আনন্দ আছে। একদম, অনেক ধন্যবাদ মৌলি, আমাদের সঙ্গে এভাবেই থেকো প্রত্যেকটা সময়। আচ্ছা, আমরা আবারও হোয়াটসঅ্যাপে চলে যাই। প্রদীপ বসাক হাট সিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে একটু বড় করে লিখেছেন, জীবনে হার মেনে নেওয়া কখনো কি জয়ের অংশ হতে পারে? জীবনের প্রতিটি লড়াই জিততেই হবে এমন কোনো ধারণা আমাদের অনেক সময় অকারণ ক্লান্ত করে তোলে, অথচ কখনো কখনো হার মেনে নেওয়াও হতে পারে বুদ্ধিমানের সিদ্ধান্ত, এমনকি ভবিষ্যতের বড় জয়ের প্রথম ধাপ। হার মানা আর হাল ছেড়ে দেওয়া এক কথা নয়। হাল ছেড়ে দেওয়া মানে চেষ্টা থেকে সরে দাঁড়ানো, আর হার মেনে নেওয়া মানে বাস্তবতাকে স্বীকার করে নতুন পথ খুঁজে নেওয়া। যে সম্পর্ক বারবার কষ্ট দেয়, যে কাজ আমাদের মূল্যবোধকে প্রতিনিয়ত আঘাত করে, কিংবা যে পথে যতই চেষ্টা করি ফল পাওয়ার সম্ভাবনা নেই, সেখান থেকে সরে আসা পরাজয় নয়, বরং নিজের প্রতি সম্মান। জীবনে কিছু দরজা বন্ধ হয়ে যায় যাতে আমরা অন্য কোনো দরজার দিকে তাকাতে শিখি। একটি স্বপ্ন পূরণ না হলে হয়তো জীবনের অন্য কোনো সম্ভাবনা সামনে এসে দাঁড়ায়। তাই সব লড়াইয়ের শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকাই সাহস নয়, কখন কোথায় থামতে হবে সেটাও প্রজ্ঞার পরিচয়। কখনো কখনো একটি ছোট্ট হার আমাদের অহংকার ভাঙে, অভিজ্ঞতা বাড়ায় এবং নতুন করে শুরু করার শক্তি দেয়। তাই জীবনে কোনো পরাজয়কে শেষ কথা ভাবা উচিত নয়, কারণ সঠিক সময় সরে দাঁড়ানোটাও কখনো কখনো জয়ের পথ তৈরি করে। প্রদীপ বসা খাট সিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ মেসেজ।
2: আমাদের সঙ্গে রয়েছেন লিসেনার, কে আছেন দেখি। নমস্কার।
3: নমস্কার কল্পনালদা,
0: সুস্মিতা দি। হ্যাঁ নমস্কার,
3: মনিরুদ্দিন বলছি, দক্ষিণ চাঁপাই।
0: হ্যাঁ মনিরুদ্দিন বলুন।
3: দেখুন, প্রভাত প্রতিম শিল্পী কিশোর কুমারের একটা গান আছে, চোখেও কেঁদে ওঠে বন, এমনও হাসি আছে বেদনামনি হয়
0: জলে ভরে দুনয়ন।
3: তা এ থেকে আমরা কি মনে করি যে শুধু হারকে আমরা মানে সফলতার বিপরীত বলে মনে করলে ভুল হবে, আমাদের হারটা আরো সাফল্যের দিকে এগিয়ে দেয়।
2: অনেক ধন্যবাদ। আসলে যদি আমরা বিজ্ঞানের পরীক্ষাগুলোর কথাই বলি, সায়েন্টিস্টদের কথাই বলি, নানাভাবে নানা দিক দিয়ে একটা কিছু প্রমাণ করার চেষ্টা করছেন, ফেলিওর হতেই হবে। আমি 10 রকম দিক দিয়ে চেষ্টা করলে একটা দিকে হয়তো একটু আশার আলো পেতে পারি, সেই পথে আবার কিছুটা এগিয়ে দেখা গেল পুরো রাস্তাটাই ভুল হয়েছে, আবার নতুন করে শুরু করতে হবে। তো এটাকে কি সেভাবে বলবেন, এই হাড়গুলো যদি আর নটা না হারতেন তাহলে ওই একটা পথের সঠিক পথে সন্ধান পেতেন না, দিশা পেতেন না? যে হাড়াটা না কিছু ক্ষেত্রে ভীষণ ভীষণ চলে।
0: আচ্ছা শ্রোতা আবারও রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন? নমস্কার।
4: হার মানলে সেই হারটাকে জয় করে এগিয়ে যেতে হবে, মেনে নিতে হবে, কিন্তু যখন আমরা কখনো প্রেমের সম্পর্কে আসি তখন সেই হারটা না সহজে মেনে নেওয়া যায় না, কিন্তু মেনে নিতে হয়। কারণ ধরুন প্রেমটা বিচ্ছেদ হয়ে গেল, আমাকে ভাবতে হবে যে আমি যার সঙ্গে আমার রিলেটেড ছিলাম সে আলটিমেটলি সুখী হোক, এটাই তো আমি চাইবো ছোট মানে শুরু থেকেই সম্পর্কটা। তাহলে সে যদি সুখী হয় তাহলে সেই ক্ষেত্রে হারটা মেনে নিতে হবে। আর এখন যেটা উঠেছে, ওই আমরা তো একটা পরিণত জায়গায় চলে এসেছি, এখন আমাদের মেনে নিতে হবে, সব পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে আমরা মেনে নিতে চাইবো। কিন্তু যারা টিনেজ, যারা নতুন, যারা একদম আমাদের

0: পরের জেনারেশন, যে এই নতুন প্রজন্ম যারা, তারা কিন্তু এই হারটা সহজে মানতে পারছে না।
1: ছোটবেলা থেকে তাদের হারতে শেখানো হয় না তো, সেই জন্য পারছে না।
0: শেখানো হচ্ছে না, কিন্তু এই শেখানোটাই দিদি খুব প্রয়োজন।
1: ভীষণ, তোমাকে সবসময় জিততে হবে এই কথাটা বলাই বন্ধ করে দিতে হবে।
2: ঠিক তাই,
0: বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, পারিবারিক ভাবে তাকে ভাবতে হবে যে না, তোমাকে হারতে হবে। সে পরীক্ষার ক্ষেত্রেই হোক,
1: অনেক
2: ধন্যবাদ।
1: সুবীর বোধক খালনা হাওড়া থেকে লিখছেন, জীবনে হার মানার মাধ্যমেও জয় আসে, হার মেনে নিয়ে থেমে গেলে হবে না, চেষ্টা করে করে সফল জায়গায় পৌঁছে যাওয়া যায়। নেপোলিয়ন বোনাপার্ট বহু হারার পর জয়লাভ করে। যেমন ধরুন, একটা মানুষ চুরি করে ছুটে পালাচ্ছে, আপনি ইচ্ছে করলে চোরটাকে ধরতে পারতেন, তাহলে উন্মত্ত জনতা তাকে ধরে পিটিয়ে মেরে ফেলত। সুতরাং হারের মধ্যেও আপনি জিতে গেছেন, মানে ছেড়ে দিয়ে আর কি। হ্যাঁ, সেই তো ব্যাপারটা তাই।
2: আচ্ছা, আরো একজন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন? নমস্কার।
3: হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা।
2: শুভ সন্ধ্যা, কে বলছেন?
3: আমি স্নেহাশিস আর কথা বলছি, লক্ষণ রাস্টেন হাওড়া ময়দান থেকে।
2: হ্যাঁ স্নেহাশিস বাবু, বলুন। তবে রেডিও সেটটা একটু মিউট করে বা দূরে কোথাও গিয়ে।
3: হ্যাঁ, মিউট করা আছে। আসলে আমি কিন্তু একদম এতক্ষণ আলোচনা শুনলাম এর সম্পূর্ণ বিরোধী। আমার যেটা মনে হয় যে পরাজয় এবং হার মানা, এই দুটো কিন্তু একদম বিপরীত, এবং যতই আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু কখনোই সেটা হয় না। যদি সত্যি সত্যি মানে জয়টা কোনো ব্যাপারই না থাকে, তাহলে তো আমরা রামায়ণটা নতুন ভাবে লিখতাম। সেখানে রাম জয়লাভ করেছে বলেই রামায়ণটায় রামকে আমরা আমাদের মাথার উপর রাখি। আবার যদি আমরা খেলার জগতে চলে আসি, 83 সালে ভারত ওয়ার্ল্ড কাপটা জিতেছিল বলেই ওই প্রবল পরাক্রম ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতীয় ক্রিকেটের একটা নতুন জাগরণ হয়েছে।
2: একদমই একদমই,
3: তাই জয়টা জয়। যতই আমরা বলি
2: আমরা বলছি যে হেরে গেলে জীবন ব্যর্থ হয়ে গেল, জীবনটা আর কিছু, এই ব্যাপারটার এই কনসেপ্ট থেকে আমাদের সরে আসতে হবে। আচ্ছা, আমাদের একজন টেক্সট মেসেজ করেছেন 9903999052 তে লিখেছেন যে, কে লিখেছেন? জয়শ্রী দত্ত, অশোকনগর কচুয়া উত্তর চব্বিশ পরগনা থেকে, যে হেরে গেলে থেমে যাওয়া ঠিক নয়, মনের জোর এনে বারংবার জেতার চেষ্টা করতে হবে, তাহলে লক্ষ্যে পৌঁছানো যায়। হয়তো একটু সময় লাগবে, কিন্তু হেরে যাওয়া অনেক সময় জীবনের পক্ষে ভালো। প্রথমে মন ছিন্ন বিচ্ছিন্ন হয়, পরে আরও কিছু ভালো পায় ভাগ্য থাকলে। জয়শ্রী দত্ত অশোকনগর থেকে লিখেছেন।
1: একদম। আচ্ছা, স্টুডিওর ঘড়ি কিন্তু বলছে এখন সময় রাত 8:44:45, অর্থাৎ আমাদের আজকের মতো আপনার কথা থেকে বিদায় নিতে হবে। কিন্তু না, কল্পলীলা সুস্মিতা কোথাও যাচ্ছে না, ফিরছে ঠিক রাত 9:30 আরোগ্য নিয়ে। সঙ্গে থাকুন 100.1 FM গোল্ড কলকাতা।
4: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে জাগৃতি শর্মা। राष्ट्रपति द्रौपदी मुर्मू ने गुजरात के एकता नगर में वर्ष 2024 के लिए 72वें राष्ट्रीय फिल्म पुरस्कार प्रदान किए। जाने माने कन्नड़ अभिनेता अनंत नाग को दादा साहब फाल्के पुरस्कार से सम्मानित किया गया। कार्तिक आर्यन, ममूटी और यामी गौतम को सर्वश्रेष्ठ अभिनेता और अभिनेत्री का पुरस्कार मिला। भारत ने अफगानिस्तान के कुनार और पक्तिका प्रांतों पर पाकिस्तानी हवाई हमलों की कड़ी निंदा की। क्षेत्रीय शांति और सुरक्षा को खतरे में डालने के लिए इस्लामाबाद की आलोचना। गृहमंत्री अमित शाह ने मादक पदार्थों के खिलाफ कड़े और निर्णायक कदम उठाने का आह्वान किया। कहा, सरकार 2029 तक भारत से मादक पदार्थों के व्यापार को जड़ से खत्म कर देगी। केंद्र सरकार ने उड़ान योजना के अगले चरण के लिए 21 राज्यों और केंद्र शासित प्रदेशों के साथ समझौते किए। इसका उद्देश्य देश भर में 100 नए हवाई अड्डे और 200 हेलीपैड विकसित करना है। छत्तीसगढ़, ओडिशा, तटीय आंध्र प्रदेश और तेलंगाना में अगले 2 दिन के लिए मूसलाधार बारिश का रेड अलर्ट। और जापान एशियाई खेलों में भारतीय महिला क्रिकेट टीम ने देश का पहला स्वर्ण पदक जीता, पदकों की संख्या 7 हुई। पुरुष बैडमिंटन टीम और वुशु की स्टार खिलाड़ी रोशिबीना देवी से भारत को और पदक मिलने की उम्मीद। और अब समाचार विस्तार से। राष्ट्रपति द्रौपदी मुर्मू ने कहा है कि सिनेमा भारत की विशाल सांस्कृतिक विविधता को दर्शाता है। उन्होंने कहा कि सिनेमा विभिन्न भाषाओं, क्षेत्रीय दृष्टिकोण और सामूहिक राष्ट्रीय आकांक्षाओं को जोड़ने वाले सेतु का काम करता है। गुजरात के एकता नगर में आयोजित ऐतिहासिक 72

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ, আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ.
1: 100.1 FM Gold-এ আরোগ্য স্টুডিওতে এ প্লান্তে আছি কল্পলাল আর সুস্মিতা। আর আজ আরোগ্য মানেই তো আমাদের সত্যিই তো ভালো থাকার পাসওয়ার্ড। নানান রকম সমস্যায় আমরা ভুগতে থাকি, শারীরিক, মানসিক, আর সেই সমস্ত সম্পর্কে সুস্থ হওয়ার নিদান দিতে এই আরোগ্যর দিনে থাকেন আমাদের অতিথি হয়ে বিভিন্ন ডাক্তারবাবুরা। তারা আমাদেরকে ভীষণভাবে সাহায্য করেন, নানাভাবে উপদেশ দেন, আপনারা নানান প্রশ্ন নিয়ে আসেন এই আরোগ্যতে।
2: একেবারেই তাই। আর আজ আরোগ্যতে আমাদের মধ্যে এসেছেন অতিথি হয়ে ডাক্তার অর্ঘ্য চট্টোপাধ্যায়। বিষয় আজকে অটো ইমিউন ডিজিজ। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনাদের অবশ্যই অনেক কৌতূহল থাকবে এবং অনেক প্রশ্নও থাকবে, আমরা সেই বিষয় নিয়ে এগোবো। কিন্তু তার আগে জানিয়ে দিই, ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায় কনসালটেন্ট রিউমাটোলজি ও ক্লিনিক্যাল ইমিউনোলজিস্ট, এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি।
1: এই যে আমরা বারবার বলছি অটো ইমিউন ডিজিজ, শুরুতেই বলতে হবেই, আমাদের বন্ধুরাও নিশ্চয়ই ভাবছেন যে একটু যেন অন্যরকম অন্যরকম,
2: তাই তো?
1: মানে আমরা বড়জোর এক কথায় এটা জানি যে অটো ইমিউন ডিজিজ হলো এমন এক ধরনের রোগ যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা, মানে ইমিউন সিস্টেম, ভুলবশত নিজের শরীরের সুস্থ কোষ, টিস্যু বা অঙ্গকে ক্ষতিকর মনে করে আক্রমণ করে, সাংঘাতিক ব্যাপার।

0: বিষয়ে মানে আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, সচেতন হতে হবে। কারণ আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু বুঝবো যে এই বিষয়টা আমরা খুব ভালো জানি না, পরিচিত নয় বিষয়টা। আর সেজন্য নমস্কার ডাক্তারবাবু,
1: নমস্কার।
0: আমাদের সঙ্গে রয়েছেন, আবারও জানিয়ে দিই, ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: তবে একটা প্রসঙ্গ শুরুতে বলে রাখি, সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা যে

0: অধ্যায়ের কাছে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903 05 999, আরও একবার 9903 05 999, এই নাম্বারে আপনি আপনার নাম লোকেশন সহ হোয়াটসঅ্যাপ করে দিতেই পারেন। এছাড়া পরবর্তীতে আমরা যখন ফেসবুক লাইভে ঢুকব তখন অবশ্যই আপনি ফেসবুক লাইভের কমেন্ট সেকশনেও কমেন্ট করতে পারেন। আপাতত আমরা চলে যাচ্ছি সরাসরি ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়ের কাছে। এবং আজকে যে বিষয়টা নিয়ে তুমি জানালে যে অটো ইমিউন ডিজিজ, খুব জানতে ইচ্ছে করছে ডাক্তারবাবু যে অটো ইমিউন ডিজিজ বিষয়টি ঠিক কি, আমাদেরকে একটু ব্যাখ্যা করে দেবেন।
1: এই অটো ইমিউন কথাটার মধ্যেই আপনি যেরকম বললেন, ভীষণ মানে কথার মধ্যেই জিনিসটা লুকিয়ে আছে, যেখানে নিজের ইমিউন সিস্টেম, ইমিউনিটি কথাটা সম্বন্ধে এখন আমরা কম বেশি একটু পরিচিত হয়ে গেছি, স্পেশালি কোভিডের পর, বা এমনিতেও বিভিন্ন সময় কারোর যদি বারবার জ্বর সর্দি কাশি লাগছে বলে ওর বোধহয় ইমিউনিটিটা একটু কম আছে। সো ইমিউনিটি সম্বন্ধে আমরা জানি যেটা মানুষের দেহে থাকে, যে সিস্টেমটা যেটা বাইরের খারাপ জিনিস থেকে প্রোটেকশন দেয়, সেটা হচ্ছে ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেমের যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে এবং সে যদি ভুলবশত, যার মূল কাজ হচ্ছে দেহের বাইরের শত্রুকে আক্রমণ করা, সেইটা যদি ভুলবশত কোনো সময় নিজের দেহকেই আক্রমণ করতে থাকে, তাহলে যে সমস্ত রোগের উৎপত্তি হয় সেটাকে আমরা অটোইমিউন ডিজিজ বলি। এইবারে এইটা বুঝতে গেলে আমাদেরকে আরেকটু ভিতরে ঢুকতে হবে, মানে কীভাবে জিনিসটা তৈরি হয় অটোইমিউন ব্যাপারটা। একটা শিশু যখন মায়ের পেটে থাকে তখন এই ইমিউন সিস্টেমের কোষগুলোর ট্রেনিং হয়, ঠিক যেমন ধরুন মিলিটারিদের ট্রেনিং হয় সেরকম এই ইমিউন সিস্টেমের কোষদের একটা ট্রেনিং হয়। কীরকম? ওদিকে প্রতি মুহূর্তে চিনতে শেখানো হয় যে কোনটা দেহের নিজস্ব জিনিস, কোনটা বাইরের জিনিস। আমরা সিস্টেম বলতে আমরা যেমন একটা কার্ডিওভাস্কুলার সিস্টেম, একটা নিউরোলজি সিস্টেম, এগুলো আমরা জানি, আমরা দেখি ব্রেনটা মানে একটা নিউরোলজি সিস্টেম, হার্ট মানে একটা কার্ডিওভাস্কুলার সিস্টেম। কিন্তু ইমিউন সিস্টেম বলে কিন্তু আলাদা কোনো সিস্টেম চোখে দেখতে পাওয়া যায় না। এটা তাহলে কোথায় থাকে? এটা ব্লাডের মধ্যে থাকে। ব্লাডের মধ্যে কিছু কিছু সেল থাকে যারা এই ইমিউন সিস্টেমটাকে তৈরি করে। এই ইমিউন সিস্টেমের এই কোষগুলো যখন মায়ের পেটে থাকে তাদের ট্রেনিং হচ্ছে যে কোনটা নিজের জিনিস, কোনটা বাইরের জিনিস, সেটা চিনে নাও এর বাইরে। এবং সেই পুরো চেনার ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করে কিছু সিগন্যালের উপর। এই সিগন্যাল দেখে চিনে নাও, এটা যদি থাকে তাহলে বডির নিজস্ব জিনিস, এটা যদি না থাকে তাহলে বাইরের জিনিস, বাইরের জিনিস যা আসবে সেটা দেহের জন্য ক্ষতিকর, সেটাকে তোমাকে নষ্ট করে দিতে হবে। ঠিক যেমন ধরুন আমাদের BSFদের ট্রেনিং হয়, ইমিউন সিস্টেমেরও সেরকম ট্রেনিং, যে ওরা প্যাটার্ন রেকগনাইজ করছে, ওরা বর্ডারে টহল দিচ্ছে, সেই টহল দিতে দিতে ওরা কিন্তু দূর থেকে দেখে প্যাটার্ন রেকগনাইজ করছে যে এই লোকটা কেমনভাবে চলছে, কী ক্যারি করছে, আর্মস ক্যারি করছে কি না, কোনো কোনো থ্রেট পারসেপশন করছে কি না, সেই পারসেপশন করে সে কিন্তু তার উপরে আক্রমণ করবে করবে না সেটা ডিপেন্ড করে। ইমিউন সিস্টেমের কোষগুলোও ঠিক সেরকমভাবেই কাজ করে। এইবারে কোনো কারণে ভুলবশত যদি এই বডি তো সবসময় রিনিউ হচ্ছে, কোষগুলো নতুন নতুন চেঞ্জ হচ্ছে, পুরনো কোষগুলো রিপ্লেস হচ্ছে, এইটা একটা ভীষণ কমপ্লেক্স প্রসেস, ডিএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে একটা স্ট্রাকচার তৈরি হবে, এই যে বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এই এন্টায়ার প্রসেসটাতে যদি কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে তাহলে বডি সেটাকে বাইরের বলে ধরে নেবে এবং সেখানটা অ্যাট্যাক করবে। তাহলে এই যে না ভুল চেনা, মানে ভুলবশত এই যে আক্রমণ করার জন্য যে ঘটনাটা ঘটলো, বডি নিজেই নিজেকে ভুলবশত আক্রমণ করে ফেললো, তার জন্য যে সমস্ত রোগের উৎপত্তি হলো তারা অটোইমিউন ডিজিজ হলো। এবং একই সাথে এটাও বুঝে নিতে হবে যেহেতু জিনিসটা ব্লাডের মধ্যে আছে এবং রক্তটা পুরো বডিতে ঘুরে বেড়াচ্ছে, এই অসুখের কিন্তু সিমটমের কোনো সীমা পরিসীমা নেই। এটা মানে ব্রেনে গিয়েও অ্যাটাক করতে পারে, চোখে গিয়েও অ্যাটাক করতে পারে, লাংসে, হার্টে, কিডনিতে, যে কোনো জায়গায় অ্যাটাক করতে পারে। তো এই জন্য সিমটমের কোনো লিমিটেশন নেই, যে কোনো অর্গানের সিমটম নিয়েই জিনিসটা আসতে পারে।
2: এই যে আমাদের ইমিউন সিস্টেম সাধারণত শরীরকে রক্ষা করে, তাহলে কিভাবে সেই ইমিউন সিস্টেম নিজের শরীরের বিরুদ্ধে কাজ করতে শুরু করে?
1: এইটাই হচ্ছে ওই যে জায়গাটা বললাম যে এই যে কোষ তৈরি হচ্ছে প্রতি মুহূর্তে, এই কোষগুলো তৈরি হওয়ার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটতে থাকে তাহলে সেটা তখন ও ফরেন বলে মনে করবে, মানে বডির বাইরের জিনিস বলে মনে করবে। এইবারে কেন হঠাৎ করে তৈরি হবে, মানে বডির তো সেটা করার কথা নয়, সেটা কেন হবে, সেই জায়গাটা তৈরি হয় তার পিছনে যে কারণগুলো থাকে সে তার মধ্যে একটা হচ্ছে জেনেটিক কারণ, মানে এই তার দেখে জিনগুলো যেভাবে অ্যারেঞ্জ হয়ে আছে সেই জিনগুলোর থেকে মানুষটাকে সাসেপ্টেবল করছে, মানে সেই জিনগুলোর কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি ঘটেছে যার জন্য যে প্রোটিনগুলো তৈরি করছে সেগুলো নির্দিষ্টভাবে সে তৈরি করতে পারছে না। এবং সেই এই যে করতে পারছে না তার পিছনে কিন্তু

0: শুধুমাত্র জিনেটিক ফ্যাক্টর নয়, সেই অটোইমিউন ডিজিজগুলো শুধুমাত্র জিনেটিক অসুখ নয়, তার পিছনে বিভিন্ন হরমোনাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টর মিলে যখন এই গোলমালটা বাঁধছে, যে গোলমালের উৎপত্তিতে এমন একটা কিছু তৈরি হচ্ছে যেটা বডির নিজের জিনিস, অথচ সে নিজেকে চিনতে পারছে না এবং তার ফলে অ্যাট্যাক করছে, তার ফলে যে সমস্ত অসুখ তৈরি হচ্ছে সেগুলোকে অটোইমিউন অসুখ বলা হচ্ছে।
1: ইতিমধ্যে আমাদের সঙ্গে একজন লিসনার রয়েছেন, দেখি তার কি প্রশ্ন রয়েছে। নমস্কার। ছিলেন
2: কোনোভাবে, আমি আরেকবার দেখে নেবো আমাদের সঙ্গে 2248 8085 এই নাম্বারে আপনাদের যদি আজকে এই বিষয় অটো ইমিউন ডিজিজ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই চলে আসুন। এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই, 9903055992, এই নাম্বারেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। কেউ আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? নমস্কার। নমস্কার,
1: হ্যালো, কে বলছেন?
3: হ্যাঁ,
2: সরাসরি কে বলছেন?
3: অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
2: বলুন অনিমেষ বাবু।
3: নমস্কার ডাক্তার বাবু।
0: নমস্কার।
3: আচ্ছা, এই অটো ইমিউন ডিজিজ যদি হয় এর প্রাথমিক লক্ষণগুলো কিভাবে বুঝতে পারবেন একজন যিনি নিচ্ছে তার অটো ইমিউন ডিজিজ হয়েছে? আর যে সমস্ত প্রবীণ নাগরিকদের বয়স 60 থেকে 70 মধ্যে তাদের যদি অটো ইমিউন ডিজিজ হয় সেক্ষেত্রে তারা এ থেকে মানে পরিত্রাণের কোনো উপায় কি আছে, মানে কোনোভাবে কি মুক্তি লাভ করতে পারবেন?
2: দুটো সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
0: সিমটম একটা ভীষণ জরুরি, মানে একটা মেজর প্রশ্ন উনি করলেন যে অটোইমিউন ডিজিজের কি লক্ষণ দেখে বুঝবো অটোইমিউন ডিজিজ হয়েছে।
2: একদম,
0: এইটা আবার একটু গোলমেলে জায়গা অটোইমিউন ডিজিজের, কারণ যেটা আমরা আলোচনা করছিলাম যে অটোইমিউন ডিজিজ বডি যে কোনো জায়গায় এফেক্ট করতে পারে। তো সাধারণভাবে অটোইমিউন ডিজিজ রিউম্যাটোলজি, এটার সাথে একটা জয়েন্ট পেনের কানেকশান আছে, এইটা থাকলে অঙ্কটা ভীষণ সহজ হয়ে যায়। তো কারোর যদি কোনো জয়েন্ট পেন থাকে এবং সেই জয়েন্ট পেন যদি সকালে ঘুম থেকে উঠে বেশি কষ্ট দেয়, তাহলে যে ব্যথা রেস্ট করলে বাড়ছে, সেটা হাতের ব্যথা হোক, হাতের জয়েন্টে হোক, কাঁধে হোক, কোমরে হোক, ঘাড়ে হোক, যে কোনো ব্যথা, যে ব্যথা সকালে ঘুম থেকে উঠে বেশি কষ্ট দিচ্ছে সেইটা জানবেন যে অটোইমিউন ডিজিজের একটা সিমটম।
1: তাহলে
0: এবারে জয়েন্ট পেনটা পেয়ে গেলে অঙ্কটা ভীষণ সহজ, আদারওয়াইজ অঙ্কটা একটু কঠিন, কারণ এ যখন ব্রেনকে অ্যাফেক্ট করবে সে নিউরোলজিক্যাল কোনো সিমটম নিয়ে যাবে। যেমন ব্রেন অ্যাফেক্ট করলে যে অটোইমিউন ডিজিজ, ধরুন একটা কম বয়সে একটা বাচ্চা ছেলে বা মেয়ে, সাধারণভাবে অটোইমিউন ডিজিজগুলো মহিলাদের অনেক বেশি হয়, তো একটা কম বয়সে মেয়ে অনেক সময় শুনে থাকবে একটা কম বয়সে মেয়ে স্ট্রোক হয়ে গেল, তো সেই তার পিছনে কিন্তু মানে যার হওয়ার কথা নয়, যার সুগার নেই, প্রেশার নেই, অন্য কোনো রিস্ক ফ্যাক্টর নেই, অথচ একটা স্ট্রোক হয়ে গেল দম করে, সেটার পিছনে কিন্তু বেশ কিছু অটোইমিউন ডিজিজ আছে যেখানে ব্লাড ক্লট হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এবং যেখানে এই যেমন বললাম জয়েন্টে যেরকম ব্যথা হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, ঠিক একইভাবে সেই অটোইমিউন প্রসেসটা যদি ব্লাড ভেসেলে গিয়ে এফেক্ট করে, মানে শিরার মধ্যে এফেক্ট করে, তাহলে শিরাগুলো ফুলে যায়, সেগুলোকে ডাক্তারি ভাষায় বলা হয় ভ্যাসকুলাইটিস। সেই ভ্যাসকুলাইটিস যদি ব্রেনের মধ্যে হয় তাহলে একটা স্ট্রোক নিয়ে বা খিচুড়ি নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। ঠিক এরকমভাবেই শুধু ব্রেন এফেক্ট করলে অটোইমিউন এনকেফালাইটিস বলে একটা অসুখ হয়। তো অটোইমিউন অসুখগুলো দু ধরনের হয়, ধরো একটা অর্গান ভিত্তিকও হতে পারে, মানে শুধু ব্রেন এফেক্ট করলো, শুধু লাংস এফেক্ট করলো, শুধু কিডনি এফেক্ট করলো, শুধু চোখ এফেক্ট করলো, আবার বেশ কিছু অটোইমিউন অসুখ আছে যেগুলো একসাথে সবকটা অর্গান এফেক্ট করতে পারে বা মাল্টিপল অর্গান এফেক্ট করতে পারে। তো অর্গান ভিত্তিক সিমটম প্রতিটা অর্গানেরই কিছু কিছু আছে, ব্রেনের যেমন বললাম সেরকম চোখ লাল হয়ে যায় একটা ভীষণ অটোইমিউন ডিজিজের ভীষণ ইম্পর্টেন্ট সিমটমস। তো বারবার চোখ লাল হয়ে যাচ্ছে এবং সেই আজকালকে চোখে ডাক্তারের কাছে গিয়ে বলছেন যে আপনার চোখে বাত হয়েছে। তো বাত বলতে আমরা জানি যে গাঁটে গাঁটে ব্যথা, তো চোখে বাত হয়েছে শুনলে প্রথমটা অনেকেই একটু অবাক হয়ে যাবে, চোখে বাত হয়। আর তারপর ধরো লাংসে একটা শুকনো কাশি, শ্বাসকষ্ট চলেই যাচ্ছে এবং সেটা তার অ্যাসমা নেই, অন্য কিছু নেই, তো এই জায়গাটার থেকে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলে একটা লাংসের অসুখ হয় যেটা একটা অটোইমিউন অসুখ। সেই একইভাবে কিডনিতে, কিডনি দিয়ে প্রোটিন লিক হচ্ছে, সেটা একটা অটোইমিউন ডিজিজের লক্ষণ হতে পারে। লিভারের একটা অটোইমিউন হেপাটাইটিস বলে একটা লিভারের অসুখ হয়। এগুলো আমি আলাদা আলাদা করে অর্গ্যান ভিত্তিক বললাম, বা শুধু যেমন জয়েন্ট এফেক্ট করছে সেরকমভাবে মাসেল এফেক্ট করতে পারে অটোইমিউন ডিজিজে, যেটাকে মায়োসাইটিস বলে, মানে মাসেল ইনফ্লামেশন হলো, মাসেলগুলো এমন উইক হয়ে গেলো আস্তে আস্তে সে আর বসা থেকে উঠতে পারছে না, চুল আঁচড়াতে পারছে না, গা হাত পায়ে র্যাশ বেরোলো, এবং বিভিন্ন ধরনের স্কিনের র্যাশ একটা অটোইমিউন ডিজিজের এক্সপ্রেশন হতে পারে। এবার এইগুলোই যখন সমষ্টিগতভাবে হয় তখন আমরা তাদেরকে একটা একটা নাম দিই, তো রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অটোইমিউন ডিজিজের নাম, লুপাস একটা অটোইমিউন ডিজিজের নাম। এইগুলো বেশ কিছু সিমটম একসাথে মিলে তাদের পারমুটেশন কম্বিনেশন এই অসুখগুলোর নাম ভেদ হয়ে যায়। জোগ্রেন

0: সিন্ড্রোম বলে একটা অসুখ আছে, ভ্যাসকুলাইটিস বলে এক ধরনের অটোইমিউন অসুখ হয়, মায়োসাইটিস একটা অটো, এরকম প্রচুর অটোইমিউন অসুখ আছে। তাছাড়াও বেশ কিছু থাইরয়েডের অসুখ, সেগুলো অটোইমিউন অসুখ, ধরুন ইভেন টাইপ 1 ডায়াবেটিস একটা অটোইমিউন অসুখ।
1: আচ্ছা,
0: তো এর স্পেকট্রামটা ভীষণ বড়, সেই জন্য সতর্ক হওয়াটা ভীষণ জরুরি। যদি সাধারণ মানুষের পক্ষে বললাম, জয়েন্টে ব্যথা থাকলে এবং যদি যদি সেই ব্যথা সকালে ঘুম থেকে উঠে কষ্ট দিচ্ছে, তাহলে সেটা একটা সহজ অঙ্ক হয়ে গেল। সেই মানে জয়েন্ট ইন দ্য সেন্স যে কোনো জায়গায় ব্যথা, সেটা ঘাড়ের ব্যথা, কারণ বয়স্ক মানুষ হিসাবে যখন উনি বললেন, সেই জন্য বলি কিছু কিছু মানে এই অসুখগুলো বয়স ভিত্তিক কিছু ভাগ আছে। বয়সকালে গিয়ে যেমনটা হয়, ধরুন এরকম অনেক রোগী আছেন, মানে অনেক মানুষ আছেন যাদের ঘাড়ে বা কোমরে ব্যথা হচ্ছে বয়সকালে, এবং সেটা উনি ধরেই নিচ্ছেন যে এই ব্যথাটা বয়স জনিত ব্যথা। বয়স হলে তিনি কোথাও গেছেন, একটা দেখিয়েছেন, ঘাড়ের একটা এক্স রে করেছেন, এক্স রে করে বলেছেন স্পন্ডেলাইটিস, উনি সেই জানেন যে আমার স্পন্ডেলাইটিস হয়ে গেছে এবং তিনি একটা কলারপুরে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এইখানেই মজার জায়গাটা, যে এই ব্যথাটা মানে একটা বয়সের পরে ঘাড়ের এক্স রে করলে প্রত্যেকটা মানুষের স্পন্ডেলাইটিস দেখা যাবে, নট নেসেসারি সেটাই সিমটম দিচ্ছে। যদি তার ওই ঘাড়ের ব্যথাটা বা কোমরের ব্যথাটা বা কাঁধের ব্যথাটা সকালে ঘুম থেকে ওঠার সময় সবথেকে বেশি থাকে, তাহলে কিন্তু সেটা স্পন্ডেলাইটিসের জন্য নয়, যে স্পন্ডেলাইটিস উনি চেনেন, সেটা বয়সকালে বেশ কিছু অটোইমিউন অসুখ হয়, যে অসুখগুলোতে ওই জায়গাগুলোতে ইনফ্লামেশন হওয়ার জন্য এই ধরনের সিমটম দেবে। তাহলে ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা যদি সকালে ঘুম থেকে উঠে বেশি কষ্ট দিচ্ছে, তাহলে ডাক্তারবাবুর সাথে গিয়ে কথা বলে যোগাযোগ করুন যে এটা কোনো অটোইমিউন ডিজিজের জন্য ইনফ্লামেশনটা হচ্ছে কিনা।
2: এটা কি সারি? ওনার প্রশ্ন এটা সারি,
0: ভীষণভাবে সারি। এটার জন্যই আমাদের আরও এই জিনিসগুলো সম্বন্ধে বলা বা জানা দরকার। এই প্রত্যেকটা অসুখ ভীষণ ট্রিটেবল আর কি, মানে মানে মানে যাদের ওই ওই ধরনের ইনফ্লামেশন থাকে, এত পেন মানে একদম সকালে ঘুম থেকে উঠে সে একদম নড়াচড়া করতে পারছে না, আরষ্ট, তারপর একটু মুভ করতে করতে একটু রোদ বাড়লো বলে রোদ বাড়লে একটু ভালো লাগে, কিন্তু সেখানে একদম ড্রাস্টিক ওষুধপত্র পড়লে একদম মানে ম্যাজিকের মতন জিনিসগুলো চলে যাবে। তো সেই জন্য এই সচেতনতাটা না থাকলে, তারপর বয়স্ক মানুষদের আরও দুটো তিনটে জিনিস ভীষণ হয়। একটা আধকপালি মাথা ব্যথা, সেটা জায়েন্টস ল্যাটারাইটিস বলে এক ধরনের ভ্যাসকুলাইটিস হয়, যেটা আধকপালি মাথা ব্যথা নিয়ে, ভীষণ আধকপালি একটা ব্যথা শুরু হলো এবং সেই অসুখটা এতটাই সিভিয়ার হতে পারে এক্সটেন্টে, যে সেটা যদি ট্রিট না হয় বা ডায়াগনোসিস টাইমে না হয়, তাহলে কিন্তু ভিশন পর্যন্ত চলে যায়, কারণ ওইখানে ব্লাড ভেসেলটা ব্লক হয়ে চোখটা একদম ব্লাইন্ড হয়ে যায়। তো সেই জায়গাগুলো জানা ভীষণ জরুরি। এবং আরেকটা জিনিস উনি জিজ্ঞেস করলেন যে এখান থেকে বাঁচার উপায়, বাঁচার উপায় ইন দ্য সেন্স, ধরুন এটা যদি জিনে থাকে এবং প্রোটিনগুলো যদি অ্যাবনর্মালি বিহেভ করে, তাহলে আলাদা করে এক্সটার্নালি ওই প্রসেসটাকে মডিফাই করার আমাদের হাত নেই, কিন্তু আবার অসুখটা কিন্তু শুধুমাত্র যেহেতু জেনেটিক নয়, বিভিন্ন এনভায়রনমেন্টাল এবং এক্সটার্নাল ট্রিগারিং ফ্যাক্টর আছে, সেই জন্য হেলদি লাইফস্টাইল বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো যদি মেনটেন করি, তাহলে অসুখটা ট্রিগার হওয়ার চান্স কম থাকবে। যেমন স্মোকিং একটা খুব নোন ট্রিগার অটোইমিউন ডিজিজের জন্য, সেটা আপনি সিগারেট স্মোকিং বলতে পারেন, সেটা এনভায়রনমেন্টের পলিউশনের জন্য, এর জন্য গ্র্যাজুয়ালি প্রিভ্যালেন্স ভীষণ বাড়তে শুরু করেছে, মানে পৃথিবী জুড়ে প্রিভ্যালেন্স যদি বলেন, প্রতি 100 জনের মধ্যে ইউএসএ স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে দাঁড়িয়ে 8 থেকে 10 জন প্রতি 100 জনের মধ্যে কোনো না কোনো অটোইমিউন ডিজিজে ভুগছে, প্রতি 100 জনের মধ্যে 8 থেকে 10 জন, মানে বুঝতে পারছেন কী পরিমাণ মানুষ কোনো না কোনো অটোইমিউন ডিজিজে ভুগছেন, এবং শুধুমাত্র তারা জানেন না বলে তারাই তার ভুগে চলেছেন এটা, কারণ এই জিনিসগুলোর অ্যাওয়ারনেস একদম নেই একদম।
1: আচ্ছা, হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন এসছে, প্রশ্ন করেছে শুভ দত্ত, দত্তপুকুর থেকে লিখেছেন, নমস্কার সুস্মিতাদি, কল্পলাল দা এবং ডক্টর অর্ঘ্য স্যার, দত্তপুকুর থেকে শুভ দত্ত বলছি, আজকে আলোচনা শুনে জানতে পারলাম যে অটো ইমিউন ডিজিজে শরীর নিজের সুস্থ কোষগুলোকেই আক্রমণ করে, যার ফলে জয়েন্টে বা নার্ভে সমস্যা হতে পারে। আমার গত 4-5 বছর ধরে কোমরে তীব্র ব্যথা হয়, যা এখন ডান উরু হয়ে হাঁটু পর্যন্ত নাপছে, সাধারণ এক্সরেতে কিছু ধরা পড়েনি, এছাড়া কোনো কিছু ধরতে গেলে আমার হাতও কাঁপে। স্যারের কাছে আমার প্রশ্ন, আমার এই কোমরের ব্যথা, হাঁটুতে নেমে আসা বা হাত কাঁপার সমস্যা কি আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার কোনো ভুলের কারণে বা অটোইমিউন ডিজিজের লক্ষণ হিসেবে দেখা দিতে পারে? এই রোগ সম্পর্কে নিশ্চিত হতে গেলে আমার ঠিক কী পরীক্ষা করা উচিত? আপনাদের অনুষ্ঠান মন দিয়ে শুনছি, শুভ দত্ত।
0: শুভের বয়স কিছু বলেছে?
1: হ্যাঁ, বয়স ওনার 30 বছর।
0: 30, তো এইটা আবার একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, মানে কোমরের ব্যথা 30 বছর। আবার ওই একই প্রশ্ন আসে, সে কোমরের ব্যথা কি সকালে ঘুম থেকে উঠে বেশি হয়? যদি সকালে ঘুম

0: থেকে উঠে ব্যথাটা বেশি হয়, যদি রাত্রেবেলায় ঘুমের মধ্যে পাশ ফিরতে অসুবিধা হয়, যদি সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে গোড়ালিতে লাগে, যদি লম্বা শ্বাস নিলে বুকে লাগে, তাহলে সেটা একটা অটোইমিউন ডিজিজের লক্ষণ। এবং এইটা সাধারণত
1: একটুখানি কাটছি এই বিষয়টাতে আমরা থাকবো, আমরা একটু আমাদের সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা কিন্তু ফেসবুক লাইভেও আছি, মানে 100.1 এফএম গোল্ডের ফেসবুক পেজ, সেই লাইভে আমরা এখন
2: আছি। শুধু 100.1 এফএম গোল্ড কলকাতা নয়, আকাশবাণী কলকাতা, এই দুটি ফেসবুকে আমাদের কিন্তু লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেছে। অতএব এবার কিন্তু সেই লাইভে এসে তার কমেন্ট সেকশনেও আপনাদের প্রশ্ন রাখতে পারেন এবং অবশ্যই দেখতে হবে অনুষ্ঠানটা শুনতে শুনতে। আর 100.1 এফএম গোল্ড কলকাতাতে তো আমরা অনিয়ার আছি, সেই সঙ্গে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন 2248080 এবং 9903055992 আপনারা কিন্তু আমাদেরকে কি করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, টেক্সট মেসেজ করছেন,
1: আপনাদের প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। এবং আজকের বিষয়টা আরও একবার আমাদের সঙ্গে লাইভে যারা আছেন তাদের জানিয়ে দিই, আজকের বিষয় অটো ইমিউন ডিজিজ। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার অর্ঘ্য চট্টোপাধ্যায়। আমরা অটো ইমিউন ডিজিজ নিয়ে শুনেছি, আমরা আবারও ডাক্তারবাবুর কাছে জেনে নেব বিষয়টা নিয়ে, কিন্তু তার আগে আমরা শুভ দত্তপুকুর থেকে প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তরে যাব।
0: ওই সিমটমগুলো যদি থাকে তাহলে ডেফিনেটলি শুভর কোনো না কোনো অটো ইমিউন ডিজিজ আছে, এবং এটা সাধারণভাবে যে গ্রুপ অফ অটো ইমিউন ডিজিজের মধ্যে পড়ে, কারণ এই কম বয়সী ছেলেদেরই এটা অসুখ। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, এরা আমরা ধরে নিই সাধারণভাবে যে কেউ ধরে নেয় যে আমি অফিস জব করছি, অনেকক্ষণ ধরে কম্পিউটার দেখছি, কেউ ভাবে যে আমি বাইক চালাচ্ছি দীর্ঘ সময়, তার জন্য হয়তো এই কোমরের ব্যথাটা হচ্ছে। কিন্তু এগেন অটোইমিউন ডিজিজের পেন কিন্তু সবসময় রেস্টে বাড়বে, তো যে পেন তোমাকে রেস্টে কষ্ট দিচ্ছে, যদি তোমার ব্যথা সকালে ঘুম থেকে উঠে বেশি কষ্ট দিচ্ছে, তাহলে অবশ্যই একটা অটোইমিউন ডিজিজের সেটার লক্ষণ। এবং সেটা সাধারণভাবে স্পন্ডিলোআর্থ্রাইটিস বলে এক ধরনের অটোইমিউন অসুখ হয়, তার নির্দিষ্ট করে এক্সরে বা ব্লাড টেস্ট আছে, এবং সেগুলো এক্সরে ব্লাড টেস্টে না ধরা পড়লে এক ধরনের এমআরআই করা হয় কোমরের ওই জায়গাগুলো, এবং সেটা দিয়ে অসুখগুলো ডায়াগনোসিস। এবং আজকের দিনে এটার ভীষণ ভালো চিকিৎসা অ্যাভেলেবেল আছে, সেজন্য শুধু ডায়াগনোসিসটা কনফার্ম হলেই বাকিটা একদম নিশ্চিন্তে থাকা যাবে আর কি।
2: অটোইমিউন ডিজিজ নিয়ে আমরা কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়, কনসালট্যান্ট রিউম্যাটোলজিস্ট ও ক্লিনিক্যাল ইমিউনোলজিস্ট, এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউম্যাটোলজি। আর বেশ একটা অন্যরকম বিষয় আমাদের ভীষণ চেনা লাগছে, প্রত্যেকটা লক্ষণই মনে হচ্ছে আমাদের মধ্যে আছে, চারপাশের মানুষজনের মধ্যে আছে, অথচ বিষয়টা আমাদের কাছে খুব পরিচিত নয়। দেখো এইটা একটা প্রশ্ন যে এটা তো খুব একটা আনকমন বিষয়, এখনও আমাদের দেশের মানুষ বা আমরা আমাদের মধ্যেই তো দেখছি যে আমরা খুব বিষয়টা সম্পর্কে পরিচিত নই, পরিচিত নই বলেই আপনি যেটা বারবার বলছেন, আমরা অন্য কিছু জেনারেলাইজ করে ফেলছি, অন্যান্য অসুখ, এটা বোধ হয় এরকম, এটা বোধ হয় ওরকম। তা এটা সম্পর্কে এই যে আমাদের একেবারে অচেনা, সেটাকে চেনা করার জন্য অন্তত কীভাবে ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে,
0: সেটা আমাদের মানে দুটো, আমি আমার প্রতিটা যারা অটোইমিউন ডিজিজে ভুগছেন তাদের প্রত্যেককে বলি, তারা না বললে কিন্তু এই সচেতনতা বাড়া মুশকিল আছে। এবং আমাদের এই ধরনের বোধহয় আরও অনেক বেশি প্রোগ্রামের দরকার, যেখানে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া যাবে যে এই ধরনের লক্ষণ বা এই ধরনের সিমটম থাকলে সেটা যে একটা অটোইমিউন অসুখের লক্ষণ হতে পারে। এবং সবথেকে জরুরি কথা, এই অসুখগুলো ভীষণভাবে ট্রিটেবল, এবং এই অসুখের স্পেকট্রাম এতটাই বড়, মানে এই যে একটা মানে সাধারণ জয়েন্টে ব্যথা থেকে শুরু করে একটা রেকারেন্ট প্রেগনেন্সি লস পর্যন্ত এটা একটা সিমটম নিয়ে আসতে পারে। মানে
2: আচ্ছা,
0: তো এই যে মানে বারবার প্রেগনেন্সি মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা অটোইমিউন ডিজিজের লক্ষণ হতে পারে।
2: আচ্ছা, এটা অনেকের মধ্যেই তো থাকে।
0: হ্যাঁ, মানে অনেকের মধ্যেই থাকে, কিন্তু তার মধ্যে একটা পোর্শন এটা অটোইমিউন ডিজিজের জন্য। আবার এটা এই কারণে বলা, কারণ এই পার্টটা ভীষণ ট্রিটেবল।
2: আচ্ছা,
0: তো এরকম গত বছরই আমাদের 5 থেকে 6 জন এরকম যারা দীর্ঘদিন ধরে এরকম রেকারেন্ট প্রেগনেন্সি লসে ভুগছিলেন অটোইমিউন ডিজিজের জন্য, তারা একটু ট্রিটমেন্ট পার্টটা একটু ঠিক মতন করলেই কিন্তু একদম নর্মাল প্রেগনেন্সি। এবং আমরা গত বছর অন্তত 5 থেকে 6 জন তো আমি মনে করতে পারছি যারা মা হতে পেরেছেন, দীর্ঘ ধরো কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর ধরে এরকম রেকারেন্ট প্রেগনেন্সি লসে গেছে তারপরেও। তো এবং এর দুটো পার্ট হয়, একটা তো একটা প্রেগনেন্সি লস হয় এবং আরেকটা হয় বাচ্চার হার্ট ব্লক হয়ে যায়।
2: আচ্ছা,
0: তো সেটাও একটা অটোইমিউন ডিজিজের জন্য হয়ে থাকে, এবং সেগুলো যদি আগের থেকে জানা থাকে সেগুলো প্রত্যেকটাই ট্রিটেবল অসুখ।

0: না তাহলে সেক্ষেত্রে একজন সাধারণ মানে একজন সাধারণ মানুষ, সাধারণ রোগী আমি বলবো, যে সে কিভাবে বুঝতে পারবে মানে প্রাথমিক লক্ষণগুলো কি হতে পারে যেটার সঙ্গে সে পরে রিলেট করতে পারে যেটা অটো ইমিউন ডিজিজ হতে পারে?
1: একদম সাধারণ মানুষের পক্ষে এই সবকটা ইন্টিগ্রেটেড ব্যাপার একটু বোঝা ডিফিকাল্ট। আমরা সাধারণভাবে বলি যদি কোনো সিমটম বারবার আসছে, যদি একসাথে অনেকগুলো অর্গানের সিমটম আসছে, সাধারণভাবে একটা মানুষের একসাথে চার পাঁচটা অসুখ হয় না। মানে ধরো একটা মানুষের একই সাথে দীর্ঘদিন ধরে জ্বর আসছে, সেই জ্বরের কোনো কারণ পাওয়া যাচ্ছে না, তার সাথে তার একটা মুখের মধ্যে ঘা হলো বা গালে একটা র্যাশ বেরোলো বা জয়েন্টে পেন হলো বা জয়েন্টে জয়েন্টে চুল পড়ে যাচ্ছে, এই যে বিভিন্ন ধরনের সিমটমগুলো একসাথে দিচ্ছে, এটা কোথাও না কোথাও কানেক্টেড, একই অসুখের জন্যই এতগুলো সিমটম হচ্ছে। সেই রকম একসাথে অনেকগুলো অর্গানের যদি সিমটম থাকে তাহলে সেটা একটা অটোইমিউন ডিজিজের লক্ষণ হিসেবে ভাবতে হবে। বা যদি কোনো অসুখ, আমরা বলি যে একদম যখন আমরা গ্রামে গিয়ে এসব আলোচনা করি তখন বলি যে অসুখের ডায়াগনোসিস হচ্ছে না জানবেন সেটা বেশিরভাগ ক্ষেত্রে অটোইমিউন অসুখ। তো কারণ এগুলো এত ভ্যারিড প্রেজেন্টেশন নিয়ে আসে, সেক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে এক ধাক্কায় বুঝে ওঠা মুশকিল যেটা অটোইমিউন অসুখ হতে পারে। কিন্তু আমি প্রত্যেককে বলি যারা মানে কমিউনিটিতে যখন যাই যে আপনার যদি অসুখটা ধরা না পড়ছে বা বারবার আসছে বা অনেকগুলো অর্গানের সিমটম আসছে, যে ডাক্তারবাবুকেই দেখাচ্ছেন তাকে একবার অন্তত জিজ্ঞেস করুন যে এটা বাই কোনো চান্স এটা কোনো অটোইমিউন ডিজিজের সিমটম কিনা।
0: ঠিক,
1: তাহলে হয়তো সেখানে একটা ভাবনার জায়গা তৈরি হবে, সেখান থেকে অসুখগুলোর পরীক্ষা নিরীক্ষা করে কারণ চিকিৎসার পার্টটা এতটা ডেভেলপ করে গেছে, শুধুমাত্র ডায়াগনোসিসের পার্টটাতে আমরা আটকে যাচ্ছি, কারণ মানুষ বুঝেই উঠতে পারছে না ঠিক কোন জিনিসটার জন্য রিউমাটোলজির কাছে যেতে হবে।
2: আর সেই জন্যই কিন্তু আজ আরোগ্যতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। সঙ্গে রয়েছেন লিসনার, কি বলছেন?
0: নমস্কার। নমস্কার, সরাসরি কথা, কে বলছেন?
3: হ্যাঁ নমস্কার, আমি শ্যামল বসু চৌধুরী, যাদবপুর
0: থেকে। বলুন।
3: যেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে অটোইমিউন ডিজিজ, আমরা অনেক কিছু জানতে পারছি ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা প্রশ্ন আছে যেটা ডাক্তারবাবুর কাছে, রিউমাটয়েড আর্থারাইটিসটা বলে যে অনেকে অটোইমিউন ডিজিজ, এখন ব্যাপারটা হচ্ছে সেখানটা আমরা বিভিন্ন ধরনের ওষুধ খাই, বিশেষ করে ব্যথার ওষুধটাই তো বেশিভাবে খাই, দেখা যায় যে ব্যথার ওষুধটা অনেক সময় আমাদের ক্ষতিও করে, এটা আমরা শুনেছি। এটা আমার কথাটা হচ্ছে এখানটা দিয়ে যে এই যে অটোইমিউন ডিজিজ, এটা সারেও না শুনেছি কোনোদিন, অনেক সময় দেখা যায় ইমিউনিটি সাপ্রেসিভ ড্রাগ দেওয়া হয়, তাই ইমিউনিটি সাপ্রেসিভ যদি ড্রাগ দেওয়া হয় তখন কিন্তু মানুষের ইমিউনিটিটাও অনেক সময় কমে যায়, তাতে অন্য রোগও মানুষকে আক্রমণ করতে পারে। সেই সব ক্ষেত্রে এই যে রিউমাটয়েড আর্থারাইটিস বা অন্য কোনো রোগ যেগুলো অটোইমিউন ডিজিজ, সেখানকার যদি কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিয়ে যদি ট্রিটমেন্ট করা হয় তাতে দেখা যায় রোগ প্রতিরোধের ক্ষমতাও কমে যায়, তখন তাতে রোগীকে সেটা অন্যভাবে কিভাবে ট্রিটমেন্ট করা যায়, এটাই আমার প্রশ্ন।
2: সঙ্গে শুনতে থাকুন আপনার উত্তর নিয়ে।
1: বেশ, অনেকগুলো অনেকগুলো প্রশ্ন একসাথে করলেন। প্রথম কথা হচ্ছে হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিসটা অবশ্যই একটা অটোইমিউন অসুখ, এবং যদি এখনো পর্যন্ত প্রিভেলেন্স ওয়াইজ বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে অটোইমিউন অসুখের মধ্যে সবথেকে কমন অটোইমিউন অসুখ। রিউমাটয়েড আর্থ্রাইটিসের মজাটা হচ্ছে একসময় রিউমাটয়েডকে ভাবা হতো একটা জয়েন্ট লিমিটেড অসুখ, মানে লিমিটেড মানে মানে শুধু জয়েন্টে জয়েন্টেই আঘাত করে, কিন্তু যত বিজ্ঞান এগিয়েছে তত দেখা গেছে এটা মোটেই শুধু জয়েন্টের মধ্যে থাকার মতন অসুখ নয়। একটা মেজরিটি অব দ্য পেশেন্ট যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন তাদের বিভিন্ন সময়ে গিয়ে, স্পেশালি যাদের অসুখটা কন্ট্রোল নেই তাদের দেখা গেছে যে এটা লাংস এফেক্ট করার একটা টেন্ডেন্সি থাকে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে এটা ভীষণভাবে একটা সিস্টেমিক অটোইমিউন অসুখ, যেটা শুধুমাত্র জয়েন্ট নয়, জয়েন্ট ছাড়াও যেমন লাংস, তারপরে চোখ ড্রাই হয়ে যাওয়া, মুখ ড্রাই হয়ে যাওয়া, এবং সেগুলো যত আরও যদি কন্ট্রোল না থাকে সেগুলো হার্টে এফেক্ট করা বা নার্ভে এফেক্ট করা, সেই ঘটনাগুলো ঘটতে পারে, তো সেটা একটা অটোইমিউন অসুখ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় যে ভীষণ জরুরি, উনি কতগুলো কথা বললেন প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট এবং এগুলো আমাদের রোজকার ফেস করার প্রশ্ন, এবং এই জায়গাটা আমরা যতক্ষণ না মানুষের কাছে ক্লিয়ার করতে পারবো ততক্ষণ এটা আমাদের ট্রিটমেন্টের পার্টটা হিন্ড্রেন্স হয়েই থাকবে। যেটা বুঝতে হবে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য পেইন কিলার বা স্টেরয়েড, এই দুটো নিয়ে মানুষের ভয় সব থেকে বেশি, সেই দুটোর ইউসেজ কিন্তু ভীষণ ভীষণ লিমিটেড জায়গায়। একমাত্র খুব অ্যাকিউট একটা এপিসোড হলো, সেই সময় ধরুন

0: একটা দুটো ব্যথার ওষুধ দরকার হলো, বা কারোর কারোর ক্ষেত্রে খুব সিভিয়ার এপিসোড হলো, সেই সময় কিছু দিনের জন্য, দুদিন পাঁচ দিনের জন্য স্টেরয়েড দরকার হলো। তাছাড়া যদি কেউ রেগুলার পেন কিলার খেয়ে যাচ্ছেন বা স্টেরয়েড খেয়ে যাচ্ছেন, তাহলে জানবেন তিনি কোথাও না কোথাও একটা হয়তো গোলমাল হচ্ছে। কারণ রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের জন্য আজকের দিনে যে ধরনের ওষুধ অ্যাভেলেবেল আছে, সেই ওষুধগুলোতে খেলে, সেগুলো ঠিক মতন খেলে পেন কিলার বা স্টেরয়েডের দরকার পড়বে না। সেকেন্ড ফেজ উনি যে কথাটা বললেন যে অনেক সময় ইমিউনো সাপ্রেসিভ ওষুধ ইউজ করা হয়, ইমিউনো সাপ্রেসিভের মধ্যে স্টিরয়েড একটা, তো স্টিরয়েডের কথাটা বাদ চলে গেল কারণ ঠিক মতন অন্য ওষুধগুলো খেলে স্টিরয়েডের দরকার পড়ে না। যে ওষুধগুলো মেজরলি ইউজ হয় তাদের একটা গ্রুপ অফ ওষুধ বলা হয়, বলা হয় ডিমাজ, ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউম্যাটিক ড্রাগস। এই ওষুধগুলো কারুর কারুর ক্ষেত্রে কিছুটা, আমরা তো ইমিউন সিস্টেমটা অ্যাবনর্মাল আছে বলে সেটাকে মডুলেট করার চেষ্টা করছি, সেক্ষেত্রে কারুর কারুর এই ওষুধগুলো ইউজ করলে ইমিউনিটি কিছুটা কম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইমিউনিটি কম হলে ন্যাচারালি তার ইনফেকশন হওয়ার রিস্ক বাড়ে। তো সেই জায়গাটা প্রিভেন্ট করার জন্য যারা এই ধরনের ওষুধপত্র খাচ্ছেন, সাধারণভাবে আমরা তাদেরকে অ্যাডভাইস করি যে ভ্যাকসিনগুলো অ্যাভেলেবেল আছে, সাধারণভাবে ধরুন নিমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এই ভ্যাকসিনগুলো নিয়ে রাখলে সেই ধরনের টেন্ডেন্সিগুলো কম থাকে। সেকেন্ড যে পার্টটা আমাদের ট্রিটমেন্টের মানে প্ল্যানে থাকে, যে যত মিনিমাল ওষুধে ভালো থাকা যায় সেটা চেষ্টা করতে হবে। রিউম্যাটয়েডের ক্ষেত্রে সেটা একটা ভীষণ সুবিধা আছে, কারণ যে অসুখগুলো জয়েন্ট ডমিনেটিং, সেখানে আপনি যত ভালো এক্সারসাইজ করবেন তত ওষুধের দরকারটা কম পড়বে।
1: আমরা এই বিষয়টা নিয়েই থাকবো, আমরা একটুখানি সময় হয়েছে প্রত্যেক দিনের মতোই রাত দশটা বাজে, তার মানে আমরা ফেসবুক লাইভে যারা আছেন তাদের সঙ্গে অবশ্যই আছি, কিন্তু যারা রেডিও সেট টিউন করেছেন 100.1 FM গোল্ড তাদের জন্য বলবো আমরা ফিরে আসছি ঠিক 10:10।
2: এই সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে লাইভে স্ট্রিমিং হচ্ছে যেখানে, সেখানে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন,
1: একদমই তাই,
2: আর হোয়াটসঅ্যাপও করুন আমাদের, আমরা আছি আরোগ্য নিয়ে।
1: আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর
3: আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগ। যুগ্মভাবে সেরা অভিনেতা হয়েছেন মামুত্তি ও কার্তিক আরিয়ান এবং সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য রূপে নির্মিত ছবি চালচিত্র এখন। ভারত আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা করে বলেছে একটি সার্বভৌম প্রতিবেশী দেশের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 2029 সালের মধ্যে ভারত থেকে মাদক ব্যবসা নির্মূল করতে সরকার রোডম্যাপ 2029 প্রস্তুত করেছে। তিনি আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যান্টি নার্কোটিক্স টাস্কফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন। নতুন দিল্লিতে উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের আওতায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আজ 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং তেলেঙ্গানার কিছু কিছু এলাকায় আগামী দুদিন খুব ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারত স্বর্ণপদক জয় করেছে। ভারত এ পর্যন্ত 1টি সোনা, 4টি রুপো ও 2টি ব্রোঞ্জ সহ মোট 7টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। গুজরাটের কেভাড়িয়ার একতানগরে এই প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2024 সালের দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয় বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আর্টিকেল 370। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী সম্মান গ্রহণ করেন ইয়ামি গৌতম। সেরা অভিনেতা হিসেবে যুগ্মভাবে পুরস্কার গ্রহণ করেছেন মালায়ালাম ছবি ব্রাহ্মা ইউগামের অভিনেতা মামুত্তি এবং হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়নের অভিনেতা কার্তিক আরিয়ান। স্বতন্ত্র বীর সাভারকার ছবির পরিচালক হিসেবে রণদীপ হুদা সেরা নবাগত পরিচালকের সম্মান জিতে নিয়েছেন। এদিকে সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে প্রভাত প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য রূপে নির্মিত চালচিত্র এখন ছবিটি। পরিচালক অঞ্জন দত্ত সেই পুরস্কার রাষ্ট্রপতির কাছ থেকে গ্রহণ করেন। একই সঙ্গে ছবির সঙ্গীতের জন্য পুরস্কার পান তার ছেলে নীল দত্ত। যৌথভাবে সেরা শিশু শিল্পী সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন ক্ষুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী।

0: অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভারতীয় সিনেমার সাংস্কৃতিক শক্তি এবং বৈচিত্র্যের উপর আলোকপাত করেন। তিনি বলেন, ভারতের বহু ভাষা, ঐতিহ্য এবং সামাজিক অভিজ্ঞতার প্রতিফলনে সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধুমাত্র দর্শক মনোরঞ্জন নয়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে এক সূত্রে বেঁধে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে চলচ্চিত্র নিজের ভূমিকা পালন করে চলেছে।
1: সবই ভাষাও ও চিত্র কি ফিল্ম মে আমারে ভারত কি ছবি দিখাই দেতি, ভারতীয় ফিল্ম মে ভারত কে লোগো কে সপনে পরম্পরা সংঘর্ষে ও ভবিষ্য কি সম্ভাবনায় ভি হে। ফিল্ম কলাকার বহুত লোকপ্রিয় হতে হ্যাঁ, উনমে দেশবাসী কো বিশেষ কর যুবাওঁ কো প্রভাবিত করনে কি অসীম ক্ষমতা হতি।
0: অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সকল পুরস্কার বিজেতাদের এবং চলচ্চিত্রের পর্দার আড়ালে থাকা টেকনিশিয়ান, সিনেমাটোগ্রাফার সহ সকল কলাকুশলীদের অভিনন্দন জানান। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী অভিনেতা অনন্তনাগকেও অভিনন্দন জানিয়ে পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। ভারত আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা করেছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, একটি সার্বভৌম প্রতিবেশী দেশের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী। তিনি আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার পাশাপাশি সে দেশের জনগণের কল্যাণ ও মঙ্গলের প্রতি নতুন দিল্লির অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। শ্রী জয়সওয়াল বিমান হামলায় নিহত সাধারণ নাগরিকদের জন্য শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, পাকিস্তানকে কাজের মাধ্যমে সন্ত্রাস দমনে তাদের দৃঢ় অঙ্গীকারের প্রমাণ দিতে হবে। তিনি উল্লেখ করেন যে তাদের কথায় বিশ্ববাসীর আস্থা অর্জনের আগে ইসলামাবাদকে অবশ্যই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত আঘাত হানার সময় এসেছে, কারণ এটি দেশ ও বিশ্বের জন্য এক গুরুতর হুমকি। আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যান্টি নার্কোটিক্স টাস্কফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, যুব সমাজের কল্যাণের লক্ষ্যে সরকার রোডম্যাপ 2029 প্রস্তুত করেছে। 2029 সালের মধ্যে ভারত থেকে মাদক ব্যবসা নির্মূল করার ক্ষেত্রে সরকার সম্মিলিতভাবে সফল হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন তা অর্জনে মাদকমুক্ত ভারতের এই রোডম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সুনির্দিষ্ট লক্ষ্য, সময়সীমা ও জবাবদিহিতা নিশ্চিত করে পূর্ণ বিজয়ের পথে এগিয়ে চলেছে। নতুন দিল্লিতে উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের আওতায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আজ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু উড়ান প্রকল্পকে দেশের অন্যতম বৈপ্লবিক কর্মসূচি হিসেবে অভিহিত করেন। পরবর্তী পর্যায়ের লক্ষ্য তুলে ধরে মন্ত্রী জানান যে প্রকল্পটির মেয়াদ আরও 10 বছর বাড়ানোর পর সরকার সারা দেশে 100টি নতুন বিমানবন্দর এবং 200টি আধুনিক হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনা করেছে।
2: We have extended it for 10 more years, taking some observations from the earlier UDAN. One of the most important objective for us through this MOUs is to go on a challenge mode for the construction of airports. Rather than taking all the airports at top ones, we have created a system where the most important ones, the priority ones, they get to be done first. And not only in terms of airports, but we also have to create helipads across the country.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং তেলেঙ্গানার কিছু কিছু এলাকায় আগামী দুদিন খুব ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও আগামীকাল পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, কেরালা, মহারাষ্ট্র এবং সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ঝড়বৃষ্টি ও তীব্র দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উপর অবস্থিত গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শেষ রাডার পর্যবেক্ষণ অনুযায়ী এটি ওড়িশার গোপালপুর থেকে 150 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং পুরী থেকে 210 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আগামীকাল রাতের মধ্যে এটি বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্য দিয়ে স্থলভাগ অতিক্রম করার সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী 26 তারিখ পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
3: এর প্রভাবে আমাদের রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, আর উত্তরবঙ্গেও 23-25 মধ্যে সম্ভাবনা রয়েছে, আর 22-24 যেটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জন্যে, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত

0: আমাদের উপকূলাঞ্চলের জেলাগুলো এবং পশ্চিমের কিছু জেলা, যেমন আগামী 24 ঘন্টায় দক্ষিণ 24 ঘন্টায় পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, এই জেলাগুলির মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
1: মৎস্যজীবীদের আগামী 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুরে তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী গোষ্ঠীর একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালীন বিজেপির সঙ্গে সংঘর্ষের পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে। সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়েছিল, তাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন কবির সহ একাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন। দুপক্ষের মধ্যে হাতাহাতি থামাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দলের তরফে অভিযোগ করা হয়েছে বিজেপি কর্মীরা অযাচিত মিছিলে হামলা চালায়। অন্যদিকে বিজেপি যাবতীয় অভিযোগ খারিজ করে তাদের উপরই প্রথম আক্রমণ করা হয়েছে বলে দাবি করেছে। ভারত ও জাপানের মধ্যে আজ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা হয়। উভয় পক্ষের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি, সহযোগিতা, যৌথ সামরিক মহড়া আরও বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহ ভারতের প্রতিনিধিত্ব করেন। অপরদিকে জাপানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা তারো কোনো। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারত স্বর্ণপদক জয় করেছে। চলতি এশিয়ান গেমসে এটি ভারতের প্রথম স্বর্ণপদক। ভারত 1টি সোনা, 4টি রূপো, 2টি ব্রোঞ্জসহ মোট 7টি পদক পেয়েছে। আজ স্মৃতি মান্ধানার 79 রানের সুবাদে ফাইনালে ভারত 3 উইকেটে 216 রানের রেকর্ড স্কোর গড়ে শ্রীলঙ্কা 15 ওভার 4 বলে 69 রানে অল আউট হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের জন্য মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া পুরুষদের 55 কেজি বিভাগের প্রিলিমিনারি রাউন্ডে নেপালের চন্দ্র বাহাদুর থাপাকে পরাজিত করে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতীয় বক্সার যাদুমণি সিং। শনিবার প্রি কোয়ার্টার ফাইনালে যাদুমণি ফিলিপিনো বক্সার কার্লো পালামের মুখোমুখি হবেন। ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল কোয়ার্টার ফাইনালে জাপানকে পরাজিত করে নিজেদের জন্য একটি পদক নিশ্চিত করেছে। এর আগে গ্লাসগো গেমসের স্বর্ণপদকজয়ী সাক্ষী চৌধুরী এশিয়ান গেমসের প্রিলিমিনারি রাউন্ডে প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জজয়ী আইরা ভিলেগাসকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এদিকে মার্শাল আর্টসে মহিলাদের 60 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ম্যাকাও চীনের চু মান সিনকে 5-0 ব্যবধানে পরাজিত করে ভারতের রশি বীণা দেবী পদক নিশ্চিত করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগ। যুগ্মভাবে সেরা অভিনেতা হয়েছেন মামুত্তি ও কার্তিক আরিয়ান এবং সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘরূপে নির্মিত ছবি চালচিত্র এখন। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 মিনিটে।
0: বিভিন্ন রকম সিমটম আমরা ক্যারি করছি, আমরা সেই রোগ নিয়ে চলছি,
2: আমরা কিন্তু
0: ফিরে এলাম, অন এয়ার ফিরে এলাম। সুতরাং
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ,
2: 100.1 FM Gold-এ আবারও আমরা চলে এলাম লাইভে। লাইভে তো আছি, আমরা চললাম অন এয়ার আছি, কিন্তু আমরা 2-2-4-8-8-0-8-5 আমরা বন্ধুদের, যারা আমাদের লিসনাররা ফোন করবেন তাদের ফোনের প্রশ্নের উত্তর নেব ডাক্তারবাবুর কাছ থেকে। আর সেই সঙ্গে 9903052992-তে যেমন আপনারা হোয়াটসঅ্যাপ করছেন, টেক্সট মেসেজ করছেন, তেমনই করবেন। আমাদের লাইভ স্ট্রিমিং দুটো ফেসবুক পেজে হচ্ছে 100.1 FM Gold কলকাতা এবং আকাশবাণী কলকাতা, সেখানেও কমেন্ট সেকশনে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। কল্পলা আর সুস্মিতা আছে, সেই সঙ্গে আছেন আজকের আমাদের অতিথি
0: ডাক্তার অর্ঘ্য চট্টোপাধ্যায়। বিষয়ে কথা হচ্ছে অটো ইমিউন ডিজিজ। আমাদের প্রশ্ন কিন্তু প্রচুর আসছে, আমাদের ফেসবুক লাইভেও প্রশ্ন আসছে সুস্মিতাদি, এবং সেই সঙ্গে প্রচুর ফোন আসছে। আমরা বরং আমরা একটা ফোন নিয়ে নিই, ফোনে জেনে নিই কে রয়েছেন এবং কী প্রশ্ন নিয়ে আসছেন। নমস্কার, সরাসরি কথা হচ্ছে কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার,
4: আমার নাম হচ্ছে নীলোৎপল মুখার্জি।
0: হ্যাঁ
4: হ্যাঁ, আমি কসবা থেকে কথা বলছি।
0: বলুন।
4: আমি একটা ওই রেটিনাল ডিজেনারেশন, মানে চোখে যেটা হয় রেটিনাল ডিজেনারেশন, হ্যাঁ, তো সেই অসুখটা কি প্র্যাকটিক্যালি অটোইমিউনের মধ্যে পড়ে? কারণ আমার 1981 ডিজেনারেশনটা হয়েছিল, প্রথম ম্যাকুলার ডিজেনারেশন হয়েছিল, তারপরে

0: এখন মোটামুটি ফলোভার দুটো চোখেতেই হয়ে গেছে আর কি, প্রায় কমপ্লিটের কাছাকাছি। আমার ভীষণ ব্লাড ভীষণ নেই। এনিওয়ে, এইটা কি অটোইমিউন ডিজিজের মধ্যে পড়ে স্যার?
1: ভীষণ ভীষণ একটা জরুরি প্রশ্ন করলেন যে এই ডিজেনারেশন কথাটা যখন আমরা বলছি তখন সেটাকে মানে শুধু এই কথাটার উপর ভিত্তি করে আমি বলতে পারছি না আপনার যে এটা অটোইমিউন ডিজিজ কিনা, কারণ ডিজেনারেশন মানে সেটা আমরা ড্যামেজ পার্টটা দেখতে পাচ্ছি। এইবারে এই ড্যামেজটা কোনো ইনফ্লামেশনের জন্য হয়েছে নাকি ওখানের কোনো প্রোটিন স্ট্রাকচারের সমস্যার জন্য হয়েছে নাকি বিভিন্ন এজিং ফ্যাক্টরের জন্য হয়েছে, বিভিন্ন ফ্যাক্টরের জন্য এই ডিজেনারেশন হতে পারে। ডিজেনারেশন মানে ধরুন একটা জায়গায় আগুন জ্বললো, সেই আগুনটা জ্বলে জায়গাটাকে ছাই করে দিল, ছাইটা দেখে কিন্তু বলা যাবে না যে সেই ছাইটা কেউ আগুন লাগিয়েছিল নাকি শর্ট সার্কিট থেকে হয়েছিল। তো কিন্তু বিভিন্ন ধরনের ডিজেনারেশন অটোইমিউন অসুখে, স্পেশালি রেটিনা এফেক্ট করতে পারে, বিভিন্ন ধরনের রেটিনাল ভাস্কুলাইটিস বলে যে অসুখগুলো হয় সেই অসুখগুলো দীর্ঘদিন ধরে চলতে থাকলে একটা ডিজেনারেটিভ চেঞ্জেস ভবিষ্যতে আসতে পারে। তো রেটিনা কিন্তু প্র্যাকটিক্যালি অটোইমিউন ডিজিজে বিভিন্ন ধরনের অটোইমিউন অসুখে এফেক্ট করতে পারে, কিন্তু শুধু পিওরলি রেটিনাল ডিজেনারেশন বললে সেটা অটোইমিউন ডিজিজের জন্য কিনা সেটা বলা ডিফিকাল্ট।
2: আমাদের আজকে অনেক প্রশ্ন আসছে, আমাদের ফেসবুক লাইভে যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো এবার একটু দেখে নিই, জেনে নেব।
3: মধুসূদন চক্রবর্তী লিখেছেন যে স্যার আমার ইউরিক অ্যাসিড 7.80 এবং লেফট লেগের বুড়ো আঙুলটা খুব ব্যথা, পাটা রেড কালার হয়ে হচ্ছে, খুব পেইন এবং ফুলেছে, মেডিসিন নিচ্ছে আর কি ডক্টর, জেনারেল ফিজিশিয়ান, উনি কতগুলো ওষুধের কথা বলছেন, আমি অনিয়াসি ওষুধগুলো বলছি না, ওষুধগুলো নিচ্ছেন এবং অ্যান্টি সিসিপি অ্যান্ড আরএ ফ্যাক্টর নেগেটিভ, আমি আইএইচডি পেশেন্ট, কি করব?
2: এই প্রশ্নের উত্তর আমরা জেনে নেব আমাদের আজকের অতিথির কাছ থেকে, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার, অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিস্টুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136, আবারও বলি 9830468136, অলিভিয়া নার্সিং হোম।
5: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে।
2: বিরতিতে যাওয়ার আগে আমাদের প্রশ্ন ছিল,
1: ঠিক উনি যে যেটা ভীষণভাবে ডিসক্রাইব করলেন, খুব সুন্দরভাবে ডেসক্রিপশনটা লিখেছেন এবং সেটা মানে মোটামুটি একটা গাউটের চ্যাপ্টার উনি পড়িয়ে দিলেন, ইউরিক অ্যাসিড রিলেটেড সমস্যা এবং তিনটে চারটে ভীষণ জরুরি পয়েন্ট, মানে আইএসডি মানে ইসকেমিক হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ রোগীদের কিন্তু গাউট হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে, কারণ তাদের বিভিন্ন ধরনের যে ওষুধপত্র চলে সেইগুলো একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে, স্টার্টিং ফ্রম তাদের অনেকে অ্যাসপিরিন খেতে হয় এবং কারো কারো বিভিন্ন ধরনের ডায়াবেটিক্স হার্টের অসুবিধা থাকলে খায়। তো বেশ কিছু ওষুধ আছে যে ওষুধগুলো কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা তৈরি করে এবং যে সিমটমটা বললেন তা সেটা ডাক্তারি ভাষায় পোডাগ্রা বলা হয়, মানে ক্লাসিক্যাল ইউরিক অ্যাসিডের জন্য যে সমস্যা হয়ে থাকে এবং ইউরিক অ্যাসিড সব থেকে কমনলি ওই পায়ের বুড়ো আঙুলটাই এফেক্ট করে এবং ঠিক ওই যেরকম ডেসক্রিপশন দিলেন ফুলে রেড হট জয়েন্ট হয়, তো সেটা একদম খুব ক্লাসিক্যাল ইউরিক অ্যাসিডের সিমটম এবং সেখানে এক্সপেক্টেড যে রিউমাটয়েড ফ্যাক্টর বা অ্যান্টিসিসিবি এই রিপোর্টগুলো নেগেটিভ থাকবে কারণ এটা রিউমাটয়েড নয়। সেকেন্ড যে জিনিসটা উনি বললেন যে ওষুধপত্র খাচ্ছেন তাও হচ্ছে না, মানে আরেকটা যে পয়েন্ট বললেন ইউরিক অ্যাসিডের মাত্রাটা উনি বলেছেন,
3: হ্যাঁ মাত্রাটা বলেছেন
1: 7.0 কিছু বলেছেন,
3: 7.80,
1: হ্যাঁ ঠিক। এইটা মানে আজকে যেহেতু অনেকে শুনছেন একটা জেনে রাখা দরকার, মানে যে কটা অসুখের জন্য মানুষ অহেতুক ওষুধ খান তার মধ্যে ইউরিক অ্যাসিড একটা, মানুষের কোথাও একটা নন স্পেসিফিক ব্যথা হলে ইউরিক অ্যাসিড মানে লেভেলের থেকে সামান্য ধরুন মোস্ট অফ দ্য ল্যাবরেটরিতে 6 একটা কাট অফ, সেখানে যদি 6.5 বা 7 হয়ে যায় তাহলে তিনি ধরে নেন তার ইউরিক অ্যাসিডের সমস্যা আছে। এই ধারণাটার থেকে বেরিয়ে আসতে হবে, সাধারণভাবে যদি কোনো সিমটম না থাকে মানে অ্যাসিমটোমেটিক ইউরিক অ্যাসিড 10 কাছাকাছি না গেলে তার ওষুধ লাগে না।
3: আচ্ছা,
1: ওনার ক্ষেত্রে ঘটনাটা আলাদা, উনি যেহেতু সিমটম বললেন এই সিমটম থাকলে, কারণ এই যে অ্যাকিউট এপিসোডের সময় আবার একটা মজার ঘটনা, ইউরিক অ্যাসিড

0: একই যখন পেন আমরা এমনিতে তো টেস্ট করতে যাই না, আমরা ব্যথা হলেই তখন টেস্ট করছি, ব্যথার সময় ইউরিক অ্যাসিড টেস্ট করলে আবার ইউরিক অ্যাসিডের ভ্যালুটা কিন্তু এক্স্যাক্টলি রিফ্লেক্ট করে না, কারণ ইউরিক অ্যাসিডের জিনিসটা ব্লাড থেকে ওই জয়েন্টের মধ্যে ডিপোজিট, ইউরিক অ্যাসিডটা এক ধরনের ক্রিস্টাল, সেই ক্রিস্টালটা ব্লাডের থেকে জয়েন্টের মধ্যে পড়লে সেই জয়েন্টটাতে ইনফ্লামেশন তৈরি হয়। সো ন্যাচারালি ব্লাডে ঠিক যতটা এমন ইউরিক অ্যাসিড ছিল সেইটা নেই, কারণ সেখান থেকে কিছুটা পোর্শন জয়েন্টের ডিপোজিট হয়েছে বলেই ওখানে একটা ইনফ্লামেশন হয়েছে। তো এই ভ্যালুটা, অ্যাবসলিউট ভ্যালুটা কিন্তু ওনার জন্য এই মুহূর্তে, উনি যখন ব্যথা থাকবে না সেই সময় চেক করলে হয়তো আরেকটু বেশি পাওয়া যাবে। ওনার কথা শুনে আমার মনে হচ্ছে যেটা দু তিনটে ঘটনা হতে পারে, উনি হয়তো ওষুধটা নিয়ম করে হয়তো খান না ইউরিক অ্যাসিড, যেটা লিখেছেন উনি ওষুধটা। অনেক সময় আমাদের কী হয় যে ব্যথা না থাকলে ঠিক আছে ইউরিক অ্যাসিড, বা একটা টেস্ট করে দেখলেন যে ইউরিক অ্যাসিডটা নর্মাল আছে এখন তো ঠিক আছে, ইউরিক অ্যাসিড ওষুধটা বন্ধ করে দিই। এইটা জানতে হবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, মানে এই ধরনের পোটাগ্রা আছে বা কিডনির সমস্যা আছে বা ইউরিক অ্যাসিড 10 ক্রস করে গেছে, তাদের জন্য কিন্তু ইউরিক অ্যাসিড সারা জীবন ওষুধটা খেতে হবে। সমস্যা তৈরি হয় যে এই যারা, যাদের ধরুন অ্যাকচুয়ালি দরকার নেই, একটা টেস্ট করলে নন স্পেসিফিক গাঁতে ব্যথা হচ্ছে, 7 ইউরিক অ্যাসিড হয়েছে, সে 3 মাস একটা ইউরিক অ্যাসিডের ওষুধ খেলো তারপরে বন্ধ করে দিল, ও বললো আমি তো বন্ধ করে দিয়েছি তুই কেন খাচ্ছিস শুধু শুধু, তুইও বন্ধ করে দে, এই জায়গাটা নিয়ে সমস্যা তৈরি হয়। কারণ উনি বলছেন তারও 10টা লোক ওরকম ওষুধ খেয়েছে, আমিও 2 মাস কেউ 3 মাস খেয়েছে বন্ধ করে দিয়েছে, কিন্তু যার অ্যাকচুয়ালি দরকার তার কিন্তু সারা জীবন খেতে হবে। এবং ইউরিক অ্যাসিড এমন একটা অসুখ যেখানের সাথে খাওয়া দাওয়ার একটা ভীষণ যোগসূত্র আছে, রেড মিট, সি ফুড, কোল্ড ড্রিঙ্কস, ক্যান জুস, অ্যালকোহল, এই 5টা জিনিস থেকে একদম রেস্ট্রিক্ট থাকতে হবে, না হলে বারবার এই ঘটনা ঘটতে থাকবে। আবার বাকি খাবারগুলো যেগুলো খুব কমনলি প্রচলিত আছে সেগুলো কিন্তু অতটাও রেস্ট্রিক্ট করার কোনো প্রয়োজন পড়ে না। তো ওষুধটা খুব নিয়ম করে খেতে হবে, ওনার ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের লেভেলটা 6-এর নিচে রাখতে হবে, না হলে এই ঘন ঘন এই ধরনের এপিসোডসগুলো হতে থাকবে, যাকে দেখাচ্ছেন তাকে দিয়ে ওষুধটা অ্যাডজাস্ট করে নিয়ে ইউরিক অ্যাসিডের মাত্রাটা যদি 6-এর নিচে রাখা যায় তাহলে এই ধরনের এপিসোডগুলোর থেকে উনি অনেক বিরত থাকবেন, না হলে বারবার ব্যথার ওষুধ বা স্টেরয়েড খেতে লাগবে না। কিন্তু
1: অটোইমিউন ডিজিজ নিয়ে কথা বলছি আমরা, যাব আবারও একটা ছোট্ট বিরতিতে।
2: এবং আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে,
3: 100.1 FM গোল্ড শুনছেন আপনারা। আর আরোগ্যতে আজ সুস্মিতা কল্পলাল আছে আপনাদের সঙ্গে, এবং এই যে আমরা শুরুতেই বলছি আরোগ্য মানেই ভালো থাকার পাসওয়ার্ড, এবং আজও ভালো থাকার একটা চেষ্টা শুরু থেকেই আমরা করছি। তবে আজকে এমন একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, বিষয়টা আমাদের কাছে একটু অজানা, কিন্তু আমাদের মধ্যে জানার একটা অদম্য কৌতূহল তো থাকছে, এবং সেই কৌতূহল নিয়েই কিন্তু আমরা ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়ের কাছে আছি, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন শ্রোতা রয়েছেন। কে রয়েছেন সরাসরি কথা বলবো, নমস্কার।
4: হ্যালো,
3: হ্যাঁ কে বলছেন?
4: বেড়ুয়া থেকে লক্ষ্মী মজুমদার
3: বলছি। হ্যাঁ লক্ষ্মী বলুন।
4: দাদা দিদি দুজনকে নমস্কার, ডাক্তার ওকে নমস্কার জানাই।
0: নমস্কার
4: বলছি কি ডাক্তার
0: বলেন,
4: আমার না বা হাঁটু মাঝখানে, হাঁটুর মাঝখানে হ্যাঁ ব্যথা, কিন্তু আমি ডাক্তার দেখিয়েছি, দেখাবার পরে ক্যালসিয়াম খেতে দিতে এক মাস ক্যালসিয়াম খেতে দিতে খেয়েছি, তারপর আবার ব্যাপার ওষুধও দিয়েছে 10 দিন খাবার জন্য, কিন্তু খেয়েছি। তার ডাক্তার বললো যে আপনি এটা খেতে থাকুন, তারপরে দেখুন এরপরে আর ব্যাপার ওষুধ আর খাবেন না। খেয়েছি, তারপর ডাক্তার দেখাবার পরে তাদের ব্যথা যেহেতু কম লাগছে, তারপরে ডাক্তার বললো যে আপনি ব্যাপার ওষুধ একদম বন্ধ করে দেবেন আর খাবেন না, 10টা খেয়েছেন ওইটাই ঠিক আছে। কিন্তু ডাক্তারবাবু আমার বেশি যদি হাঁটাহাঁটি যদি করি না আমার হাঁটুটা না ফুলে যায়, এইটাই একটি সমস্যা। আর মাঝে মাঝে আপনার হচ্ছে হাঁটু এর হাড়ের মাঝখানটা ব্যথা করে, আর ডাক্তার বলেছে যে চেয়ার বসে আপনি মানে পাটা উঁচু করবেন নিচু করবেন, উঁচু করবেন নিচু করবেন, এইভাবে ব্যায়ামের মতন করি, কিন্তু কি করলে আমার এইটা এই ব্যথাটা মাঝে মাঝে হয়, কি করলে ভালো থাকবো সেইটাই আপনি একটু বলুন।
0: বেশ, উনিও বেশ দু তিনটে কম্পোনেন্ট হিসাবে বললেন, যদি আমরা ডাক্তারি ইয়েতে

0: ভাগ করি। একটা হচ্ছে যেটা বললেন যে হাঁটাচলা করতে গেলে দাঁড়াতে গেলে ব্যথাটা বাড়ছে, সেটা ওই আমরা বললাম যে যে ব্যথা হাঁটাচলা করলে দাঁড়িয়ে থাকলে বাড়ে সেটা বয়সজনিত ক্ষয়জনিত ব্যথা। সেখানে ওষুধের পরিমাণ বা ওষুধের প্রয়োজনটা ভীষণ কম থাকে, সেখানে ভালো করে এক্সারসাইজটা ভীষণ জরুরি। কোয়াড্রিসেপস এক্সারসাইজ বলে এক ধরনের এক্সারসাইজ হয় যেটা নিয়ম করে করলে, মানে যেটা আমাদের সমস্যা হয় ব্যথাটা ভালো থাকলেই তখন আর এক্সারসাইজ করার টাইমটা পাওয়া যায় না, তখন ভীষণ আমরা ব্যস্ত হয়ে যাই, মনে হয় ঠিক আছে এখন তো ঠিক আছে আজকে এই কাজটা করে নিই কালকে দেখা যাবে, ওইটা একদমই করা যাবে না। কারণ হাঁটুর ক্ষয় যেটা হচ্ছে বা দুটো হাড়ে হাড়ে ঘষা খাচ্ছে যেটা অস্টিওআর্থ্রাইটিস বলে, তার মূল ওষুধ কিন্তু এক্সারসাইজ এবং ওজন মেনটেন করা। যেটা ফুলে যাচ্ছে সেই পার্টটার জন্য একবার যাকে দেখাচ্ছেন তার সাথে আরেকবার আলোচনা করে নিই যে কোনোভাবে কোনো এই অটোইমিউন ডিজিজ তার সাথে আছে কি না, কারণ ফোলা ব্যাপারটা অটোইমিউন মানে শুধু অস্টিওআর্থ্রাইটিসে ততটা কমন নয়, হতে পারে কিন্তু বারবার যদি ফুলে যাচ্ছে হাঁটুটা, ফুলে যাচ্ছে মানে সেখানে ইনফ্লামেশন হচ্ছে জল জমছে, তাহলে সেই পার্টটা কোনো অটোইমিউন ডিজিজ তার সাথে থাকছে কিনা সেটা একবার দেখে নাও, সেই কম্পোনেন্টটার জন্য তাহলে ওষুধ লাগবে। বাকি পার্টটা কিন্তু নিয়ম করে এক্সারসাইজ করাটা, এক্সারসাইজটা আমরা ওষুধ হিসাবে ধরি না কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে এক্সারসাইজটাই মেন ওষুধ হিসাবে ধরতে হবে।
1: আমাদের ফেসবুক লাইভে আরও একটা প্রশ্ন এসেছে, পিয়ালি জানা প্রশ্ন করছেন, আমি একজন সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্ট, এর সম্পর্কে কিছু বলবেন প্লিজ।
0: তো এইটা আবার একটা মানে তার মধ্যে একটু রিলেটিভলি আনকমন অসুখ যার জন্য ধরতে মানে ধরা পড়াটাও অনেক সময় অনেক দেরিতে হয়ে থাকে। সিস্টেমিক স্ক্লেরোসিস বা স্ক্লেরোডার্মা বলে যে অটোইমিউন অসুখটা আছে, স্ক্লেরোডার্মা কথাটা যদি আমরা ভাঙি তাহলে বুঝতে পারবো অসুখটা কী, যেখানে স্ক্লেরো মানে হচ্ছে শক্ত হয়ে যাওয়া এবং ডার্মা মানে স্কিন, যেখানে স্কিনগুলো ভীষণ টাইট হয়ে যায় এই অসুখে, সেটা তার এক্সটার্নাল প্রথম লক্ষণ, সেই অসুখটাকে স্ক্লেরোডার্মা বলে। এখানে মানে অটোইমিউন ডিজিজের ইম্প্যাক্টটা এই স্কিনের ওপর খুব একটা মেজর হিসাবে পড়ে, যার জন্য হাতের স্কিন, পায়ের স্কিন এবং ফেসের স্কিন এই জায়গাগুলো মেনলি ভীষণভাবে টাইট হয়ে যায় এবং তাদেরকে মুখ দেখলে মনে হবে চামড়াগুলো কেউ যেন টান টান করে বেঁধে দিয়েছে, হাত মুঠ করতে পারছে না, হাতের স্কিনগুলো একদম টাইট হয়ে গেছে। তার সাথে এই অসুখটাতে অনেকের ক্ষেত্রে শুরুটা হয় হাত নীল হয়ে যাওয়া দিয়ে, শীতকালে ঠান্ডা জলে হাত দিল হাতটা নীল হয়ে গেল, বা হাতে ছোট ছোট ঘা হচ্ছে শীতের সময়, এই জিনিসটা দিয়ে শুরু হয়। সেটা প্রাথমিকভাবে অনেকেই সেটাকে ইগনোর করে, সেটাকে ডাক্তারি ভাষায় রেনল্ডস ফেনোমেনা বলা হয়, কারণ এই অসুখটা হাতের বা পায়ের এই ছোট ছোট ব্লাড ভেসেল যেগুলো আছে সেই ব্লাড ভেসেলগুলোকে এফেক্ট করার ফলে সেগুলোর মানে ব্লাড সার্কুলেশনের পার্টটা ভীষণভাবে হ্যাম্পার্ড হয় এবং এটার এক্সট্রিম সিচুয়েশন হিসেবে আঙুলগুলোতে গ্যাংরিন হয়ে যায়। তো সেই জন্য কোল্ড প্রোটেকশন তাদের জন্য ভীষণ জরুরি। যদি সিস্টেমিক স্ক্লেরোসিস হয়ে থাকে, সিস্টেমিক স্ক্লেরোসিসের 90-95% মানুষের কিন্তু লাংস এফেক্ট করে, সেটাকে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলে, সেটাই মেজর মর্বিডিটি হয় মানে সমস্যার কারণ হয় সিস্টেমিক স্ক্লেরোসিসে একটা লাংস, কিছু কিছু ক্ষেত্রে কিডনিটা এফেক্ট করার সম্ভাবনা থাকে, সেগুলো নিয়মিত চেক করা এবং হার্টের প্রেশার বেড়ে যাওয়া যেটাকে পালমোনারি হাইপারটেনশন বলা হয়, সেগুলো এই সিস্টেমিক স্ক্লেরোসিসে হতে পারে।
2: আচ্ছা,
0: তো কোল্ড প্রোটেকশনটা ভীষণ জরুরি একটা এই গ্যাংগ্রিনের হাত থেকে বাঁচার জন্য, শীতকালটা ভীষণ ভীষণ সাবধানে থাকা এবং ওষুধগুলো সেই সময় অপটিমাইজ করা, যেগুলো রেনল্ডসের জন্য যে ওষুধগুলো হয়। লাংসের পার্টটাকে ভীষণভাবে মানে খুব অ্যাগ্রেসিভলি প্রথম থেকেই ট্রিট করতে হবে, কারণ ওইটা ঠিক মতন ট্রিট না করতে পারলে ড্যামেজ হয়ে গেলে সেটাকে রিভার্স করাটা মুশকিল। স্কিনের পার্টটার সুবিধা একটা হচ্ছে যে স্কিনটা একটা টাইমের পরে আস্তে আস্তে নিজের থেকে রিভার্স করতে শুরু করে, কারো 3 বছর কারো 5 বছর আস্তে আস্তে স্কিনের পার্টটা কিছুটা মানে টাইটনেসটা কমে আসে, কিন্তু লাংস, কিডনি, হার্ট এই জায়গাগুলো এবং এই হাতে পায়ের গ্যাংরিন এই পার্টটা ভীষণভাবে টেক কেয়ার করা দরকার, নাহলে সেটা একটা পারমানেন্ট মানে অনেকের এরকম হয়েছে যে আঙুল বাদ দিতে হয়েছে গ্যাংরিন হয়ে যাওয়ার জন্য এবং তারা প্রাথমিকভাবে জানেই না যে এই ধরনের অসুখ আছে, সেই অসুখটা অজানার জন্য মানে এবং ঠিক কী ধরনের ওষুধ খেলে যে এটা ঠিক থাকা যায় সেইটা না জানার জন্য বা ঠিক কোথায় যেতে হবে সেটা না জানার জন্য অনেক ক্ষেত্রেই এরা অনেকটা ড্যামেজ হওয়ার পরে আমরা এই ধরনের রোগী দেখতে পাই।
2: আচ্ছা, কৃষাণু বারাসাত থেকে আমাদের টেক্সট মেসেজ করেছে, লিখেছে, আমি আর্থারাইটিসে ভুগছি গত 8 ইয়ার্স, HLV-27 পজিটিভ, বর্ষার সময় খুব ব্যথা হয় মেডিসিন খাচ্ছি, মেডিসিন বাদ দিয়ে কি কোনো সমাধান আছে? এজ 42, নাইটে খুব কষ্ট হয়। নমস্কার নেবেন।
0: তো কৃষাণু, মানে আবার অনেকগুলো মানে অ্যাসপেক্ট তুলে ধরলো। এটা ওই আমরা যে অসুখটার কথা আগে একেবারে আলোচনা করছিলাম, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস বলে যে অসুখটা, যেটার সাথে এই যে জিনটা HLA-B27 কিন্তু কোনো ব্লাডের মানে অসুখের রিপোর্ট নয়, এটা একটা জিনের রিপোর্ট, যে জিনটা ক্যারি করলে এই অসুখটা হওয়ার সম্ভাবনা বাড়ে। তো কৃষাণু সেই অসুখটি মানে জিনটি ক্যারি করছে এবং এই সে তার জন্য এই অসুখটা ফ্যামিলিতে ভীষণভাবে রান করে। আর এই অসুখটার এই যে সিমটমগুলো বললে কৃষাণু, তোমাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে, মানে ইন দ্য সেন্স পেন হওয়া হতে দেওয়া যাবে না আর কি, মানে তার জন্য ওষুধ যেরকমভাবে অপটিমাইজ করতে হয় করতে হবে। পেন যত হতে দেবে তত তুমি ইনফ্লামেশনটাকে অ্যালাউ করছো, যত ইনফ্লামেশন অ্যালাউ করবে তত ড্যামেজ হবে। সেই জন্য কোনো একদম পেন ফ্রি থাকতে হবে, এবং আজকের দিনে যা ওষুধপত্র অ্যাভেলেবেল আছে তাতে পেন ফ্রি থাকা যায়। যেহেতু জয়েন্ট পেনের সিমটম বললো, সেখানে এক্সারসাইজের একটা ইকুয়ালি ইম্পর্টেন্ট ভূমিকা আছে। সুইমিং একটা ভীষণ ভালো এক্সারসাইজ, কিন্তু সুইমিং সব জায়গায় সবসময় সম্ভব হয় না। কলকাতা শহরের মধ্যে তো সুইমিং ধরো শীতকালের সময়টা বন্ধ হয়, বর্ষাকালের পর থেকেই বন্ধ হয়ে যায়। সেই জন্য একটা সময় আমরা ভীষণভাবে স্ট্রেস অন করতাম যে সুইমিং করতেই হবে যাদের অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস আছে, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি ফিজিবল নয় বলে এখন হোম বেস এক্সারসাইজকে অনেক বেশি এনকারেজ করা হয়। তো যত রেগুলার এক্সারসাইজ করবে, কারণ এক্সারসাইজটা যেটা আমাদের নিত্য নৈমিত্তিক এত অভিজ্ঞতাতে দেখেছি, ওইটা যেহেতু ঠিক মানে ওষুধের মতন নয় আর কি, সেটা যেই একটা মানুষ একটু বেটার থাকেন তখনই মনে হয় ঠিক আছে ওটা আজকে থাক কালকে দেখা যাবে আর কি, মানে ওটা তো আছেই করা যাবে, এই ব্যাপারটা করলে হয় না। ওটা ওষুধের মতন করেই ওটাকে মানে একটা টাইমের পরে ওটাকে অভ্যাস করে ফেলতে হবে, ভালোবেসে এক্সারসাইজটা দুবেলা করে করতে হবে। তার সাথে ওষুধ পেন কিলার ছাড়া কিন্তু ওষুধে ভালো থাকা সম্ভব আজকে দিনে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিসে। পেনটা অ্যালাউ করবে না, তাতে সমস্যা ভবিষ্যতে বাড়বে, কারণ ড্যামেজ হয়ে গেলে সেটাকে আমরা রিভার্স করতে পারবো না।
1: আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছি আরও অনেক কথা নিয়ে।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আবারও ফিরলাম আরোগ্য অনুষ্ঠানে, রয়েছি আমরা কল্পলাল আর সুস্মিতা, সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়। আমরা কথা বলছি অটো ইমিউন ডিজিজ নিয়ে। আজ কিন্তু যেভাবে আমাদের লিসনাররা আসছেন, আমাদের টেলিফোন করছেন, আমাদের হোয়াটসঅ্যাপ করছেন, টেক্সট মেসেজ করছেন, আমাদের লাইভে এসে প্রশ্ন করছেন, তা থেকে আমরা বুঝতে পারছি অনেকেই কিন্তু এই সমস্যায় জর্জরিত
2: এবং সচেতন হতে চান বলেও বোধহয় আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ সক্রিয়ভাবে করছেন।
1: আমাদের আরও দুটো লাইভে প্রশ্ন রয়েছে 100.1 FM গোল্ড কলকাতায় ফেসবুক পেজের লাইভে প্রশ্ন এসছে। সেটা হচ্ছে তানিয়া বসুই আবার একটি প্রশ্ন করছেন, লিখছেন, আমার মেয়ের আলসারেটিভ কোলাইটিস, প্যানকোলাইটিস, আজ 5 বছর,
0: প্যানকোলাইটিস
1: ওটা প্যান আছে, উনি লিখেছেন, বয়স 25, এখন স্টেলেরা চলছে প্রতি 2 মাসে 1 বার। এই অসুখটি কোনোদিন সারতে পারে না, সারা জীবন চিকিৎসায় থাকতে হবে, এর থেকে কি আর্থ্রাইটিসের প্রবণতা বাড়বে?
0: ঠিক, এই এটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, সেটাও একটা অটোইমিউন অসুখ। তো যেখানে অটোইমিউন অসুখের ইম্প্যাক্টটা প্রাইমারিলি কোলনের মধ্যে পড়েছে, সেখানে এই ইনফ্লামেটরি বাউল ডিজিজটা তৈরি হয়েছে। এবং যাদের এই আলসারেটিভ কোলাইটিস বা ক্রোনস, এই দু ধরনের মূলত ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকে, তাদের আর্থ্রাইটিস হওয়ার প্রবণতা বেশি থাকে। এবং সাধারণভাবে তাদের হাতে পায়ের যে বড় বড় জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো, এবং ওই কোমরের ব্যথা যেটা বললো, যে কোমরের ব্যথাটা সকালে ঘুম থেকে উঠে স্টিফনেস হয়, যে কোমরের ব্যথাটা রাত্রিবেলায় ঘুমের মধ্যে পাশ ফিরতে গেলে অসুবিধা দেয়, সেই জিনিসটা নিয়ে আসতে পারে আলসারেটিভ কোলাইটিস থাকলে। স্টেলারে বা এই জাতীয় ওষুধগুলো চললে সেই সিমটমগুলো আসার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। এখনও পর্যন্ত যে ধরনের মানে ওষুধপত্র অ্যাভেলেবেল আছে, তারা ডিজিজটাকে মডিফাই করতে পারে, ডিজিজ কিওরেবল এখনও পর্যন্ত ওষুধ আমাদের হাতে নেই,

0: হাতে পারমানেন্ট কিউরেটিভ থেরাপি এই মুহূর্তে আসেনি, কিন্তু একই ব্রেথে বলতে বাধা নেই যে বিজ্ঞান যেদিকে এগোচ্ছে সেখানে এমন কিছু ওষুধের আসতে চলেছে ভবিষ্যতে যেখানে হয়তো অটোইমিউন অসুখ কিওরের পথে যেতে পারে। একটা ভীষণ ইন্টারেস্টিং থেরাপি কার্টিসেল থেরাপি বলে এক ধরনের থেরাপি ভবিষ্যতে আসতে চলেছে, যেখানে একটা মানুষের জিনই অটোইমিউন ডিজিজে ভুগছেন তার বডির কোষ নিয়ে সেটাকে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং করে সেটাকে আবার তার বডির মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, যে বডির ভেতরে গিয়ে ইমিউন সিস্টেমটাকে পুরো রিসেট করে দেবে। এই ধরনের কনসেপ্টের মানে বিজ্ঞান এগিয়ে চলেছে। যদি এবছরের মানে নোবেল প্রাইজ দেখেন সেটাও এই অটোইমিউন ডিজিজ নিয়ে নোবেল প্রাইজ, তো সেই সেই জায়গাটাতে কিন্তু বিজ্ঞান এগোচ্ছে এবং হয়তো ভবিষ্যতে এমন কিছু ওষুধের আমরা সন্ধান পেয়ে যাব যেখানে হয়তো একবার একটা বা দুবার একটা কোনো ওষুধ বা ইঞ্জেকশন নিলে ইমিউন সিস্টেমটা আবার রিসেট হয়ে আগের মতন ফেরত চলে যাবে এবং অসুখটা কিওর হয়ে যাবে।
1: আচ্ছা, আমাদের সঙ্গে একজন শ্রোতা রয়েছেন 2248-8085-এ, কে রয়েছেন সরাসরি দেখে নিচ্ছি। নমস্কার। নমস্কার।
2: আমি গত দু বছর আগে নিউরোতে ভর্তি হয়েছিলাম, পিজির যে ব্রাঞ্চ, সেখান থেকে নানা রকম টেস্ট টেস্ট হয়, তারপরে পেরিফেরাল নিউরোপ্যাথি এটা এ হয়, ডায়াগনোসিস হয়। কিন্তু আমার বর্তমানে যে সমস্যাটা হচ্ছে যে এটা কি অটোইমিউন ডিজিজের সঙ্গে যুক্ত কিনা আমি সেটাই জানতে চাইছি, সেটা হচ্ছে যে আমার পায়ে বাঁ পায়ের বুড়ো আঙুল বাঁ পায়ের পুরো আঙুলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ওষুধ আমি খাচ্ছি, নিউরো যে ট্রিটমেন্ট চলছে সেখানে আমি সার্জেনকে দেখাচ্ছি, সার্জেন থেকে ওষুধ খাচ্ছি, আর হাড়ে অসম্ভব পেন হয় জয়েন্টে, আর হচ্ছে আপনার পা ফুলে যাচ্ছে, যখন আমি শুয়ে থাকছি যখন উঠছি তখন একদম মাটিতে পা ফেলতে পারছি না, পা ফুলে যাচ্ছে, আবার গরম জল বা অন্য কিছু দিয়ে হট ওয়াটার বা মাঝে মাঝে যখন পেন হচ্ছে পেনটের ট্যাবলেট খেলে সেই ফুলোটা কমে যাচ্ছে। তো এটা কি অটোইমিউন ডিজিজের সঙ্গে যুক্ত? আর যদি এটা তাই হয় তাহলে আমার কি করণীয় এখন?
1: বেশ, আপনি শুনতে থাকুন, আমরা জেনে নিচ্ছি আনসার।
0: পেরিফেরাল নিউরোপ্যাথি মানে যেটা আপনি বললেন এটা একটা মানে সিন্ড্রোমিক ট্রাম, মানে পায়ের বা হাতের নার্ভগুলো ছোটো ছোটো নার্ভগুলো ড্যামেজ হলে সেটাকে পেরিফেরাল নিউরোপ্যাথি বলা হয়। এবারে এটার পিছনে কারণটা ভীষণ জরুরি, মানে অনেক ক্ষেত্রে হয়তো একদম নির্দিষ্ট করে কারণ পাওয়া যায় না, মানে যেমন আর্থ্রাইটিস কোনো একটা অসুখ নয় সেরকমভাবে বলা যায় হয়তো পেরিফেরাল নিউরোপ্যাথি পার্সে একটা অসুখ নয়, ওটা একটা মানে সিমটম কমপ্লেক্স বলতে পারেন। সেটা যেমন কারোর কারোর ক্ষেত্রে বিভিন্ন ভিটামিনের অভাব থেকে শুরু করে বেশ কিছু অটোইমিউন অসুখ আছে যার ফলাফল হিসাবে একটা পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। সেক্ষেত্রে আপনি যে খুবই তো ভালো জায়গায় দেখাচ্ছেন সেখানে তাদের সাথে আরেকবার পরামর্শ করুন যে এইটা ওনারা ডেফিনেটলি যেখানে দেখিয়েছেন ওনারা সাধারণভাবে ওইগুলো চেক করেই নেন যে কোনো অটোইমিউন ডিজিজ সঙ্গে আছে কিনা বা অটোইমিউন ডিজিজের কারণে আছে হয়েছে কিনা জিনিসটা। কিন্তু তাও একবার আপনি পরেরবার যখন ফলো আপে যাবেন তাদের সাথে একবার আলোচনা করে নেবেন যে এটা কোনো অটোইমিউন ডিজিজের জন্য হচ্ছে কিনা, কারণ বেশ কিছু অটোইমিউন ডিজিজ আছে যার জন্য এরকম পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। এবং যেহেতু সঙ্গে একটা জয়েন্ট সিমটম বলছেন, দুটো সিমটম মেলালে হয়তো একটা অটোইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনাটা কিছুটা বাড়ে, কিন্তু সেটা ফিজিক্যালি না দেখলে অনেক সময় অ্যাসেস করাটা খুব ডিফিকাল্ট হয় যে সেটা পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য ওই ধরনের পেন সিমটমটা দিচ্ছে নাকি ঠিক জয়েন্টের জন্য ইনফ্লামেশন হয়ে সিমটমটা দিচ্ছে। তো যেখানে দেখান সেখানে একবার এই কথাটা আলোচনা করে নিলেই বোধহয় সমস্যাটা সমাধান হয়ে যাবে।
1: আচ্ছা, বিধান মল্লিক আসানসোল থেকে লিখেছে, অস্টিও আর্থারাইটিসে হাঁটুর এক্সারসাইজগুলো একটু বলে দিলে খুব উপকৃত হবে, তার সঙ্গে আরেকটা জিনিস একটু বলে দিই, এটা তো হাঁটুর এক্সারসাইজের কথা আপনি বলছেন, পিয়ালি জানা যিনি একটু আগে আমাদের হোয়াটসঅ্যাপ করেছিল ওই যে সিস্টেমিক স্ক্লেরোসিস, উনি বলছেন যে আমি একটা কি ক্যাথ ল্যাবে কাজ করি, ওখানে কাজ করা যাবে এই পেশেন্ট হওয়ার কারণে, কারণ এসি চলে 16-17-তে, আমি কি কাজ করতে পারি ওখানে?
0: বেশ, পিয়ালিকে বলে মানে ওখানে হলে তোমাকে কোল্ড প্রোটেকশন নিয়ে কাজ করতে হবে, তাহলে তোমার গ্লাভস মানে সেখানে তোমার, তুমি আমি জানি না তুমি কি হিসাবে কাজ করো, যদি সিস্টার হিসাবে কাজ করে তাহলে সেখানে ওই স্ট্রং এসিটা একটু ওর পক্ষে অ্যাভয়েড করতে পারলে
1: জানতে চাই
0: বেটার, কারণ কারণ ওইটাতে মানে ঘন ঘন ব্লাডগুলো সেখানে মানে হাতের আঙুলগুলোতে রেনস হওয়ার বা ওখানে ঘা হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি হবে, তো সেই জন্য

0: সেক্ষেত্রে যদি অন্য কোনো ডেস্কে জব করে সেখানে, যেখানে গ্লাভস, মানে গ্লাভস ইন দ্য সেন্স উলেন গ্লাভস যেটা মানে কোল্ড প্রোটেকশন দেবে, সেই গ্লাভস যদি অ্যালাউড থাকে, না হলে ওকে একটু রিকোয়েস্ট করতে হবে যে অন্য কোনো প্রোফাইলে ওকে রাখার জন্য, অতটা ডাইরেক্ট এসির মধ্যে না থাকতে হলেই সবসময় বেটার ওর পক্ষে। আর অস্টিওআর্থ্রাইটিসের জন্য এক্সারসাইজ, মানে এটা তো এখানে দেখানোর কোনো স্কোপ নেই, মানে যেটাকে কোয়াড্রিসেপস এক্সারসাইজ বলে, মানে বলতে কথা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের দুটি মন্ত্র, একটি হচ্ছে মানে আপনাকে বুঝতে হবে দুটো হাঁটুর যে হাড় আছে হাড়গুলো ঘষা লাগছে বলে ব্যথাটা তৈরি হচ্ছে, তো বডির উপরের পার্টের ওজন যত কমাতে পারবেন, যত সেই ভরটা কম পড়বে হাঁটুর উপর, তার জন্য আপনার হাঁটাহাঁটি করা হাঁটার থেকে ভালো এক্সারসাইজ সেক্ষেত্রে কিছু নেই ওজন কমানোর জন্য। এক্ষেত্রে আবার অনেকেই বলবেন যে হাঁটলে আবার হাঁটুর ব্যথা বেড়ে যাবে না, তো ইনিশিয়াল পার্টে কিছুটা বাড়তে পারে, কিন্তু ওজন না বাড়লে আপনি একটা অদ্ভুত ভিসিয়াস সাইকেলে পড়ে যাবেন, যত কম হাঁটবেন তত ওজন বাড়বে, যত ওজন বাড়বে তত হাঁটুর ব্যথা, হাঁটুর উপর চাপ বাড়বে এবং ব্যথা বাড়বে। সেই জন্য বলা হয় যে স্লোলি এবং গ্র্যাজুয়ালি হাঁটতে শুরু করা, প্রথম এক সপ্তাহ দু সপ্তাহ হয়তো 5 মিনিট 7 মিনিট 10 মিনিট করে হাঁটলেন, পরের সপ্তাহ গিয়ে আপনি সেটাকে 15 মিনিট করলেন, গ্র্যাজুয়ালি করে করে আধ ঘন্টা হাঁটা, যাতে আপনার ওজনটা কম হয়, ওজনটা মেনটেন থাকে। আর হাঁটুর অ্যারাউন্ডে যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলোর জন্য যে স্পেসিফিক এক্সারসাইজ কোয়াড্রিসেপস এক্সারসাইজ বলে সেটা করা, হাঁটুটা প্র্যাকটিক্যালি যতটা কম ভাঁজ করা, প্র্যাকটিক্যালি যতটা কম সিঁড়ি ভাঙা যায় সেগুলো করা, কারণ যেগুলোতে মানে কাজ করতে গেলে হাঁটুর উপর চাপটা বেশি পড়ে, সেটা যত কম ট্রমা দেবেন তত দীর্ঘদিনটা ভালো থাকবে।
1: মিতা বোস আমাদের লাইভে লিখছেন যে আমার মেয়ের, এটা ঠিক বুঝতে পারছি না, এসইউএসএসসি সিন্ড্রোম হয়েছিল, সুসেক কি হবে না, আমি সিন্ড্রোম হয়েছিল, এখন একটু বেটার, যদি এটা নিয়ে কিছু বলেন, ওর আই, ইয়ার অ্যান্ড মেমোরির প্রবলেম হয়ে গেছে।
0: মানে এগুলো সব অটোইমিউন ডিজিজ, এবং এগুলো কিন্তু মানে সমস্ত অটোইমিউন ডিজিজ বাই নেচার কিন্তু রিল্যাপসিং, তো সেইটা একটু রেগুলার ফলো আপে থাকবেন। অনেক সময় যেটা হয় বেশিরভাগ অটোইমিউন, মানে দুটো তিনটে ধাপে সমস্যা হয়, মানে যেহেতু অসুখগুলোর নাম অচেনা, এরকম ঘরে ঘরে রুগী পাচ্ছেন না এবং ওষুধগুলো খাচ্ছেন বা ট্রিটমেন্ট লাগছে এরকমটা হচ্ছে না, সেক্ষেত্রে একটু ভালো থাকলে একটা ওষুধ ডিসকন্টিনিউ করার একটা টেন্ডেন্সি থাকে, তো সেইটা যাকে দেখাচ্ছেন তার সাথে একটু রেগুলার ফলো আপে থাকবেন যে সিমটমগুলো রিল্যাপস করছে কি না বা আবার ওষুধপত্র লাগবে কি না, কারণ যে সুসাকে যে জায়গাগুলো এফেক্ট করে প্রত্যেকটাই খুব সেন্সিটিভ জায়গা, এবং সেগুলো ড্যামেজ হয়ে গেলে মানে যেহেতু নিউরোলজিক্যাল জিনিসগুলো কানেক্টেড, সেখানে কান বলুন আই বলুন এগুলো সেখানে ড্যামেজ হয়ে গেলে সেগুলো রিভার্স করাটা খুব ডিফিকাল্ট হয়, তো সেই জায়গাটা একটু সচেতন থাকা, একটু নিয়মিত পরামর্শে থাকা, তাহলেই ভালো থাকাটা খুব ডিফিকাল্ট হবে না।
2: আচ্ছা, আরেকজন লিখেছেন, আই এম অভিজিৎ মান্না, মাই মাদার সাফারিং ফ্রম রিউমাটয়েড আর্থারাইটিস ফ্রম 2013 আর কি, নাও এ ডেজ হেভি পেইন ইজ ফিলিং লেফট ফুট আঙ্কেল, she has been taking medicine, how to get relief from this pain, getting problem for walking, age 61 years and weight 81 kg.
0: এখানে মানে দুটো পার্ট, আবার রিউমাটয়েডের জন্য কিন্তু ওষুধগুলো তাহলে যেটা খাচ্ছেন সেটা ওনার ডিজিজ কন্ট্রোল করতে অপটিমাইজ হচ্ছে না, তাহলে যাকে দেখাচ্ছেন তার সাথে, যে রিউমাটোলজিস্টের সাথে পরামর্শে আছেন তার সাথে একবার কথা বলে ওষুধগুলোকে অ্যাডজাস্ট করা, কারণ ইনফ্লামেশনটাকে কন্ট্রোল রাখতেই হবে, মানে অসুখটা কন্ট্রোল না থাকলে শুধু জয়েন্ট ড্যামেজ নয়, জয়েন্ট ছাড়াও বাকি অর্গান এফেক্ট করার টেন্ডেন্সি ভীষণ বেশি হবে। যেন রিউমাটয়েডের পার্টটা, যে পার্টটার জন্য ব্যথা ফোলা হচ্ছে সেই পার্টটা ওষুধগুলো বোধহয় ঠিক অপটিমাল নেই, যার জন্য অসুখটা কন্ট্রোলে নেই, আর ওজনটা ডেফিনেটলি কমাতে হবে, নাহলে রিউমাটয়েড পার্টটা স্টিল ওষুধপত্র অ্যাডজাস্ট করলে সেই পার্টের ইনফ্লামেশনটা কন্ট্রোল করা অনেক সহজ। দেন হাঁটুতে যে ড্যামেজটা হবে ওনার, যা বুঝছে আমার মনে হয় না, এমন খুব হাইট আমি জানি না, কিন্তু 80 শুনে মনে হলো যে,
2: না হাইট বলেন,
0: 80 শুনে মনে হচ্ছে যে অ্যাপারেন্টলি হয়তো ওভারওয়েট অনেকখানি, মহিলাদের যা গড় হাইট হয় সেই হিসাব ধরে আমি বলছি, তো সেক্ষেত্রে ওজন কমানোটা ভীষণ জরুরি, কারণ হাঁটুর পার্টে যে ড্যামেজ হবে, কারণ একটা সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস হবে, সেই অস্টিওআর্থ্রাইটিসের পার্টটা আরও বেশি কষ্ট দেবে, রিউমাটয়েড পার্টটা হয়তো ওষুধপত্র অ্যাডজাস্ট করলে একটু ঠিক হয়ে যাবে, এবং রেগুলার এক্সারসাইজটাকে এনকারেজ করতে হবে, এক্সারসাইজ না করলেই ওষুধের পরিমাণ বেশি লাগবে।
1: পুষ্পিতা দে লিখছেন, মোটা লোকের এই অসুখ হওয়ার প্রবণতা কি বেশি?
0: না, ঠিক মোটা লোকের এই অসুখ প্রবণতা হওয়ার বেশি নয়, মোটা লোকের যে অসুখ হওয়ার প্রবণতা বেশি সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসটা, যেটা ওয়েট যেখানে ডাইরেক্টলি

0: কানেক্টেড, আদারওয়াইজ মানে শুধু মোটা বলে তাদের অটোইমিউন ডিজিজ বেশি আছে এমনটা নয়।
1: আচ্ছা আচ্ছা, আমাদের সঙ্গে একজন লিসনার রয়েছেন, সরাসরি দেখে নি কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন?
2: আমি বলতে চাইছি যে
3: আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি শিয়ালদা থেকে পাপিয়া বলছি।
1: বলুন পাপিয়া।
2: অ্যাকচুয়ালি আমার ফল ডাউন হয়ে এপ্রিল মাসে পোস্টারলি প্রোটিউডেড L4, L5 and L5S1 IBD is seen causing pressure on thecal sac with narrowing on exiting ricocci and indenting on exiting nerve roots bilaterally. Posteriorly branch of L2, L3, L4, L3 IBD is also seen causing slightly.
0: না, এটা তো আপনার MRI রিপোর্ট হলো, সমস্যা কি হচ্ছে বলুন।
2: সমস্যা হচ্ছে আমার পরিধি, আমি উল্টো দিক হয়ে পড়ে গেছিলাম এপ্রিল মাসে, এই এপ্রিলে তো আমার কোমরে চোট লেগেছে, আর আর উপরের দিকে অংশটাও কিছুতে চোট লেগেছে, বেশিরভাগই কোমরে, আর মানে কোমরের নিচের অংশটা যেটা হিপস বা পাছা বলে সেই অংশটায়। তো এতদিনে আমাকে আমার এক্সরে হয়েছে, MRI-ও হয়েছে, তো আমাকে অর্থোপেডিক ডাক্তার দেখেছেন আর ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারও দেখেছেন। তো বললেন, ওনারা বললেন যা যা ওষুধ হয়, গাবাপিন 1000 আরো সমস্ত মানে যত নার্ভের ওষুধ সমস্ত দিয়ে দিয়েছেন, বলছে 5 মাসে আপনাকে সব ওষুধ ট্রাই করা হলো, আপনার ব্যথাটা কমছে না, আমার হচ্ছে বার্নিং পেইন হচ্ছে, মানে একটুখানি সামান্য বসে আছি তাতেও, এই যে বসে আছি কথা বলছি, এই এতদিনও 5 মাস হয়ে গেলে এত ওষুধ খাচ্ছি কিন্তু এতটুকু কমেনি। আর তারপরে ওনারা আমাকে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে পাঠিয়েছে, তো উনিও সেই ওই ওই নার্ভে নিউরো নিউরো কি সব ওষুধ ওগুলো দিয়েছে, সাইনাপটাল, গাবাপিন 1000, এডিট্রোনিউরাল 1500, এগুলো সব খাচ্ছি, বাট আমার নো ইমপ্রুভড।
0: হ্যাঁ, মানে কোন কোন ক্ষেত্রে যেটা হয়ে
2: থাকে না, কিছু না, এত কষ্ট পাচ্ছি, নিজের কাজ নিজে কিছু তো করতে পারি না, এটা কি আমার সারবে না? আর আমি তো এত কষ্ট আমি সহ্য করতে পারছি না,
0: মানে বার্নিং পেইন যেহেতু বলছেন এবং MRI রিপোর্ট যেরকম বললেন, তাহলে ডেফিনেটলি নার্ভ অনেকখানি চাপা পড়ে যাওয়ার জন্য, এবং সেটা আপনি যেহেতু ট্রমার হিস্ট্রি দিচ্ছেন, ট্রমার পরেই ওটা হয়েছে, সেক্ষেত্রে নার্ভ যদি মানে ওষুধে যদি লাভ না হচ্ছে তাহলে সেটাকে প্রলং না করে নিউরোসার্জেনের সাথে আবার কথা বলুন। ওষুধ ছাড়া বাকি যে অপশানগুলো আছে, অনেক সময় নার্ভ রুট ব্লক করা যায়, সেটা দিয়ে পেনের রিলিফ হবে, বা আর যদি এমন চেপে থাকে যেটাতে একদম নাও ফাংশন করতে পারছে না, তাহলে সেটা সার্জিক্যাল প্রসিজার যেতে হতে পারে। নিউরোসার্জন যদি মনে করেন সেটা যেতে লাগবে, সেটা তার সাথে পরামর্শ করে সেটা হয়তো দেরি না করাই ভালো, কারণ নার্ভ ভীষণ সেন্সিটিভ জায়গা, ড্যামেজ হয়ে গেলে সেটা কিন্তু তখন ফেরাতে পারবেন না।
3: আচ্ছা, আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে যাব। লিখছেন, আই হ্যাভ psoriasis, it is autoimmune disease, what precautions will I take, will that affect my bone, my eyes have been affected, please respond to my question.
0: ঠিক, এইটা আমাদের অনেকেরই জানা নেই যে psoriasis একটা autoimmune অসুখ, যেখানে প্রাইমারি শুরুটা হয়তো স্কিন দিয়ে হয়, কিন্তু এটা স্কিন ছাড়া বাকি অর্গান মানে জয়েন্ট এফেক্ট করতে পারে, জয়েন্ট ইন দ্য সেন্স সোরিয়াসিস আবার এমন একটা অসুখ যেটা হাতের ছোটো ছোটো গাঁটগুলোও যেমন এফেক্ট করতে পারে, যেগুলো একদম রিউমাটয়েডের মতন দেখতে, হাতে স্মল জয়েন্টগুলোতে পেন হবে, সকালে ঘুম থেকে হাত মুট করতে অসুবিধা হয়, আবার অ্যাঙ্কিলোজিং স্পন্ডাইলাইটিসের মতনও কোমরের জয়েন্টগুলো এফেক্ট করতে পারে, যার জন্য কোমরে ব্যথা, বা সকালে ঘুম থেকে উঠে কোমরটা স্টিফ হয়ে থাকা, পাশ ফিরতে অসুবিধা হওয়া, সেই জিনিসগুলো হতে পারে। চোখ যেটা এফেক্ট বললেন সেটা ওই ইউভিআইটিস বলে যে অসুখটি হয়, যেটা চোখে ইনফ্লামেশন বা চোখে বাত, সেটা সোরিয়াসিসের সাথে কানেক্টেড, এবং এছাড়াও সোরিয়াসিস যেটা ভীষণ প্রমিনেন্ট হয় সেটা এনথেসাইটিস, যেটাকে আমরা একটু আগে আলোচনা করছিলাম, পা ফেলতে গেলে গোড়ালিতে লাগা বা বিভিন্ন বনি প্রমিনেন্স যেগুলো আছে, হাঁটুর বলুন, হিপের এখানে বলুন, কনুয়ের এখানে বলুন, এই যেগুলোতে ইনফ্লামেশন হতে পারে। সোরিয়াসিসে একটা খুব অদ্ভুত জিনিস হয় যেটাকে ড্যাকটিলাইটিস বলে একটা জিনিস বলে, মানে একসাথে পুরো একটা আঙুল হঠাৎ করে ফুলে ফুলে মোটা হয়ে গেল, সেটা ইন্টেন্সলি পেনফুল হয়, সে সব ক্ষেত্রে এই জিনিসগুলো কানেক্টেড, এবং সোরিয়াসিসের সাথে ওই ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আইবিটি মানে আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস বা নন স্পেসিফিক কোলাইটিস মানে পেটের সমস্যা, যদি আপনার পেটের সমস্যা থাকে তাহলে সেটাও এর সাথে কানেক্টেড হওয়ার সম্ভাবনা। এবং আবার অন্য দিকটা ভীষণ ভালো যে একটা ওষুধেই সবকটা জিনিস কিন্তু টেক কেয়ার হয়ে যাবে, তো সেই পার্টটা আপনি যাকে দেখাচ্ছেন তার সাথে কথা বলে সেই জায়গাটা ওষুধটা ঠিক মতন করলেই সবকটা

0: সিমটমই একটা ওষুধে ম্যানেজ করা
1: যায়। আচ্ছা, লুপাস বা এসএলই এই সম্পর্কে যদি একটুখানি আমাদের ধারণা দিন।
0: লুপাস বা এসএলই সম্বন্ধে বলতে গেলে বোধহয় একটা দিনই লাগে, মানে এটা এতটাই, মানে লুপাসকে বলা হয় ডিজিজ অফ থাউজেন্ড ফেসেস, মানে লুপাস এত ভ্যারিড প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে অনেকটা অন্ধের হাতি দেখার মতন আর কি। লুপাস অটোইমিউন ডিজিজের প্রোটোটাইপ, মানে যেখানে এমন একটা অটোইমিউন অসুখ যেটা মানে প্র্যাকটিক্যালি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো জায়গায় এফেক্ট করতে পারে। মহিলাদের অনেক বিষয়ে প্রায় 9-10 জন মহিলার হলে একজন পুরুষের হয়ে থাকে, এবং কম বয়সী মহিলা মানে এই 25-45 এই এজ গ্রুপটা মেনলি লুপাসে এফেক্টেড। এবং লুপাসে আপনার সিমটম মানে এরকম দিয়ে শুরু হতে পারে, জাস্ট একটু জয়েন্টে ব্যথা হলো বা মুখের মধ্যে ঘা হচ্ছে, ভীষণ চুল পড়ে যাচ্ছে এটা দিয়ে শুরু হতে পারে, বা দীর্ঘদিন ধরে জ্বর, সেই জ্বরের কোনো কারণ পাওয়া যাচ্ছে না এটা কম বয়সী মহিলা, সেটা হতে পারে। হঠাৎ করে ব্লাড ভেঙে গেল, হঠাৎ করে হিমোগ্লোবিন ড্রপ করে 3-4 নেমে গেল, বা প্লেটলেট কমে গেল একদম, যেটা ITP হিসাবে প্রেজেন্ট করলো প্রথমবার, বা প্রথমবারটা প্রেজেন্টই করলো কিডনির সমস্যা দিয়ে, কিডনি দিয়ে এত প্রোটিন বেরিয়ে যাচ্ছে যে হাত পা ফুলে গিয়ে পেটে জল জমে গেল, লুপাসের জন্য লাংসে জল জমে যাওয়া, হার্টে জল জমে যাওয়া, প্রত্যেকটা অর্গান লুপাস প্র্যাকটিক্যালি এফেক্ট করতে পারে। এই লুপাসটা নিয়ে আমাদের চিন্তা বেশি থাকে, কারণ এটা এমন একটা অসুখ যেটা মানে মা হওয়ার সময়টাতে এটা এফেক্ট করে, সেজন্য যদি মা হওয়ার আগে বা মা হওয়ার পরে এফেক্ট হয় সেখানে একটা পুরো ফ্যামিলি সেখানে এফেক্টেড হয়ে যায়। এবং এই অসুখগুলো সময় মতন ধরা না পড়লে, সময় মতো চিকিৎসা না হলে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এটা মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। সেই জন্য এই অসুখটা সচেতনতা আমাদের আরও মানে আরও আরও বেশি করে বাড়িয়ে তুলতে হবে, লোকের কাছে আরও এই অসুখটা নিয়ে যেতে হবে, লোককে জানতে হবে যে লুপাস বলে একটা অসুখ হয়। এই আবার অন্য দিকটায় আবার লুপাসের জন্য আজকের দিনে এত ভালো ভালো ওষুধপত্র অ্যাভেলেবেল আছে, ঠিক মতো সময় মতো চিকিৎসা করলে একটা নর্মাল লাইফ লিড করা। একটা সময় ছিল লুপাস থাকলে প্রেগনেন্সি নেওয়া যেত না, এখন লুপাস নিয়ে নর্মাল প্রেগনেন্সি, একদম সব কিছু নর্মাল লাইফ, নর্মাল ক্যারিয়ার। মানে আগামী 12ই অক্টোবর বলে আর্থ্রাইটিস যে বছরের থিম হচ্ছে লিভ ইউর ড্রিমস, মানে এই সমস্ত অটোইমিউন অসুখের জন্য কোনোটার জন্যই কিন্তু কোনো রকম স্বপ্ন দেখতে আমাদের অন্তরায় হওয়ার কোনো কারণ নেই আজকের দিনে, যে ধরনের ওষুধপত্র অ্যাভেলেবেল আছে। শুধু অসুখটাকে ধরতে হবে, জানতে হবে যে অসুখটা এই ধরনের অসুখ হতে পারে, তাহলেই বাকি সমস্যাটা সমাধান হয়ে যায়।
2: আমাদের
3: সোজা হতে পারি না, তারপর কিছুক্ষণ যাবার পর তারপর সোজা হলাম, কিন্তু এবার কি হচ্ছে ওর সঙ্গে হাঁটুতে হাঁটুর মালাই চাকিটা যন্ত্রণা হচ্ছে, পায়খানায় বসলে উঠতে গেলে দেয়াল ধরে উঠতে হচ্ছে, এটা এক মাস যাবত হচ্ছে। আমি কোনো ওষুধ খাচ্ছি না, বা আমার কোনো সুগার টুগার কিছুই নেই, কোনো ওষুধই আমি খাই না, কোনো রোগ নেই, মানে মানে কোনো সুগার ফুগার কিছুই নেই। তা আমি কি করবো, এই এক মাস হলো এরকম হচ্ছে, তা এই জন্য এটা কি করবো, ডাক্তার দেখাবো নাকি এটা কিছু যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয়।
0: যে বয়স বললেন এবং যে ধরনের সিমটম বললেন সেটা আবার ওই একটা অটোইমিউন ডিজিজের এটা লক্ষণের মতন বললেন, প্রথম পার্টটা মানে যেটা কোমরের পার্টটা বললেন, যে সকালে ঘুম থেকে উঠে কোমরটা যে স্টিফ হয়ে থাকছে, ওই যে বললেন যে সোজা হয়ে উঠতে পারছেন না, কিছুক্ষণ বেঁকে বেঁকে চলার পর আস্তে আস্তে কোমরটা যেন সোজা হচ্ছে, এইটা একটা অটোইমিউন অসুখ, এবং সেটাও একটা রিলেটিভলি খুব কম জানা অসুখ, পলিমাইল জেরোমেটিকা বলে এক ধরনের অটোইমিউন অসুখ হয়, যেটা সাধারণভাবে 50-50 মানুষেরই হয়, তার কম বয়সী মানুষের হয় না। তো সেই পার্টটার জন্য নির্দিষ্ট করে পরীক্ষা নিরীক্ষা করে সেটার চিকিৎসা করলে সেই পার্টটা ওষুধপত্র কিছু হয়তো লাগবে, কিন্তু ওটা একদম ঠিক থাকা যাবে। আর হাঁটু যেটা বললেন বসা থেকে উঠতে গেলে অসুবিধা হচ্ছে, সেটা আবার অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, যেটার জন্য আমরা আগেও 2-3 বার আলোচনা করলাম, সেটার জন্য এক্সারসাইজটা মেন জিনিস হবে, যেটা কোয়াড্রিসেপস এক্সারসাইজ নিয়ে আমরা আলোচনা করলাম, সেই এক্সারসাইজটা করলে হাঁটুর পার্টটা বেটার থাকবে। কিন্তু কোমরের পার্টটা যে ধরনের সিমটম বললেন সেটা একটু ইভালুয়েশন দরকার, ইভালুয়েট করে সেটার জন্য নির্দিষ্ট ওষুধ প্রয়োজন।
2: আচ্ছা, এই অটোইমিউন রোগ নির্ণয় করার জন্য কি কোনো পরীক্ষা করা হয়, মানে কি ধরনের পরীক্ষা করা হয়? আর একটা হচ্ছে রক্তের কোন কোন টেস্ট সাধারণত করা হয়?
0: এইটা একটা অটোইমিউন অসুখের ভীষণ গোলমেলে জায়গা, গোলমেলে জায়গা ইন দ্য সেন্স আমরা সুগার জানি, একটা ব্লাড সুগার করলে বলে দেবো আমরা ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েড চেক করলে

0: বলে দেবো থাইরয়েড আছে কিনা। অটোইমিউন ডিজিজের কোনো একটা টেস্ট নেই যেটা দেখে বলে দেওয়া যাবে অটোইমিউন ডিজিজ আছে কিনা। এবং যতগুলো টেস্ট অ্যাভেলেবেল আছে ধরুন সেগুলো বিভিন্ন নাম, ধরুন রিউমাটয়েড ফ্যাক্টর বলে একটা টেস্ট হয়, অ্যান্টিসিসিপি বলে কেউ একজন বললেন যে টেস্টের কথা, এইচএলভি 27 একটা টেস্টের কথা বললেন, লুপাসের জন্য এনএ বলে একটা টেস্ট হয়। তো এই যে টেস্টগুলো আছে এর কোনো টেস্টই কিন্তু যতক্ষণ না ক্লিনিক্যালি সিমটম ম্যাচ করছে সেই টেস্টের ইউটিলিটি নেই, কারণ এই প্রত্যেকটি টেস্ট তাদের কিছু ফলস পজিটিভ আছে, মানে নর্মাল মানুষেরও এই রিপোর্ট পজিটিভ আসতে পারে এবং যে প্রকৃত রোগী তার ক্ষেত্রেও এই টেস্ট নেগেটিভ আসতে পারে। সেক্ষেত্রে অটোইমিউন ডিজিজ বোঝার জন্য কোনো একটি অ্যাবসোলিউট টেস্ট নেই, সিমটামের উপর ভিত্তি করে। যেমন এই সোরিয়াসিসের কথা আলোচনা হলো, সোরিয়াসিসে কোথাও কোনো টেস্টে কিচ্ছু পাওয়া যাবে না, শুধুমাত্র ওই স্কিনের র্যাশটাই হচ্ছে ক্লিনিক্যাল ক্লু, যেটা দেখে বোঝা যাবে মানুষটার এই যে জয়েন্টের সিমটামগুলোর কারণ এই কারণে হচ্ছে। তো সেক্ষেত্রে ডিসিপ্লিনটা এখনও ভীষণ ভীষণভাবে ক্লিনিক্যাল ডিসিপ্লিন, যেখানে ক্লিনিক্যালি একটা ডায়াগনোসিস তৈরি করতে হবে যেটার উপর ভিত্তি করে টেস্টগুলো করা হবে, এবং সেই টেস্ট নির্দিষ্ট টেস্টগুলো যদি পজিটিভ আসে তাহলে খুব ভালো, নেগেটিভ থাকলেও সে অসুখগুলো হতে পারে। মানে এরকম প্রচুর মানুষ আছে যাদের এইচএলভি 27 নেগেটিভ কিন্তু তারা এইচএল মানে অ্যাঙ্কিলোজিং স্পন্ডাইলাইটিসে ভুগছেন, তো বা বি 27 পজিটিভ আছে অথচ তাদের অ্যাঙ্কিলোজিং স্পন্ডাইলাইটিস নেই। তো সেই জন্য একটা কোনো টেস্ট নেই, আর অসুখ ভিত্তিক কিছু টেস্ট করা হয় সেগুলো সেই অসুখের প্রকোপ জানার জন্য, ধরুন রিউমাটয়েডের টেস্ট করা হয় যে রিউমাটয়েড ফ্যাক্টর অ্যান্টিসিসিপি। এবং যেটা মানুষের মধ্যে একটা ভীষণ ভুল ধারণা, অনেকেই যাদের রিউমাটয়েডে ভুগছেন তারা বারবার রিউমাটয়েড ফ্যাক্টরটা চেক করেন বা এনএটা একবার চেক করে দেখেন যে বাড়লো কমলো কিনা, কারণ আমরা সুগার দেখতে অভ্যস্ত যে সুগারটা বাড়লো কমলো কিনা। রিউমাটোলজিতে কিন্তু এই টেস্টগুলোর রিপিট টেস্টিংয়ের কোনো ইউটিলিটি নেই, এটা ওয়ান টাইম পজিটিভ মানে পজিটিভ, সেটা রিপিট করে দেখার কোনো ভ্যালু নেই, যেটা 20 থেকে 50 হলো, 50 থেকে 100 হলো নাকি নেগেটিভ হয়ে গেল। তো এইটার প্র্যাকটিক্যালি কোনো ইউটিলিটি নেই, বাকি পুরো জিনিসটাই কিন্তু ক্লিনিক্যালি রিউমাটয়েডের ক্ষেত্রে জয়েন্ট পেন থাকছে না থাকছে না, অন্য কোনো অর্গান এফেক্ট হয়েছে কি হয়েছে না, তার উপর ভিত্তি করে অসুখের সিভিয়ারিটি এবং ওষুধের নির্ণয় হয়।
1: আচ্ছা, এক সময় ভীষণ কম, একটু ছোট্ট করে জানতে চাইবো, সেটা হচ্ছে যে খাবারের কি কোনো বিশেষ ভূমিকা আছে, মানে বিশেষ কোনো খাবার এই ধরনের অটোইমিউনিটি বা এই ধরনের রোগটাকে বাড়িয়ে দেয়, বা খাবারের একটা বড় ফ্যাক্টর কাজ করে এই ধরনের রোগের ক্ষেত্রে, সেরকম কি কিছু আছে একটু ছোট্ট করে জানবো?
0: খাবারের কথাটা নিয়ে আমাদের একটা ভীষণ মিথ কাজ করে, কারণ যেহেতু রিউমাটয়েডের সাথে জয়েন্ট পেন একটা ভীষণভাবে যুক্ত এবং গাউট প্রথম অসুখ যেটা জয়েন্ট পেন নিয়ে আসে, গাউটের ক্ষেত্রে একমাত্র নির্দিষ্ট কিছু খাবার, যে 5টা খাবারের কথা বললাম, রেড মিট, সি ফুড, কোল্ড ড্রিঙ্কস, ক্যান জুস, অ্যালকোহল, এই 5টা খাবার থেকে একদম দূরে থাকতে হবে। বাকি ইন জেনারেল অটোইমিউন অসুখের জন্য নির্দিষ্ট করে কোনো খাবার নেই যে খাবারটা একবার খেয়েই ট্রিগার করবে। সেক্ষেত্রে যেটা বলা হয় ফুড, যে ফুডগুলোতে খুব হাই অক্সিডেন্ট ভ্যালু, মানে যেগুলো বারবার রিপিটেটিভ ভাজা খাবার বা যেগুলো খুব প্রসেসড ফুড, এই ধরনের ফুড খেলে আমাদের ইমিউন সিস্টেমটা ট্রিগার হতে থাকে এবং সেখানে অটোইমিউন ডিজিজ হওয়ার প্রবণতা বাড়ে। তার জন্য খুব বেশি প্রসেস ফুড খাওয়া, খুব বেশি স্পাইসি মানে ভাজা ভাজি খাওয়া, এইগুলো খেলে অটোইমিউন ডিজিজগুলো ট্রিগার হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেগুলো এমন ঠিক গাউটের মতন নয় যে একটা রেডমিট খেলো তারপরের দিন তার জয়েন্টে ব্যথা শুরু হলো, সেই জিনিসটা নয়, কিন্তু সেগুলো একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসাবে কাজ করে। তো যত আমরা ওই একজন জিনিস প্রিভেন্ট করতে কীভাবে পারবো, তাহলে ফুড হ্যাবিটটাও একটা প্রিভেন্টিভ জায়গার মধ্যে আসছে, এই হেলদি লাইফস্টাইলটা মেনটেন করলে অসুখটা ট্রিগার হওয়ার সম্ভাবনা কম থাকবে, যাদের অসুখ আছে তাদের ওষুধ লাগার সম্ভাবনা, ওষুধের পরিমাণ কম হওয়ার সম্ভাবনা।
2: আমরা অনুষ্ঠানের একেবারেই শেষে এসে পৌঁছেছি, অর্থাৎ 10:57:25 হয়ে গেছে, আমরা সব শেষে, মানে আমাদের নিজেদের প্রচুর প্রশ্ন ছিল, আরও ডিটেলে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত প্রশ্ন আজ এসেছে যে আমরা আমাদের প্রশ্নগুলো খুব একটা করে উঠতে পারিনি। কিন্তু একদম শেষে এসে জানতে চাইবো যে আজকে আমাদের জন্য একটা টেক হোম মেসেজ দিন, মানে সেখানে এই রোগ নিয়ে আমাদের শ্রোতাদের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা কি, সেটাই আজ আমাদের টেক হোম মেসেজ হবে এই অটোইমিউন ডিজিজ সম্পর্কে।
0: অটোইমিউন ডিজিজের যদি একটা কথা বলতে হয় তাহলে সেটা বলতে হবে সচেতনতাই সুস্থতার প্রথম ধাপ। কিন্তু মানে এখনো বলছি, মানে চিকিৎসার পার্টটা এতটা অ্যাডভান্স হয়ে গেছে, সমস্যা হচ্ছে অসুখটা ধরা পড়ছে না, কারণ মানুষ জানতেই পারছে না যে এটা অটোইমিউন অসুখ হতে পারে। তো সেই পার্টটাকে আমাদের ওভারকাম করতে হবে সচেতনতা বাড়ানোর মাধ্যমে, সেটা বাড়ালে চিকিৎসার পার্টটা এখন অনেক ইজি হয়ে গেছে, এবং এই ভয়টা কাটিয়ে উঠতে হবে, এই যে এই ধরনের অসুখগুলোর থেকে যে একটা ভীতি আছে জেনারেল মানুষের মধ্যে,

গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. শুনছেন dunia.com, 100.1 FM Gold, dunia.com.

0: 100.1 FM গোল্ড কলকাতায় এই মুহূর্তে দুনিয়া ডট কম স্টুডিওতে রয়েছে কল্পলালা সুস্মিতা। আর আজকের দুনিয়া ডট কমে আপনারা নিশ্চয়ই অলরেডি দেখে নিয়েছেন আমাদের আমাদের ফেসবুক পেজে আজকের পোস্টার। যদি নাও দেখে থাকেন, শুরুতেই বলে নিই, বিশ্বের শ্রেষ্ঠ চিড়িয়াখানাগুলো নিয়ে কথা বলবো আজ আমরা, জানামো আপনাদের। আপনারাও নিশ্চয়ই এই বিষয়ে অনেক খবর রাখেন, তার সঙ্গে নতুন করে হয়তো যোগ হতে পারে কিছু তথ্য।
1: একদম তাই। আর অবশ্যই আপনারা আছেন 100.1 FM গোল্ড, সুস্মিতা কল্পলাল থাকবে পুরো 12টা পর্যন্ত। চিড়িয়াখানা নিয়ে, মানে বিশ্বের বিভিন্ন প্রান্তে চিড়িয়াখানা নিয়ে যদি আপনার কৌতূহল থাকে, কৌতূহল থাকবে ডেফিনেটলি, সেটার জন্য কিন্তু আপনাকে গান পাততেই হবে এই পুরো সময়টা।
0: তবে শুরুতেই শুনে নি দুটো গান।

0: আসলে বিশ্বের বিভিন্ন প্রান্তের চিড়িয়াখানা নিয়ে তো আজ কথা হবে dunia.com-এ। তার মধ্যে প্রথমেই যেটি আমাদের অন্তত নজর কেড়েছে বা ভীষণভাবে অবাক করেছে সেটা হচ্ছে সান দিয়েগো চিড়িয়াখানা, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের সান দিয়েগো শহরের মধ্যে অবস্থিত। এটি যে শুধুমাত্র পশু পাখি দেখার জায়গা এমন তো নয়, প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা, বিপন্ন প্রজাতির প্রজননের ক্ষেত্রেও এর দীর্ঘ ইতিহাস রয়েছে। আসলে এই চিড়িয়াখানাটি যাত্রা শুরু হয় 1916 সালে। বর্তমানে এই চিড়িয়াখানাটি অবশ্যই যেটা বললাম যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো শহরের কাছেই অবস্থিত। একটু তো জানতে ইচ্ছে করে যে এই চিড়িয়াখানাটি কিভাবে শুরু হয়েছিল, গল্পটা না বেশ মজার। আসলে 1915 সালে ওখানে একটি এক্সিবিশন, ক্যালিফোর্নিয়াতে একটি এক্সপোজিশন চলছিল। প্রদর্শনী শেষ হওয়ার পর কিছু প্রাণী সেখানে থেকে যায় এবং সেই সময় চিকিৎসক একটি সিংহের গর্জন শুনিয়ে চিড়িয়াখানার ধারণায় অনুপ্রাণিত হন এবং তারপরে তো সেটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। সে বছরই মানে বিভিন্ন ধরনের প্রজাতির চিড়িয়াখানায় সেই সমস্ত তৈরি করবার জন্য প্রাণীদের নিয়ে আসা হয় এবং সেই সিংহটাও চিড়িয়াখানার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত।
1: এই সান দিয়েগো চিড়িয়াখানায় যদি যান, মানে সেখানে বিশ্বের কী কী মানে কী কী প্রাণী দেখতে যাবেন, এটা তো আমাদের একটা মনে হয় যে কী পাবো আলাদা করে। ও সেখানে আপনি দেখতে পাচ্ছেন সিংহ, হাতি, জিরাফ, বাঘ, গরিলা, ওরাং ওটাং, দৈত্যাকার পান্ডা, গন্ডার, জেব্রা, কোয়ালা, বিভিন্ন প্রজাতির বানর, কুমির, বিভিন্ন ধরনের সাপ, নানা প্রজাতির পাখি। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাণীর তালিকা আর প্রদর্শনীর সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন হয় আর কি। তাই বর্তমানে যে প্রাণীকে সরাসরি দেখা যাচ্ছে সেটা যাওয়ার আগে, মানে কোনগুলোকে দেখা যাচ্ছে সেটা কিন্তু যাওয়ার আগে একবার অফিসিয়াল তথ্য নিয়ে নেওয়া ভালো। আর এটা ব্যাপার যেখানে এই চিড়িয়াখানা সেখানে পান্ডার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, মানে সান দিয়েগো চিড়িয়াখানায় বহু বছর ধরে দৈত্যাকার পান্ডা যেগুলো সেগুলো সংরক্ষণ ও গবেষণার জন্য বিশেষভাবে পরিচিত ছিল। 1987 সালে প্রথমবার জায়ান্ট পান্ডা সেখানে আসে, বাসি ও ইউয়ান ইউয়ান নামে দুটো পান্ডা। পান্ডা নিয়ে চিড়িয়াখানাটার কাজ শুধু দর্শকদের আকর্ষণ করার জন্য ছিল না, প্রযোজন, গবেষণা আর সংরক্ষণীয় কিন্তু এই চিড়িয়াখানায় কাজ হয়েছে দীর্ঘদিন। কোয়ালা যেটা অস্ট্রেলিয়ার প্রাণী সেটাও কিন্তু আরেকটা আকর্ষণ এই সান দিয়েগো চিড়িয়াখানার। 1925 সালে অস্ট্রেলিয়া থেকে প্রাণী আনার একটা গুরুত্বপূর্ণ অভিযান হয়েছিল। সেই সময় কোয়ালার পাশাপাশি ক্যাঙ্গারু, ইমু, ওম্ব্যাট, ডিঙ্গো এবং আরও অনেক প্রাণী এই সান দিয়েগোতে আসে, ফলে অস্ট্রেলিয়ার প্রাণীদের নিয়েও চিড়িয়াখানাটা সংগ্রহ

0: আর প্রদর্শনের ঐতিহ্য অনেক পুরনো। তবে আরও একটা ব্যাপার, এই চিড়িয়াখানা এমনি এমনি এক নম্বর নয়, সাধারণত বিশ্বে একে এক নম্বর বলা হয়। শুধু চিড়িয়াখানা নয়, মানে গাছপালারও কিন্তু এখানে বিশাল সংগ্রহ। প্রাণীকে শুধু খাঁচায় রাখার পরিবর্তে তাদের স্বাভাবিক একটা আবাসস্থলের মতো পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে এখানে। এই কারণেই দর্শক অনেক ক্ষেত্রে মনে করতে পারেন যেন তারা ছোট্ট একটা বন্য পরিবেশের মধ্যে হেঁটে চলেছেন। অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ানো যে আলাদা আলাদা জঙ্গল, আলাদা আলাদা প্রাণীর যে ক্যারেক্টার, সেটা এখানে খুব সুন্দর করে পাওয়া যায়। আর সম্ভবত সান দিয়েগো চিড়িয়াখানার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সংরক্ষণ আর গবেষণা। বিপন্ন প্রাণীদের সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণই তো এই বন ধ্বংস, শিকার, খাবারের সংকট। এই সমস্যাগুলোর মোকাবিলায় সান দিয়েগো জু ওয়াইল্ড লাইফ অ্যালায়েন্স বিভিন্ন সংরক্ষণমূলক কর্মসূচিতে কাজ করে। 1975 সালে এখানে সেন্টার ফর রিপ্রোডাকশন অফ এন্ডেঞ্জার্ড স্পিসিসেস প্রতিষ্ঠিত হয়েছিল। বিপন্ন প্রাণীদের প্রজনন আর সংরক্ষণ নিয়ে গবেষণার ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
1: একেবারেই। এবং এত কিছুর মধ্যেও যেটা আমরা উল্লেখ না করলেই নয়, যে সান দিয়েগো চিড়িয়াখানার ইতিহাসে ক্যালিফোর্নিয়া কন্ডোর সংরক্ষণ একটি অত্যন্ত উল্লেখযোগ্য অধ্যায়। কারণ একসময় এই বিশাল পাখিটি বিলুপ্তির অত্যন্ত কাছাকাছি পৌঁছে গিয়েছিল। 1987 সালে বন্য পরিবেশে থাকা শেষ যে ক্যালিফোর্নিয়া কন্ডোরদের সংরক্ষণ কর্মসূচিটি এই কর্মসূচির আওতায় আনা হয়। এবং এভাবেই কিন্তু এই যে সংরক্ষণ চিড়িয়াখানায় যে বিভিন্ন রকম প্রাণীর সংরক্ষণ করা বা আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা, সবটাই কিন্তু এখানে সমানভাবে চলেছে। এবং এটি বোঝায় মূলত আধুনিক চিড়িয়াখানার কাজ যে শুধু প্রাণী দেখানো তা নয়, কোনো কোনো ক্ষেত্রে একটি প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করাও যে কাজ, অন্তত এই চিড়িয়াখানাটির বিভিন্ন রকম পশু প্রাণীর সংরক্ষণে সেটা বোঝা যায়। এরকম বিশ্বের বিভিন্ন প্রান্তে চিড়িয়াখানার কথা নিয়ে তো আজ কথা হবে।
0: মানে একটা দেশ আমরা শুধু একটা ভালো চিড়িয়াখানা দেখার জন্য যেতে পারি,
1: একদমই
0: এটাই কিন্তু বৈশিষ্ট্য।
1: ঠিক তাই। আমরা আবারও গানে গানে
0: ব্যাক টু ব্যাক দুটো গান
1: শুনে নিয়ে আবার ফিরে আসছি কথায়।

0: দুনিয়া ডট কমে আজ বিশ্বের শ্রেষ্ঠ চিড়িয়াখানাগুলোর কথা তুলে ধরছি। কে কে স্টুডিওতে আছি? না কল্পলাল আর সুস্মিতা। অলরেডি আমরা বলেছি একটা চিড়িয়াখানার কথা, আর এবার চলে যাব সোজা সিঙ্গাপুরে। সিঙ্গাপুর চিড়িয়াখানা মানে প্রকৃতির মাঝে বন্যপ্রাণীর একটা অসাধারণ জগৎ, এটা অত্যন্ত জনপ্রিয়। সিঙ্গাপুরের মান্ডাই অঞ্চলে অবস্থিত এবং বর্তমানে বৃহত্তর মান্ডাই ওয়াইল্ড লাইফ রিজার্ভের একটা অংশ। সিঙ্গাপুর চিড়িয়াখানার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে প্রাণীদের শুধু খাঁচার মধ্যে দেখানো নয়, বরং তাদের প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি একটা আবাস তৈরি করার চেষ্টা করা হয়েছে, ঠিক যেমন আগের চিড়িয়াখানাটার ক্ষেত্রেও এটা আমরা বলেছিলাম। এবং এই জন্যেই এরা বিশ্বের সেরা। এই কারণেই যেটা বারবার বলছি, বিশ্বের অন্যতম পরিচিত ওপেন কনসেপ্ট জু হিসেবে পরিচিত এই সিঙ্গাপুর। এই সিঙ্গাপুরে চিড়িয়াখানা তৈরির পরিকল্পনা শুরু হয় 1968 সালে। আপার সিলেটের রিজার্ভয়ারের আশপাশের প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে একটা প্রকৃতি নির্ভর চিড়িয়াখানা। অবশেষে 27 জুন 1973 সালে সিঙ্গাপুর জিওলজিক্যাল গার্ডেন্সের উদ্বোধন হয়। তখন চিড়িয়াখানায় ছিল মাত্র 272টা প্রাণী এবং 72টা প্রজাতি, আর সেইটা বেড়ে এখন 4200 বেশি প্রাণীতে পৌঁছেছে এবং 300 বেশি প্রজাতি রয়েছে
1: একেবারেই। এবং মাত্র কয়েক দশকের মধ্যে একটি ছোট্ট প্রাণী উদ্যান থেকে এটি আন্তর্জাতিকভাবে পরিচিতি একটি বড় বন্যপ্রাণী সংরক্ষণ এবং শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছে। আসলে সিঙ্গাপুর চিড়িয়াখানার কথা বললে একটি বিশেষ ধরনের কি বলবো প্রজাতির কথা, প্রজাতির প্রাণীর কথা ভীষণ মনে পড়ে, সেটা হচ্ছে আরং ওটাংয়ের কথা বিশেষভাবে বলতে হয়। এখানে এমন একটি প্রাণী রয়েছে যারা ওই গাছপালার মধ্যে তুলনামূলক মুক্ত পরিবেশে চলাফেরা করতে দেখা যায়। 2006 সালে এই ধরনের প্রদর্শনী কিন্তু চালু হয়েছিল। আরাংওটাংয়ের গাছের ডালে দোল খাওয়া, এক গাছ থেকে অন্য গাছে যাওয়া কিংবা নিজেদের মধ্যে খেলাধুলা করতে দেখা দর্শকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। চিড়িয়াখানার ইতিহাসে এই যে এরকম একটা প্রাণী যে কিনা পুরো চিড়িয়াখানার এই পরিবেশটাকে একটা অন্যরকমভাবে আন্তর্জাতিক স্তরে বা বিভিন্ন রকম পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল, সুতরাং সেক্ষেত্রে এই চিড়িয়াখানার একটা গুরুত্ব কিন্তু বিশ্ববাসীর কাছে আছে। এছাড়াও জিরাফ, হাতি, আফ্রিকার বিভিন্ন রকম প্রাণী এখানে কিন্তু আছে। এখানে জেব্রা, গন্ডার সহ বিভিন্ন প্রাণী দেখা যায়। নির্দিষ্ট কিছু অভিজ্ঞতায় দর্শকরা জিরাফকে খাবার দেওয়ার সুযোগও দেন। এছাড়াও এলিফ্যান্টস অফ এশিয়া, এই অঞ্চলে এশিয়ান হাতিদেরও দেখা যায়। আফ্রিকান হাতির তুলনায় এশিয়ান হাতির শরীর কিন্তু কিছুটা ছোট এবং কানও তুলনামূলক গোলাকার। মানে এই রকমভাবে বিভিন্ন প্রজাতির একটু অন্যরকম প্রাণীরা এখানে রয়েছে। এবং ওই যে একটু আগে আমরা বললাম সান্তিয়াগোর চিড়িয়াখানা সম্পর্কেও যেটা বললাম, সেই এখানেও সেরকম আর কি, যে কিছু কিছু বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপার তো থাকছেই, যে কারণে কিন্তু বিশ্ববাসীর কাছে সিঙ্গাপুর চিড়িয়াখানার একটা অন্যরকম আকর্ষণ থেকেই যাচ্ছে এবং বারে বারে পর্যটকরা ছুটে যাচ্ছে সেখানকার প্রাণীদের দেখবার জন্য। এবং কি অদ্ভুত ধরনের তাদের আচার আচরণ, তাদের সামগ্রিকভাবে যে একটা বৈচিত্র্যময় জীবন, সেটাকে উপভোগ করবার জন্য কিন্তু আজও মানুষ ছুটে যাচ্ছে সেখানে।
0: এরকমই আরও বেশ কিছু চিড়িয়াখানার কথা রাত 12টা

পর্যন্ত আমরা বলার চেষ্টা করব। আসলে সবসময় মনে হয় যে যা বলতে চাইছি সবটা বলা হচ্ছে না, চেষ্টা চলতে থাকুক। তবে তার মধ্যে তো আমাদের বারবার গান শুনে নিতেই হবে, ব্যাক টু ব্যাক দুটো গান শুনে আবারও আসছি চিড়িয়াখানার কথায়।

0: আর এবারে চলে আসি অস্ট্রিয়ায়। অস্ট্রিয়ার বিখ্যাত সেই শোনব্রুন চিড়িয়াখানা, বিশ্বের মানে অন্যতম ঐতিহাসিক আর বিখ্যাত চিড়িয়াখানা এটা। এই চিড়িয়াখানার সূচনা 1752 সালে, প্রচুর মানে অনেক পুরনো, প্রাচীন সম্রাট ফ্রান্সিস প্রথম স্টিফেন সাম্রাজ্ঞী মারিয়া তেরেসার সময় শোনব্রুন প্রাসাদের বাগানে একটা রাজকীয় মেনাজেরি বা পশু সংগ্রহশালা তৈরি করা হয়। প্রথম দিকে এটা মূলত রাজপরিবারে আর অভিজাত অতিথিদের জন্য ছিল, পরে 1778-79 সালের দিকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো। চিড়িয়াখানাটার ঐতিহাসিক কেন্দ্রটা খুব সুন্দর, প্রাণীদের থাকার জায়গাগুলো একটা কেন্দ্রীয় অষ্টভুজাকার প্যাভিলিয়নকে ঘিরে তৈরি হয়েছিল, সেই ঐতিহাসিক কাঠামোর অনেকটাই আজও আছে। এখানে প্রায় 500 প্রজাতির প্রাণী রয়েছে এবং মোট প্রাণীর সংখ্যা 6000।
1: এবং এই চিড়িয়াখানায় মানে শোনব্রুন চিড়িয়াখানা যে কথা বলছিলাম অস্ট্রিয়ার, সেখানে মূলত দেখা যায় জায়ান্ট পান্ডা, হাতি, জিরাফ, সাইবেরিয়ান টাইগার, ওরাং ওটাং, সিংহ, কুয়ালা, গন্ডার, পোলার বিয়ার, পেঙ্গুইন, শিল এবং বিভিন্ন সরীসৃপ অন্যান্য প্রাণী। চিড়িয়াখানাটিতে আর্কটিক অঞ্চল থেকে শুরু করে উষ্ণমণ্ডলীয় রেইন ফরেস্ট পর্যন্ত বিভিন্ন পরিবেশের আদলে প্রাণীদের যে থাকার জায়গা সেটা তৈরি হয়েছে। পান্ডার জন্য বিখ্যাত যেটা, সেটা হচ্ছে শোনব্রুন চিড়িয়াখানার অন্যতম আকর্ষণী হচ্ছে জায়ান্ট পান্ডা। 2003 সালে এখানে প্রথম পান্ডা আসে। 2007 সালে শোনব্রুনে ইউরোপে মানুষের তত্ত্বাবধানে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া প্রথম পান্ডা শাবকের জন্ম হয়। বর্তমানে এই পান্ডা চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ, সেটা অবশ্যই শুনে বুঝতে পাচ্ছেন। এছাড়াও ভিয়েনার পর্যটন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2025 সাল থেকে আবারও দুটি জায়ান্ট পান্ডা দর্শকদের দেখার সুযোগ রয়েছে। শুধু চিড়িয়াখানা হিসেবেই এটাকে দেখলে হবে না, কারণ এই শোনব্রুনের বিশেষত্ব হলো যে এটি এখানে শুধু প্রাণী দেখার জায়গা এমনটা নয়, বিশাল ঐতিহাসিক পরিসরের অংশ কিন্তু এই চিড়িয়াখানাটা। পুরো শোনব্রুন প্রাসাদ এবং বাগান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত, ফলে এখানে প্রাণী জগতের সঙ্গে ইউরোপীয় রাজকীয় ইতিহাস ও স্থাপত্যের এক অসাধারণ মিলন বা মেলবন্ধন ঘটেছে। অর্থাৎ স্থাপত্য শিল্পের যে একটা অদ্ভুত নিদর্শন, সেটা কিন্তু এই শোনব্রুনে গেলে বা শোনব্রুন চিড়িয়াখানায় গেলেই দেখতে পাওয়া যাবে। আবারও বলি, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত, ফলে এখানে ওই রকম স্থাপত্য দেখা যাবে। এবং একটা জিনিস ভাবুন যে এমন একটি চিড়িয়াখানা যেখানে আপনি একই সঙ্গে দেখতে পাচ্ছেন জায়ান্ট পান্ডা, সাইবেরিয়ান বাঘ, হাতি কিংবা পেঙ্গুইন, আর সেই সঙ্গে হাঁটছেন কয়েক শতাব্দী পুরনো রাজপ্রাসাদে।

0: বাগানে। ভাবতে পাচ্ছেন? হ্যাঁ, কয়েক শতাব্দী পুরনো রাজপ্রাসাদের বাগানে হাঁটতে হাঁটতেই আপনি কিন্তু এই ধরনের প্রাণীর চাক্ষুষ দেখা, এটা কিন্তু একটা অদ্ভুত একটা অ্যাডভেঞ্চার। অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত সোনবুন চিড়িয়াখানা ঠিক এমনই একটি জায়গা। 1752 সালে যার যাত্রা শুরু, আজও প্রাণী সংরক্ষণ গবেষণা এবং দর্শকদের কাছে আকর্ষণের একটি প্রাণ কেন্দ্র এই সোনব্রুন চিড়িয়াখানা।
1: আবারও একটা গান, আর তারপর ফিরবো বাকি সময় অল্প করে হলেও এই বিশ্বের অন্যতম সেরা কোনো চিড়িয়াখানার কথা নিয়ে।

0: না, এই মুহূর্তে ভাঙা মেঘের আড়ালে চাঁদকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমাদের আর দেখতে পাওয়া বা শুনতে পাওয়ার ইচ্ছে থাকলেও আর সম্ভব হবে না, কারণ ঘড়ির কাঁটা আমাদের চোখ রাঙিয়ে দিয়েছে। স্টুডিওর ঘড়ি বলছে রাত 11:55 হয়ে 57 সেকেন্ড। তার মানে আমাদের যে বিশ্বের বিভিন্ন প্রান্তের যে চিড়িয়াখানার কথাগুলোর কথা বলছিলাম, সেগুলো অনেক কিছু জানার ইচ্ছে থাকলেও আপাতত এখানেই আমাদের বোধহয় ইতি টানতে হবে। তার কারণ একটাই, সময়ের কাছে আমরা সকলেই হার মেনে যাই।
1: আবারও কখনো বিশ্বের আরও অন্যান্য বিশিষ্ট চিড়িয়াখানাগুলোর কথা নিয়ে আসব। আরও কত কী আসতে পারে আমাদের dunia.com-এ, আবারও কথা হবে আমাদের। কিন্তু আজকের মতো গানে গানে বিদায় নেই।
0: একদমই, শুভরাত্রি জানানোর আগে পুরোপুরি শুভরাত্রি নয়, কারণ আমরা যেহেতু মিউজিক দিয়ে শুরু করেছিলাম আজকে dunia.com এবং তার সঙ্গে অবশ্যই দুনিয়ার খবরাখবর চিড়িয়াখানা সংক্রান্ত, তাই গান আমাদের অনুষ্ঠানের শেষটাও কিন্তু একটু সুরে সুরেই হবে। খুব সুরেলা একটি গান আপনাদের জন্য অপেক্ষা করে আছে, এবং এই গান শুনতে শুনতে আপনারা আশা করি আবার একটা নতুন দিনের অপেক্ষায় থাকবেন, কারণ রাত পোহালি আবার নতুন সূর্য, নতুন দিনের আগমন এবং নতুনভাবে পৃথিবীটাকে দেখার সুযোগ পাবেন।
1: শুভরাত্রি,
0: শুভরাত্রি।

হলো শুরু, আমার হলো সারা, আমার সমস্ত বলা শেষ, আমার যা কাজ সারা হয়েছে। এরপরে নতুন যুগের ছেলে মেয়েদের হাতে ভবিষ্যতের কাজ। আমার শুধু এইটুকুই বলার যে তারা যেন পাশ্চাত্য দেশের অন্ধ অনুকরণ না করে নিজের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের কাছে তার সত্যিকারের গৌরবে প্রতিষ্ঠিত করে।

আধুনিক গানের অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের পর এবারের শিল্পী কিশোর কুমার। প্রথম গানটির গীতিকার শিবনাথ বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন অমিত কুমার।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র নিকলতা কিউ নহি বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রাহা হ্যায় জিসকে জুতে তুজে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠলো ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আয় কর আমায় করলো দেশান্তর সংসার।

আধুনিক গান শুনছেন কিশোর কুমারের কণ্ঠে। গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন শিল্পী নিজেই। পরবর্তী গান।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারে শিল্পী আশা ভোঁসলে। গীতিকার স্বপন চক্রবর্তী, সুর দিয়েছেন রাহুল দেববর্মণ।

আধুনিক গানের অনুষ্ঠান এ পর্যন্তই। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমে প্রহরী ছবির গান। প্রথম গানটি মোহাম্মদ রফি, ভূপিন্দর, অমিত কুমার ও আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: লালগুঠি ছায়াছবির এবারের গানটি কিশোর কুমারের কণ্ঠে।
1: কথা বলছো না কেন? তোমার নাম কি? তুমি কে?
2: আমি কে?

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এ পর্যন্তই। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবারে নানা রঙের গান। এ অনুষ্ঠানে প্রথমে রাগ প্রধান গান, শিল্পী বেগম আক্তার।

শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে রাগ প্রধান গানের পর এবারে নজরুল গীতি, শিল্পী সুস্মিতা গোস্বামী।

শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। শুরু করছি ভোরের আগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতী অনুষ্ঠানে শুরুতেই শুনব মালকোষ রাগে খেয়াল শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন মালকোষ রাগে খেয়াল শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এখন শুনবেন মাসিতে রাগ আলাহিয়া বিলাবল পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

0: বাঁশিতে রাগ আলাহিয়া বিলাবল পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। আর এর সঙ্গে শেষ হল ভোরের রাগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। ভোর 5টা থেকে 6টা পর্যন্ত শুনব রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আর কিছুক্ষণের মধ্যেই
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

নির্মল তরুণ উষা শীতল সমীর, শিহরি শিহরি উঠে শান্ত নদীনীর। এখনো নামিনি জলে রাজহাঁসগুলি, এখনো ছাড়েনি নৌকা সাদা পালতুলি। এখনো গ্রামের বধূ আসে নাই ঘাটে, চাষি নাহি চলে পথে, গরু নাই মাঠে। আমি শুধু একা বসি মুক্ত বাতায়নে, তপ্ত ভাল পাতিয়াছি উদার গগনে। বাতাস সোহাগ স্পর্শ বুলাইছে কেশে, প্রসন্ন কিরণখানি মুখে পড়ে এসে। পাখির আনন্দ গান দশ দিক হতে, দুলাইছে নীলাকাশ অমৃতের স্রোতে। ধন্য আমি হেরিতেছি আকাশের আলো, ধন্য আমি জগতেরে বাসিয়াছি ভালো। সুপ্রভাত বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের প্রভাত কবিতাটি পাঠ করে শুনলাম। আজ চৈতালি কাব্যগ্রন্থ থেকে বিভিন্ন কবিতা পাঠ করব, আর একটা ঘন্টা কবিগুরুর গানে সুরে অবগাহন করব। শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আজ এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু সোহম। পরপর চারটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। প্রথম গাটি মনোজ এবং মনীষা মল্লিনারায়ণের কণ্ঠে, তারপরে শ্রাবণী সেন, শিল্পী শিখা বসু এবং কলিম শরাফির কণ্ঠে। আজকের ভোরের চারটি রবীন্দ্রসঙ্গীত রইল আপনাদেরই জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসি ঘর হতে, দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে, সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। চৈতালি কাব্য গ্রন্থের খেয়া কবিতাটি পাঠ করে শোনালাম। এবারে আবারও পর্ব তিনটি রবীন্দ্রসঙ্গীত, উৎসব দাস, শর্মিষ্ঠা দত্ত পাঠক এবং এরিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে।